আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1,269 কিলোহার্টজে। সেই সঙ্গে আকাশবাণী আগরতলা নিউজ অন এআইআর অ্যাপ, ফেসবুক, ইউটিউব এবং আকাশবাণী আগরতলার পেজে শুনতে পাবেন আমাদের লাইভ অনুষ্ঠান। আজ রবিবার, 3 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 9 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 24 মে 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 50 সেকেন্ড।

0: Ministry said that any person, stakeholder, organization or institution may submit objections or suggestions on the draft rules for consideration by the 21st of next month. The Ayushman Bharat scheme will start in West Bengal from July this year. Chief Minister Shubhendu Adhikari announced this in Kolkata after a virtual meeting with Union Health Minister J.P. Nadda yesterday. The existing beneficiaries under the state health scheme Swasthya Sathi will be incorporated into the Ayushman Bharat scheme. The Memorandum of Understanding in connection with the Ayushman Bharat Arogya Mandir will be signed in June in New Delhi. Mr. Adhikari said that a proposal has been sent to the centre regarding an increase in the number of PM Jan Aushadhi Kendra in West Bengal from the existing 117 to 469. The Chief Minister also said that proposals for new medical colleges in Alipurduar, Kalimpong and South Dinajpur districts as well as a new AIIMS for North Bengal have also been sent to the central government. In Maharashtra, a 1,500-page charge sheet has been filed before the court at Nashik in connection with the alleged sexual assault and attempted religious conversion case linked to a TCS facility in the city. According to SIT Chief Sandeep Mitke, the charge sheet was filed yesterday against four accused, Mateen Patel, Nida Khan, Danish Sheikh and Tawseef Attar. He said additional charge sheets related to 7 to 8 persons connected to offences are expected to be filed within the next 3 to 4 days. US President Donald Trump said that a deal with Iran, including opening the Strait of Hormuz, has been largely negotiated after calls with Israel and other allies in the region. Announcing progress on his Truth Social platform, Mr. Trump said final aspects and details of the deal are being discussed and will be announced shortly. President Trump said that he had spoken with leaders from Saudi Arabia, UAE, Qatar, Pakistan, Turkey, Egypt, Jordan and Bahrain along with Israel. Iranian Foreign Ministry spokesman Ismail Baqai earlier told state television that the US and Iranian positions had been converging in the last week but warned that did not mean agreements would be reached on key issues. In IPL cricket, riding on an unbeaten 101 runs by skipper Shreyas Iyer, Punjab Kings defeated Lucknow Super Giants by 7 wickets at the Ekana Cricket Stadium in Lucknow last night. Chasing a target of 197 runs set by Lucknow Super Giants, Punjab Kings scored 200 for 3 in 18 overs. And that is the end of this news bulletin.
1: Akashvani Agartala. এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ।
2: জোন্স সাহেব বলেন যে ভারতবর্ষের 31 কোটি অধিবাসীর মধ্যে অতি সামান্য কয়েকজন লেখাপড়া জানে। আমি মানিয়া লইলাম। ইহা দ্বারা তিনি আমাদিগকে বুঝাইতে চাহেন যে যাহারা লিখিতে পড়িতে জানে না তাহারা অযোগ্য। তাহাদের নিজেদের কোনো বিবেক বুদ্ধি নাই, কোনটা ভালো আর কোনটা মন্দ তা তাহারা বিবেচনা করিতে পারে না। কিন্তু আমি সে কথা মানি না। অবশ্য ইউরোপের কথা বলিতে পারি না, তবে আমাদের দেশের বহু নিরক্ষর ব্যক্তিকে জানি যে তাহারা ব্যবসা বুদ্ধিতে বেশ পরিপক্ক। কে তাহাদের মঙ্গলাকাঙ্ক্ষী ও কে তাহাদের শত্রু তাহা তাহারা বেশ বুঝিতে পারে। স্যার আর্চি বার্কমায়ার অথবা আমাদের কেহ তাহাদের বন্ধু কিনা তাহা তাহারা ভালোরূপই জানে। সে কথা বুঝিবার বিচার বুদ্ধি তাহাদের যথেষ্টই আছে। আর যদি তাহারা মূর্খ বর্ণ জ্ঞানহীন বলিয়া তাহাদিগকে উপেক্ষা করিতে চাহ, তবে আমি বলিব এতদিন কেন তাহাদিগকে মূর্খ করিয়া রাখিয়াছ। 150 বৎসরের শাসনের পরও যদি দেশের জনসাধারণ অশিক্ষিত রহিয়া থাকে, নিজেদের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতাই তাহাদের না থাকে, তবে এত দীর্ঘকাল ধরিয়া গভর্নমেন্ট কি করিলেন? শুধু এই ব্যাপার উপলক্ষ করিয়াই বলিতেছি, আমাদের বর্তমান শাসন নীতির সংস্কার যে অবশ্য প্রয়োজনীয় তাহা স্বীকার করিতেই হইবে। এই শাসন নীতির পরিবর্তন হওয়া চাই। আমার দৃঢ় বিশ্বাস শাসন রীতি পরিবর্তন ঘটিলে, স্বায়ত্ত শাসন প্রবর্তিত হইলে অদূর ভবিষ্যতে ভারতবর্ষের এমন অবস্থা ঘটিবে যে ভারতের কোন স্থলে একটি নিরক্ষর লোকও দেখা যাইবে না। আমি নিশ্চয় করিয়া বলিতে পারি আমাদের মঙ্গলার্থে আমাদের

0: নাগরিককে যদি ক্ষমতা দান করা হয়, তাহা হইলে অচিরে আমাদের দেশের লোক পৃথিবীর অন্যান্য স্থানের অধিবাসীর অপেক্ষা উন্নত মনা বলিয়া পরিগণিত হইবে। আমাদের দেশের জনসাধারণ অশিক্ষিত বলিয়াই আমরা এমন প্রবলভাবে স্বায়ত্ত শাসনের দাবি করিতেছি। আমরা সর্বদাই বলিতেছি আমাদের ক্রমোন্নতির পথে বাধা পড়িতেছে, আমরা বলিতেছি আমাদের শিশু জাতীয়তার কণ্ঠ রোধ করা হইতেছে। আমাদের দেশে একদিন যে উন্নত শিক্ষার প্রচার ছিল, আমরা সেই শিক্ষা সেই জ্ঞান ভাণ্ডারের উত্তরাধিকারী। যে আধ্যাত্মিকতার অনন্ত ভাণ্ডারের চাবি আমাদের হাতে আছে, আমরা তাহার দ্বার মুক্ত করিয়া সমগ্র বিশ্ববাসীকে সেই অপূর্ব ভাব সম্পদ বিলাইতে চাই। সেই অগ্নিকে আমরা পুনরায় প্রজ্বলিত করিতে চাই, স্বায়ত্ত শাসন ব্যতিরেকে তাহা সংসাধিত হইবার নহে। যিনি এখন স্বায়ত্ত শাসনের পক্ষে দাঁড়াইবেন, তিনি ভারতীয়ই হউন বা ইউরোপীয়ই হউন, তিনি মনুষ্যত্ব ও দেবত্বের অনুবর্তক বলিয়া মনে ভাবিব। এ দেশবাসী ইংরাজগণের সে সুবর্ণ সুযোগ রহিয়াছে।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন চিত্তরঞ্জন দাশের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। অঞ্জলি অনুষ্ঠানে এখন শুনবেন ভক্তিমূলক গান।

অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গানখানি শুনলেন মিতা হকের কণ্ঠে। এবারের শিল্পী পণ্ডিত ইয়াশরাজ।

ভক্তিমূলক গান শুনছিলেন অঞ্জলি অনুষ্ঠানে। আজকের শিল্পীরা ছিলেন পণ্ডিত ইয়াশরাজ এবং মিতা হক। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান।

জরা হামই দংফানো তুমুং আবো কিসিসা সুক উঠাল রিজাকাই ঠেলা মানকাহিংকে ব হাইনহাই কিফিলি ফাইফিরো ফিয়াবা এইচ এস ভি টু অবহিংকে কিসিসা কিরিমা সিনসা অবহিংকে পেসরা হাই উঙ্গই কপ্তই উঙ্গই আবো ফাটিসাওই মটকমানি নুগো তে অবো তুমুং ন জং সাকনাই কলনাই রোগ বাই নাইজাকে অব বেলেকে রোগ খরকসানী তে খরকসাও অ বেমার স্রাবই থাঙ্গই মানো হারপি সুজং বড় রোগনি সাকুর নামমানী তে বি ইউজ খাইজাক তুয়ালি নামমানী বিশিংতই তে অবনো কারিব জং তুমুং ন খরকসা তে খরকসাবাই চাসমাই দমানি বিশিংতে ফিয়াবা এইচ এস ভি বেমার এস এস ভি টু বেমার মানজাকমানী গবং কুখাই নুগো ফিয়াবা কেব কেব অর ওয়ান সুগৈ মানো চাসমাই চামানী বিশিংতই ন অ বেমার মানজাকি মানো হিনে ফিয়াবা অবো হাইয়া গানা গানা আচুগৈ তুমুং ন বসাক নাঙ্গৈ থাঙ্কা বা বিনি ইউজ খাইজাক তোয়ালি রক বা বিনি মানে ইউজ খাইজাক অবো হাই রক তুমুং ন ব ইউজ খাইমানী লগে লগে ইউজ খাইকাইকে অবহাই বেমার মানজাগৈ মানো যে বড় রোগ অবহাই মানজাগৈ বেমার মানজাগৈ তো সালতাম জরাতেই ব যে তোয়ালি বা জেসা মানিফানি ইউজ খাইকা তুমুন বিনি খুক্তি রোগ ফানো রচার কাহিনকে তুমু আ ভাইরাস তে খরকসানি সাকো থাকাইকে আবো সালতাম জরাতেই আ ভাইরাস গথাং দঙ্গ আবুনি ইয়াগুলো ব সালতামনি ইয়াগুলো হিয়াকে থুই থাঙো হিনে মানুষজন ফিয়াবা সালতাম জরাতে ও ভাইরাস গথাং দংমানী বাকে যেন এইচ এস ভি টু তুমুং ন কেবো মানজাগৈ টঙ্কা হিঙ্কে আর বড় বাই কিসিসা ডিস্টেন্স মেইনটেইন খাইয়ে টঙ্কা হিয়াকে ন বেলেকেনো জাকুকনা অবনি মেইন সিমটম মুখা পেসরা হাই খাইয়ে মতকমা নকমানী ইয়াগ রগো তে কুবুনি হিজাক থাই রগো যেন অবহাই খাইয়ে নুগো ফিয়াবা এইচ এস ভি ওয়ান অবহিয়াকে যেন ইয়াক তে বুকুক রগো নুগো ফিয়াবা অব আস ওয়ান কে বিথি ফুলমানী বিশিংতে হামই থাকো বা বিথি সামানি বিশিংতে যেন হামই থামানী নুজাগো ফিয়াবা এইচ এস ভি টু অবহিয়া কিসিসা রিস্কি আবার বাকি নরম সানান মজুগো জেসুক মানসাক জানি যা মানে ইউজ খাইনি তামিয়াকে সাবফুর তামুং দং সাবনি বিশিং বম্ব তামুং দং সাইমেন আবনি বাকে যেন বুনি তোয়ালি রোগ বুনি মানি রোগ ইউজ খাইয়া জেসুক দঙ্গে মানো বুনি তৈ বুতল তৈ নিয়া জেসুক দঙ্গে মানো আসুক চিনি বাকে খাম হাইকে আসুক জরা যা খালাইকে সাকাম ক্রাইনি কগো হারফিস নতুই কক থাইজা থাইনি

0: বাইরে রগ ফানতকনা কাই মানখে চামনক কারিব হাতি রগ ফালাই রাঙ্কি সিমিসা আজিউ ইমান ফাইনাকে ফানরগ তাম তাম চা বালি দঙ্কি সিসা সাইমান লাইন ফানটগ ক্যালসিয়াম ফসফরাস ক্লোরিন ভিটামিন সি রগ মানথগ ফানটকন কাইনা থাকে সেকাং চারা মা সারগ্রাব তালহিং তালরং তালসলাং তালরগ হাইকাবা বাংলা বিশ্বনি মাঘ ফাল্গুন বৈশাখ তালরগ চারণ সারিমান ফানটকন কাইনা সেকাং খরচা সক সিগরং এবার হুকবারনি এলএম গরংন সঙ্গে কাইমান খাবা তৈব হামকগ ফাইদেন গাছ জরা চং খাইনা হালাকে তান বুটিব ফানটকন রগী ককথাই চাথাইনে ফাইডেনকে চং ককথম খালাইমাবো থাংলাইনো অবংখা লোকরক টংক চাংতে কাহাম করিংখে টংমানা বাকি খুয়াই বাকাকস্তানি ভারত বাংলাদেশ নি আরি আমচাইনি বারামিটানি বিশ্বঙ্গ সালব্রম হরনি দামচানি সিমি তৈনি ফুংনি দামবাজরা লোকরকনি থাংলাইসো খ্লাইতেনি ও বিএনএসএস নৈসাইনি চিথামনি সারা দক চিথাম দ্বারা কেরং রায়দন ফিনি রেজাখা রায়দাও সাজাখা হাস্তিনি নাইমেথাং বদল হাস্তিনি পুলিশ বদল খুয়াই হাঙ্করনি এসডিএমনি গসিজাক ব্লাই মানজা বড় হাস্তে হাফংনি সামঙ্গ থেফাজাকনাই সেবক খাইনাই র হামিয়া নাইজাক সুকনা নাংনাই আবহাই বেমার গনাং বড় রোগ অ কেরং রায়দব খবজাগলাক অ কেরং রায়দ ফিনজাক দঙ্গানো অ নৈসাই নিচু জগ ইংরাজি বিশিনি বসকাং জলাই তালনি সালচিসিনি সালমারি জরা অ রায়দন রাখগিয়া বরগব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি নৈসাই নিচিথামনি সারা দকচিথাম দারা নং নরকসাউই মাজরা বেরজাগান হেনে ককমং কাইসব সাকলাই রাজাখা
1: আও দেখাইসা আনি ইয়াফাও দঙ্গ অবংখা সাকহামতে নুখং হামকলাই বেদিকনি বখাকতে কাইসা ককপুঙ্গ সাকলাই জাখা সেবুখলাই তংনাই এবা ইন সার্ভিস রকনি বাগৈ কুচুক বেরেমনি নার্সিং কোর্স খালাইনা বাগৈ বরকন নো অবজেকশন সার্টিফিকেট কারেবৈ কয়মুংবলাই রৈনানি বাগৈ সাজাখা কোর্স রকনি বিসঙ্গ দঙ্গ বিএসসি নার্সিং এমএসসি নার্সিং পিএইচডি তে এমফিল আকর অবনি বাকি কয়মংবলাই রেনানি পাইথাক সালমারি রেজাখা 2026 ইংরেজি বিসিনি অ মেতালনি সাল থামচিসা বা সালমারি জরাব রিনানি বাকি অবরগনি বাকি বরগনি ওয়েবসাইট ও হাবই ব লগ অন খালাই নাই মাননাই বরগনি ওয়েবসাইট উংখা www.health.gov.in অ ওয়েবসাইট দেখাইছে দো কাজী নজরুল ইসলামনি আচাইমা সালন রকসাওই আমচাই বেরেমনি উঙ্গই রেচাবমুংতে মশামুংনি বিসিংতেই কাইসা পান্ডা সংসার জাগান আ পান্ডা সংসার জাগান ও 2026 ইংরেজি বিসিনি ও মে তালনি ন সাল নিচিদক সালমারিব পান্ডা সংসার জাগান যতনবাড়ি কমিউনিটি হল করবুক সাব ডিভিশন তৈব সাজাকা আরও আজুগৈ রিক মুং বাতাইলাই মুংব টঙ্গানা হিনে আবহাইখলাইন সালসা ত্রিপুরা হাংকরনি বিসিংগ খবজাক ধর্মনগরতে কাঞ্চনপুর বখাকস্তেনি ভারত বাংলাদেশনি আরি আমজায় বারামিটারনি বিসিংগ লুকুরকনি থাংলাই সুখলাইথানি ও বিএনএসএস 2023নি 163 দ্বারা কেরং রায়দানো ফিনে রেজাখা ও রায়দা হরনি দামদকনি সিমিতে নি ফুংনি দামদক জরা বজাক টঙ্গানে ও রায়দা ফিনজাক টঙ্গানে 2026 ইংরেজি বিসিনি ও মেতালনি সাল থামসি সালমারি জরা হাইকাস জরা নরক খনাকা আনি ইয়াফাও যে তোমানি সাকলাম অজরব
0: আ ফাইডেনকে আনির তাম ককথুম তংখ সঙ্গাব খানাইন হারলেন অবংখা তিপ্রা সাহামক্রাই বেদেক হাস্তে হাফাং কাইসা ককমুনি বিসংতে খেসা কলাইকা রংরং দক নিসিমিং রংরেম চারো রংসরং টংনাই রংসরংনাই তে রংসরংনাই জগ্র বরক প্রি মেট্রিক স্কলারশিপনি বাকি বিএমএস পোর্টাল অনলাইন তে কইলাই ইয়াফারি মানবায়ন অ পোর্টাল আবংখা bms.tripura.gov.in অ পোর্টাল অব অ নিসাই নিচিদক ইংরাজি বিসিনি বসকাং জোনতালনি সালথাম সে সালমারানি বিসঙ্গ কয়লাই রে নাই কয়লাই আফরফর রংনকনি রিচম বাইহাকে স্কুলনি ইউনিফর্ম বাই

গানই মজাক পাসপোর্ট সাইজ নিমানি নাই তাই নাম এস টি সার্টিফিকেট তাই সিগান রেমনি রংসরমানী মার্কশিট ইনকাম সার্টিফিকেট তাই রেশন কার্ড রংসরনায় এবার রংসরনায় জেগনি মংটনা নাই তাই নাই ব্যাঙ্ক একাউন্ট অবাইক্লাইন দাকলাই নৈসাই নীতি ডক তে নৈসাই নীতি সিনে রং বিশ বাকি সেম্পলস কলেজ বিএ কোর্স এডমিশন হারজাগ দো ইংলিশ কক বরক সোশিয়লজি ফিলোসফি হিস্টোরি তাই পলিটিক্যাল সায়েন্স এডমিশন বাকি কয়মংলাই রই মানে অ নৈসাই নীতি ডক ইংরাজি বিশ্বী বসকাং জোল তালনি সালচার সালমারিনী বিশঙ্গ আবার বাকি ইমেল রাখা এস পি সি এ জিটি 26@gmail.com তাই গরঙ্গী নাইমানাই অবংখা অকক দুগ্লম্ব রঙা চকো ব্রী থাম দক সা বা স্নি চার স্নি বা অকক দুগ্লম্ব রব গরঙ্গী নাইমানাই

রবিকিরণ অনুষ্ঠানে আজ রবীন্দ্রসঙ্গীত শুনলেন ডক্টর চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। আবহাওয়া দপ্তর আজ উত্তর ও পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ

হচ্ছে বলেন প্রধানমন্ত্রী। ত্রিপুরায় সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে উচ্চশিক্ষা দপ্তরের সামর্থ্য পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 7 জুন রাত 12টা পর্যন্ত। প্রথম রাউন্ডে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন। প্রথম রাউন্ডের মেধা তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 22 এবং 23 জুন। দ্বিতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 24 জুন। এর ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 25 থেকে 29 জুন পর্যন্ত। তৃতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 30 জুন। এই তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 1 এবং 2 জুলাই। চতুর্থ রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 23 জুলাই। এর তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 4 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে গতকাল এই খবর জানা গেছে। সরকার বৃহত্তর জনমত গঠনের জন্য ভিভি জি রামজি আইন 2025-এর খসড়া বিধিমালা প্রকাশ করেছে গতকাল। গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী 21 জুনের মধ্যে খসড়া বিধিমালাটির উপর আপত্তি বা পরামর্শ জমা দিতে পারবেন। বিকশিত ভারত জি রামজি আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005-কে প্রতিস্থাপন করছে। আগরতলা লোকভবনে গতকাল হরিয়ানা থেকে আগত একদল শিক্ষার্থী রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে যুব সঙ্গম ষষ্ঠ পর্বের কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার শিক্ষার্থীরা ত্রিপুরা সফর করছেন। এই সফরটি এনআইটি কুরুক্ষেত্র এবং এনআইটি আগরতলার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। রাজ্যপাল তাদের ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যকে উপলব্ধি করতে উৎসাহিত করেন। উপস্থিত ছিলেন এনআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক শরৎ কুমার পাত্র। টিএসআরের সামাজিক কল্যাণ কর্মসূচি অনুযায়ী বাহিনীর 10ম ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল মান্দায়ের এনইসি কলোনি স্কুল মাঠে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে আশিগড়, এনইসি কলোনি এবং তুইপাথর এলাকার 183 জন গ্রামবাসী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এলাকার দরিদ্র পরিবার স্কুল পড়ুয়াদের মধ্যে মশারি ও পাঠ্য সামগ্রী বিতরণ করা হয়। সেই সঙ্গে স্থানীয় যুবকদের হাতে একটি ফুটবল ও জল পরিশোধকও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহের বিরুদ্ধে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করা হয়। আসাম রাইফেলসের উদ্যোগে গতকাল আগরতলা গ্যারিসনে যোগব্যায়াম ও মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেনা সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা এবং চাপ মোকাবিলার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে যোগব্যায়াম, শ্বাস প্রশ্বাসের অনুশীলন এবং মানসিক দৃঢ়তা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রকের জনভাগিদারী কর্মসূচির অন্তর্গত সবসে দূর সবসে পেহলে এই ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব ঊনকোটি জেলাতেও পালিত হচ্ছে। এই উপলক্ষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অন্তর্গত দেউরাছড়া এডিসি ভিলেজ কমিটির কার্যালয় প্রাঙ্গণে গতকাল প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। গোমতী জেলার কিল্লা ব্লক ও করবুক ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজ এলাকায় পৃথক পৃথকভাবে জনভাগিদারী শিবির অনুষ্ঠিত হয়। কিল্লা ব্লকের ভিডিও মনোরঞ্জন দেববর্মা গতকাল জানিয়েছেন, কিল্লা ব্লকের কিল্লা ও নোয়াবাড়ি, রাইয়াবাড়ি এবং কোয়াইমুড়া এডিসি ভিলেজ অফিসে অবস্থিত আদি সেবা কেন্দ্রগুলিতে গত 20 মে থেকে পিএম জনমন এবং দাজগুয়া প্রকল্পের অধীনে তথ্য, শিক্ষা ও যোগাযোগ সংক্রান্ত বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি শেষ হবে আগামীকাল 25 মে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ফের বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। মাত্র 10 দিনের ব্যবধানে চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। আগরতলায় পেট্রোলের দাম লিটার প্রতি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 102 টাকা 31 পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে 91 টাকা 23 পয়সা। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে আগরতলা ও তার আশেপাশে এক পশলা বৃষ্টি হয়, সেই সঙ্গে ঘণ্টায় প্রায় 85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আগরতলা তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 77.4 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পুরিব করিশ্মা জমাতিয়া মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদী হাক্তনি শিকলা হদান হামসাজাক ভারত সংসায় তিসানা বাকি তাইব বার যাই আসা গইতে সাক্ষরে সামন টাংনা কবগুন নারখা মিয়া ফিলচি চুকু রোজগার বাণী পান্দা বিডিও কনফারেন্স নি সেভ বাই কক্মারুমা মন্ত্রী বক্রক অকক শাখা মন্ত্রী বক্রক শাখা ভারতনে হামসা মঙ্গ হায়ুনি জুদা জুদা হাক্তর মানজাকনা খাতুংজাক শিকলা হদানি বাকি সামুং মানথগ্রিমা সেভ তাই হায়ুনি সহিমানমা শ্রামতি সাথানি ভারত জুদা জুদা হাক্তর বাই দাইলাই টঙ্গ তাই হায়ুঙ্গ খা খম খম রহরি টঙ্গ দাইলাইজাক উঙ্গি বাজাই টঙ্গ আগরতলা গভর্নর হাউস মিয়া হরিয়ানানি ফাইনাই রং সৃঙ্গাই হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুবাই মালাইখা কাইসা ভারত কাহামকুক ভারত সামুং বুতাংনি বিশিঙ্গ খবজাক যুব সঙ্গম সিক্স বেলামনি সামুং বুতাঙ্গ মানজাকানি ফাইকা হরিয়ানানি অ রং সৃঙ্গাই বদল রক অ পান্ডানা সংসাখা এনআইটি কুরুক্ষেত্র বাই এনআইটি আগরতলা থানসাকে মানামা পান্ডাও রং সৃঙ্গাই রক ত্রিপুরা বেড়াইমুনি করোনা হাস্তেফানো সাবি খারেখা হাস্তেফা বরং ত্রিপুরানি লাইভুমা হুকুমু মুকুমু রুগজাক বেড়াইখ্রি থাইরং নাইনানি বাকি কবখা আর তংখা এনআইটি আগরতলানি তাংফাং প্রফেসর শরৎ কুমার পাত্র হাফং কতরকুক গবাংকুক লুকুরক নাইমা ইয়াচাকনা বাকি বিজিবি রামজি কেরং নৈ সাই নৈ চিবানী খবজাক পুইলা বেরামনি রায়দা বিটি মিয়া কারিখা কামি হামক্রাই কক চংলাই নক শাখা জে সাপরক দাইজাক গরংজাক তে মথা বুসকাং জুন তালনি নৈচি সানি বিশিং অ পুইলা বেরামনি রায়দা বিটিনি সাকা কক কাসুমুং এবা কক বিটি রেমানানো খুরসাই মনো বিকশিত ভারত জি রামজি কেরংনি নাহার মুখা বিশাও সালসারা সামুনি মানথাইন বাংরিউ বিশাও সালসারা নৈচিবা খ্লাইনানি অ কেরং বুসকাঙ্গ জুলাই তালনি সাল পুইলানি সিমে হাক্তর গনাঙ্গি সামুঙ্গ ফনাংজাগানো হাস্তেনি হাফাংনি ডিগ্রি কলেজ রক বিশি নৈ সাই নৈ চি ডক নৈ চি স্নি রং বিশি ও গ্রেজুয়েট পরিমুঙ্গ বর্তিনি সামুং অ মে তাল নি সাল নৈ চি চুকু নিসিমি চেঙ্গানু অ সাল নিসিমি কুচু গ্রং নাই খুংনি সমটপুর তালনি বিশিংতই অনলাইন কয়মুং বলাই ইয়াচাকমুং চেঙ্গ্রি জাগানু কয়মুং বলাই রুনানি পাইথাক সাল জুন তালনি সাল স্নি জরা পুইলা খিপিও বর্তিনি বাকি রংমারিনি মুংরেম কারি জাগানো জুন তালনি সাল চি চুকুব পুইলা খিপিও রংমারিনি বুমুং বুতাংন রুগৈ বর্তি খ্লাই জাগানো জুন তালনি সাল নৈ চি নৈ তাই সাল নৈ চি থাম ফিরনি খিপিও রংমারিনি বুমুং বুতাং কারি জাগানো সাল নৈ চি ব্রৈ জুন অবনি রুগৈ বর্তি খ্লাই জাগানো সাল নৈ চি বানিসিমি সাল নৈ চি চুকু জুন জরা ফির থাম খিপিনি রংমারিনি বুমুং বুতাং কারি জাগানো সাল থাম চি জুন ফিল থাম খিপিনি রংমারি বুমুং বুতাং রুগৈ বর্তি খ্লাই জাগানো জুলাই তালনি সাল পুইলা তাই সাল নৈ সাল মারিব ফিল বৈ খিপিনি রংমারিনি বুমুং বুতাং কারি জাগানো সাল থাম জুলাই ও রংমারিনি বুমুং বুতাং রুগৈ বর্তি খ্লাই জাগানো জুলাই তালনি সাল ব্রৈনি সিমি সাল দক সাল মারি জরা কুচুক রং নাইখুংনি বিখাক্তি অকক্তমা সাবৈ মানজাখা মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদী অ তালনি থামচি সা সাল মারি ও কক তি সালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাট পান্ডানো হাক্তর তাই বই হাক্তর লুকর বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানি মন কি বাট নি ফিল সারা থামচি ব্রী বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরং বরং ওয়ানসুকমা খাকামা কক মন কি বাদ সাহারানী কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরং ওয়ানসুক মরং রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800-11-7800 অ নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান ছক মরোন রেকর্ড খাই মানানো আপনার কারিব 1922 নম্বর মিস কল রিউই যে লিঙ্ক মানানো আবতৈব এসএমএস খাই মানবায়ানো ফোন লাইনত তালনি বুসকাং সাল নৈচি চুকু জরা ফিয়কজাক টঙ্গানো হাক্তর গনাঙ্গি পেট্রোল তাই ডিজেল মরখা সালচিনি বিশিঙ্গ অব বাই ওয়াইথাম পেট্রোল তাই ডিজেল নি মরকমুং বাংলি জাখা আগরতলা পেট্রোল নি মরকমুং বাংলি লিটার থগৈ খক সারা নৈ তাই পুইসা লেপ থামচিসা ইয়াং ডিজেল নি মরকমুং বাংলি লিটার থগৈ খক চুকুচি সাতে পুইসা লেপ নৈচি থাম অংখা টিএসআর বাই লুকু হামক্রাই সামুং বুতাংনি বিশিংতুই সেঙ্করা কাইচি ব্যাটেলিয়ানি লুয়াজিমা বাই মিয়া মান্দাইনি এনএসসি কলোনি রংনকনি থংখলাও সাকনাই মুং শিবির সংসারজাখা শিবির আশিগড় এনএসসি কলোনি তাই তুইপাথর আমচাইনি খরক সারা চারচি থাম লুকুরক সাক নাইচাং মুং সেবনাহারখা বরং সাক নাইচেরমানি আগুলো রাংনাই একে বিথিব্রাই বাকজাখা আবনো কারিব আমচাইনি গরি বিগ্রা নুখুং তাই রংনগ পরিহুই তংনাই রংন গুন্দা রং সৃং মুংনি মানের

শ্রোতা বন্ধুরা, আজ 24শে মে কমনওয়েলথ দিবস। এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ঐক্য, সহযোগিতা, শান্তি ও উন্নয়ন বার্তা বহন করে। কমনওয়েলথ হল এমন একটি আন্তর্জাতিক সংগঠন যেখানে বহু স্বাধীন দেশ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার ভিত্তিতে একত্রিত হয়েছে। কমনওয়েলথ অব নেশনসের মূল লক্ষ্যই হল গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষা, পরিবেশ রক্ষা এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে বিশ্বের বহু দেশ এই সংগঠনের সদস্য হিসেবে যুক্ত রয়েছে। কমনওয়েলথ দিবসে বিভিন্ন দেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক কার্যক্রম এবং সামাজিক চেতনা, এ ধরনের নানান কর্মসূচি আয়োজন করা হয়। আসলে দিনটি মানুষকে পারস্পরিক সম্মান, ভ্রাতৃত্ব বোধ এবং বিশ্বশান্তির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। আজকের এই বিশেষ দিনে আমাদের উচিত জাতি, ধর্ম ও ভাষার ভেদাভেদ ভুলে মানবতার বন্ধনে আবদ্ধ হওয়া এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বিশ্বের গঠনে এগিয়ে আসা।

0: সেই সাথে আজকে কিন্তু পালিত হচ্ছে মার্ক হোর দিবস। মার্ক হোর দিবস কি জানাবো বিজ্ঞাপন বিরতির পর।
1: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সব সময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা।
3: মার্কেট কে বারে মে কে
4: পারফরমেন্স কা বলো,
5: বি দা ফিউচার
4: মার্কেট ট্রেন্ড দেখ,
3: সুনে মে আয়েগি
6: আজ কি খবর বে,
7: পহলে হি বোলা ব্রো,
8: মাই প্রেডিকশন ইজ
9: আই হ্যাভ এ ডিফারেন্ট ওপিনিয়ন।
8: এ দোস্ত নে বোলা
10: দেবী জি কি করো।
11: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
12: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
0: শ্রোতা বন্ধু, আজ পালিত হচ্ছে মারখোর দিবস। আসলে মারখোর হলো এক বিরল ও দৃষ্টিনন্দন বন্য পাহাড়ি ছাগল, যা মূলত মধ্য ও দক্ষিণ এশিয়ার

0: দুর্গম পার্বত্য অঞ্চলে দেখা যায়। এর লম্বা পাকানো শিং এবং সাহসী স্বভাব একে অন্য সব বন্যপ্রাণী থেকে আলাদা করেছে। এই মারখোর বর্তমানে বিলুপ্তির ঝুঁকির মুখে। বন ধ্বংস, অবৈধ শিকার এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। তাই এই দিবসের মূল উদ্দেশ্য হল মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে আরও বেশি করে সচেতন করা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরা। আজ মারখোর দিবস আমাদের শেখায় যে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী প্রকৃতির জন্য অপরিহার্য। বন্যপ্রাণীর রক্ষা করা মানে পরিবেশ ও মানব সভ্যতার ভবিষ্যৎকে সুরক্ষিত করা। আসুন প্রকৃতিকে ভালোবাসুন, বন্যপ্রাণীকে রক্ষা করুন, তাহলে পৃথিবী হবে আরো সুন্দর ও প্রাণবন্ত।
1: শ্রোতা বন্ধু, এবার আজকের দিনে কিছু বিশেষ বিশেষ ঘটনা বলি। আজ শ্রোতা বন্ধু, আজকের দিনে 1850 সালে বিশিষ্ট ক্রীড়ামোদী, গণিতজ্ঞ ও প্রসিদ্ধ শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোরের ভ্রাতা শারদারঞ্জন রায় ঢাকা ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ক্রিকেট খেলা এবং ব্যায়াম চর্চা করতেন। গণিতে তাঁর অসাধারণ পাণ্ডিত্য ছিল। প্রেসিডেন্সি কলেজের তৎকালীন অধ্যাপক ও রেজিস্ট্রার মিস্টার ন্যাশ তাঁকে এম এ পরীক্ষা দেওয়াতে বাধ্য করেন। তিনি আলিগড় এম এ ও কলেজে গণিত অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। গণিত সংক্রান্ত বহু গ্রন্থ রচনা করেন তিনি। সংস্কৃতেও তাঁর পাণ্ডিত্য ছিল। তিনি মুদ্রাক্ষ, শকুন্তলা, কিরাত, ভাট্টি, উত্তরচরিত প্রভৃতি বহু প্রাচীন সংস্কৃত সাহিত্যের ব্যাখ্যা ও রচনা করেন। সাধারণ মানুষ তাঁকে বাংলার ক্রিকেটের জনক বলে আখ্যা দিয়েছিল। আজকের দিনেই 1892 সালে প্রখ্যাত অধ্যাপক ও নৃতত্ত্ববিদ ডক্টর পঞ্চানন মিত্র কলকাতায় জন্মগ্রহণ করেন। এন্ট্রান্স পাশ করে বঙ্গবাসী কলেজ থেকে আইএ ও রিপন কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিএ পাশ করেন এবং অবিনাশচন্দ্র স্বর্ণপদক লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ইতিহাস বিভাগের অধ্যাপক পদ গ্রহণ করেন তিনি। ওখানেই নৃতত্ত্ব বিভাগ চালু হলে তিনি তাঁর প্রধান হন। 1929 সালে তিনি আমেরিকা যান গবেষণার জন্য। তার গবেষণার বিষয় ছিল হিস্টোরিক্যাল ইনভেস্টিগেশন ইন টু দ্য ম্যাথড অ্যান্ড রিসার্চ কনসেপশন ইন আমেরিকান অ্যান্থ্রোপোলজি।
0: আজকের দিনে 1954 সালে জন্মেছিলেন ভারতের সাহস ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল প্রতীক বাচেন্দ্রী পাল। তিনি ভারতবর্ষের প্রথম মহিলা যিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। 1948 সালের সেই অসাধারণ সাফল্য শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের নারীদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে আছে। উত্তরাখণ্ডের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি এবং সাহসের মাধ্যমে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন। পাহাড়ের প্রত্যেকটি কঠিন পথ তিনি জয় করেছিলেন আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের শক্তিতে। বচেন্দ্রী পাল আমাদের শেখান, স্বপ্ন যদি বড় হয় তবে বাধা কখনো পথ আটকাতে পারে না। আজ তার জন্মদিনে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। তার জীবন সংগ্রাম আগামী প্রজন্মকে এইভাবেই সবসময় সাহস, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন কুইন ভিক্টোরিয়া। 1819 সালে ইংল্যান্ডের লন্ডনের কেনসিংটন প্রাসাদে তিনি ছিলেন ব্রিটেনের অন্যতম প্রভাবশালী ও দীর্ঘকাল শাসনকারী রানী। 1837 সালে সিংহাসন আরোহণ করে তিনি প্রায় 63 বছর ব্রিটিশ সাম্রাজ্য শাসন করেছেন।

তাঁর শাসনকাল ইতিহাসে ভিক্টোরিয়ান যুগ নামে পরিচিত, যা শিল্প, শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞানের উন্নতির জন্য বিশেষভাবে স্মরণীয়। আর আজকের দিনে 1999 সালে মৃত্যুবরণ করেছিলেন গুরু হনুমান। তিনি ছিলেন ভারতের কুস্তি জগতের এক কিংবদন্তি প্রশিক্ষক ও মহান ব্যক্তিত্ব। তার আসল নাম ছিল বিজয় পাল। তিনি সারা দেশে গুরু হনুমান নামেই পরিচিত ছিলেন। দিল্লিতে গুরু হনুমান আখড়া প্রতিষ্ঠিত করে অসংখ্য কুস্তিগীরকে প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি। তার কঠোর অনুশাসন, দেশপ্রেম এবং খেলাধুলার প্রতি নিবেদন ভারতের কুস্তিকে আন্তর্জাতিক স্তরে সম্মান এনে দিয়েছিল। ভারতীয় ক্রীড়া জগতে তার অবদান আজও গভীর, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার জীবন নতুন প্রজন্মকে দেশপ্রেমের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক। আর আজকের দিনে 1972 সালে কবি কাজী নজরুল ইসলামকে ভারত থেকে ঢাকায় আনা হয়েছিল এবং রাষ্ট্রীয়ভাবে তাকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়েছিল বাংলাদেশে।

এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের বিবাহবার্ষিকী, জন্মদিন কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানায় আকাশবাণী আগরতলার পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতা বন্ধু, এবার আপনার চিঠি পড়ার পালা। প্রথম চিঠিটি লিখেছেন ঈপ্সিতা ঘোষ বিশ্বাস, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় অভিজ্ঞাপন, একটা জিনিসে দারুণ দুর্বলতা ছিল আমার ছোটবেলায়, রুল টানা খাতা। পয়সা হাতে পেলেই এই ইচ্ছেটা পেয়ে বসত, খাতাটা কেনা হলেই পয়সা সার্থক। নিজেকে মা সরস্বতীর স্ট্যানোগ্রাফার বলা আমার অন্যতম পছন্দের লেখিকা আশাপূর্ণা দেবী তাঁর ছেলেবেলার স্মৃতিকথায় এমনটাই লিখেছেন। তার সেজদা যেদিন উপহার স্বরূপ মোটকা খাতা উপহার দিয়েছিলেন, সেদিন তিনি সেজদাকে ভেবেছিলেন স্বর্গের দেবতা, আর খাতাটিকে একটু স্বর্গের টুকরো। তখনকার সমাজ ব্যবস্থায় অনেকেই যেমন অর্থাভাবে বই খাতা কালি কলমের খরচ বিদ্যালয়ের দূরত্বের কারণে পড়াশোনাটাই চালাতে পারতেন না, তেমনি ছিল নারীদের পড়াশোনার উপর, সূর্যালোক দর্শনের উপর শত কুসংস্কারের বাধা। অবলারা তাই অবলাই হয়ে থাকলো বহু যুগ ধরে। বাড়ির দাদাভাইদের বিদ্বান হতে দেখে তাদের অন্তরও বলে উঠত, আহা, যদি এমন সুযোগ আমাদেরও হতো। তারপর যুগ বদলালো, সূর্য ঠাকুরের মতো তেজস্বী কত কত মহান ঠাকুর যুগ পুরুষদের ছোঁয়ায় নারী পেল শিক্ষার অধিকার, নিন্দুক সমাজের মুখে ছাই দিয়ে বিজ্ঞানের নব নব জয়যাত্রায় নারী তার লক্ষ্মী রূপের পাশাপাশি আবির্ভূতা হলেন বাঘ দেবী রূপে।

0: তাদের যদি এমন হতো, স্বপ্ন হলো সফল। ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থায় এলো ধনী দরিদ্র নারী পুরুষ নির্বিশেষে সকলের নাগালে। বিদ্যাদেবীর সুলভ সান্নিধ্য মহিমায় এখানেই ঘটে এক চরম বিপত্তি। কবির ভাষায়, যেমনি তৈরি হলো অমনি যেন মুশড়ে গেল। জ্ঞানার্জনের এক বুক আকাঙ্ক্ষা নিয়ে কেউ আর বলে না, যদি এমন হতো, বা আমরাও যদি সুযোগ পেতাম। শিক্ষাবর্ষের শুরুতেই এখন সরকারি সাহায্যে সকল ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় বছর ভরের পাঠ্যক্রমিক বই খাতা জামা ব্যাগ ও নিত্যদিনের মিড ডে মিল। সাংসারিক বাধাকে পেছনে ফেলে বিদ্যালয়ে এসে ভরা পেটে পড়াশোনা করুক ভালো করে, এই আমাদের লক্ষ্য। অর্ধেক শিক্ষার্থীর প্রধান লক্ষ্য ফাঁকিবাজি, পড়াশোনা নয়, এটাও লক্ষ্য করি। কিন্তু পিতৃহীন দরিদ্র ছাত্রকে আমাদের মাননীয় প্রতিষ্ঠান প্রধান প্রকাশবাবু পড়াশোনার পাশাপাশি অন্যান্য অভাবেও বাড়িয়ে দেন সাহায্যের হাত। সহৃদয় চিত্তে তাদের মাথায় হাত বুলিয়ে বোঝান পড়াশোনার প্রয়োজনীয়তা। আর দিব্যেন্দুবাবু সঙ্গে করে নিয়ে যান এবং কিনে দেন শীত পোশাক জুতো ইত্যাদি। সব পেয়েছের আনন্দে সেই সব ছেলেমেয়েদেরও পড়াশোনার প্রতি চরম অবহেলা দেখে দীর্ঘশ্বাস উঠলে প্রকাশবাবু আমাদের বোঝান, যদি এমন হতো, জরুরি পার্থিব চাহিদাগুলি পূরণের সাথে ওদের সকলকে জ্ঞানার্জনের মাধ্যমে জীবনটাতে ভালোভাবে বাঁচার চেতনা জাগাতে পারতাম, তবে মানুষ গড়ার কারিগর হিসেবে গর্ববোধ করতে পারতাম। আমাদের তেমনটাই হয়ে উঠতে হবে আগে। মনের মধ্যে এক গভীর বিশ্বাস নিয়ে তেমন লড়াইটাই চালিয়ে যাই আমরা। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, এই করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন, সেদিন আমাদের জয় হবেই। যদি এমন হতোর মতো তেমনই এক সুদিনের আশায় আমি ঈপ্সিতা। ইতি ঈপ্সিতা ঘোষ বিশ্বাস, গরিফা, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা।
1: পরের চিঠিটি লিখছেন পশ্চিমবঙ্গ মধ্যগ্রাম থেকে মানুষ দাস। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, এবারের বিষয়টি সুখকল্প। আমরা অনেক কিছুই, বিশেষত যা অনায়াস লব্ধ নয়, তাকে ঘিরে কষ্ট কল্পনা করে থাকি, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলাম আর পেলাম না। এমন তো কতই হয়, মনের বাসনার তো শেষ নেই, এটা চাই ওটা চাই, না পেলে খেদের অন্ত নাই। যদি এমন হতো যা চাই তাই পেতে পারি, তবে তো জীবনটাকে বেশ সাপটে সুপটে উপভোগ করা যেত। তেমনটা যে অধিকাংশ মানুষের কপালে নেই তা আমজনতার চাইতে কে আর বেশি জানে। তাই ভাবনা, আহা যদি এমন হতো, যদি পড়াশুনো শেষ করে একটা চাকরি জুটত, যদি দোকানে অথবা আধুনিক শপিং মলে গিয়ে পকেট হাতড়াতে না হতো, যদি যেটা পছন্দ সেটা খরচের পরোয়া না করে কেনা যেত, যদি সংসারের সকলকে খুশি রাখা যেত, যদি যখন যেমন মনে করি তাই হতে পায়, যদি

এ কথা হঠাৎ সত্য হয়ে যেত তাহলে বেশ হতো ব্যাপারগুলো। এই মুহূর্তে ভীষণ মনে হচ্ছে, আচ্ছা যে কাছের মানুষেরা হঠাৎ করে অনন্ত পথের যাত্রী হয়ে যায়, যারা হৃদয় নিংড়ে নিঃশেষ করে চলে যায়, তারা যদি হঠাৎ করে দৈব বলে ফিরে আসতে পারত, তবে কত মানসিক আঘাত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যেতাম। পড়ে থাকা মৃত্যু পথযাত্রীর আপন জনেরা, কিন্তু তা যে হবার নয়। যদি কোনো ক্রমে এমন হতো, সকলের সর্বাত্মক মঙ্গল কামনাসহ ইতি বিনীত মানস দাস, মাইকেল নগর, মধ্যম গ্রাম, জেলা ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।

0: শ্রোতাবন্ধু, এবার কিছু তথ্যাবলী। কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় রাজ্যের ইতিহাসে শিশু মৃত্যুর হার সর্বনিম্ন। শিশু মৃত্যুর হার হ্রাসে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের সাফল্য আবারও উঠে এলো কেন্দ্রীয় সরকারের সমীক্ষায়। রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক May 2026 প্রকাশিত স্যাম্পল রেজিস্ট্রেশন অর্থাৎ SRS বুলেটিন অনুসারে 2024 সালে প্রতি 1000 জন জীবিত শিশুর ক্ষেত্রে ত্রিপুরাতে শিশু মৃত্যুর হার ছিল 12, যেখানে জাতীয় স্তরে এই সংখ্যাটি 24। রাজ্যের ইতিহাস এখনো পর্যন্ত এই সংখ্যাটি সর্বনিম্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। উল্লেখ্য, রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক September 2025 প্রকাশিত স্যাম্পল রেজিস্টার সিস্টেম অনুসারে এই হার ছিল ত্রিপুরায় 15 2023-এ। সেই সময় ওই হার রাজ্যের ইতিহাসে সর্বনিম্নই ছিল। SRS বুলেটিন অনুসারে বর্তমানে এই রাজ্যে জন্মের হার প্রতি 1000 জনসংখ্যায় 15, যা জাতীয় গড় 18.3 থেকে কম। মৃত্যুর হারও প্রতি 1000 জনসংখ্যায় 5.9, জাতীয় গড় 6.4 থেকেও কম।
1: শ্রোতাবন্ধুরা, হরিয়ানা থেকে একদল শিক্ষার্থী ত্রিপুরা সফরে এসে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগে অধীন যুব সঙ্গম ষষ্ঠ পর্বের কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার শিক্ষার্থীরা ত্রিপুরা সফর করছেন। এই সফরটি NIT কুরুক্ষেত্র এবং NIT আগরতলার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। সাক্ষাৎকালে শিক্ষার্থীরা ত্রিপুরা সফরের অভিজ্ঞতা রাজ্যপালের সামনে তুলে ধরেন। রাজ্যপাল তাদের ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যকে উপলব্ধি করতে উৎসাহিত করেন।
0: শ্রোতাবন্ধু, সমৃদ্ধি কি পাঠশালা? এই অনুষ্ঠান আগামীকাল অর্থাৎ 25 মে সকাল 11:00 পঞ্চায়েত সমিতি হল তেলিয়ামুড়ারতে অনুষ্ঠিত হবে, জানিয়েছেন খোয়াই জেলার জেলাশাসক রাজাত পান্ত IAS। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন রাজ্যের মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। তেলিয়ামুড়াবাসী এবং খোয়াই জেলার সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে যোগদান করার জন্যে।

0: এবারে চাকুরি প্রত্যাশী বন্ধুদের জন্য কর্মকালী বিজ্ঞপ্তি। ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ 1/2026 নম্বর বিজ্ঞপ্তিতে উপযুক্ত ভারতীয় নাগরিক প্রার্থীদের কাছ থেকে কিছু শূন্যপদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, বেতন 19,900, সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 2, শিক্ষাগত যোগ্যতা হতে হবে 10 মান উত্তীর্ণ বা সমতুল্য, বয়স হতে হবে 18-30 বছরের মধ্যে। মোট পদের সংখ্যা 11,127। আরও বিস্তারিত জানতে দেখে নেওয়া যেতে পারে রেলওয়ের ওয়েবসাইট www.rrbapply.gov.in। অনলাইনে আবেদন করতে হবে 15 মে থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন এবং চলবে আগামী 14 জুন 2026 পর্যন্ত।
1: গরম কিন্তু বাড়ছে শ্রোতা বন্ধু, আর আপনারা জানেন বিভিন্ন সামাজিক মাধ্যমেও দেখে ফেলেছেন আশা করি যে আগামী এক মাস অন্তত ভীষণ গরম পড়বে আমাদের সারা দেশ জুড়েই। তাই গরম থেকে নিজেকে সুস্থ রাখার জন্য কিছু টিপস জানিয়ে দিচ্ছি। সুস্থ থাকার টিপসে প্রতিদিন অন্তত 3-4 লিটার জল পান করতে হবে, তৃষ্ণা না পেলেও কিছুক্ষণ পরপর জল পান করার অভ্যাস করুন। শরীর হাইড্রেট রাখতে ডাবের জল, লেবুর শরবত, ঘোল ইত্যাদি বাড়িতে তৈরি ফলের জুস পান করুন। খাদ্যাভ্যাসে একটু সতর্ক হন, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। তরমুজ, শশা, বাঙি, কমলা লেবু ইত্যাদির খেতে পারেন। কাঁটা ফল, বিশেষ করে বাজারে পাওয়া কাঁটা ফল এড়িয়ে চলবেন। আর সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাইরে যাওয়া থেকে বিরত থাকুন, যদি না দরকার পড়ে তেমন।
0: আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ শতকরা পরিমাণ 96% এবং সর্বনিম্ন 61% পরিলক্ষিত হয়েছে। বৃষ্টিপাত হয়েছে আজ ভোর 5:30 পর্যন্ত 77.4 মিলিমিটার। সেই সাথে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জানানো হয়েছে রাজ্যের কোথাও কোথাও ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজকের মতো অভিজ্ঞাপন আমরা এখানেই শেষ করব। আজকে অভিজ্ঞাপন উপস্থাপনে ছিলাম আমি সত্যজিৎ,
1: আর আমি চিন্ময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: परफॉर्मेंस का बोलो
3: द फ्यूचर
2: मार्केट ट्रेंड है,
3: सुनना है कि
4: आज की खबर देख
5: पहले ही बोला था ब्रो।
6: माय प्रेडिक्शन इज
7: आई हैव अ डिफरेंट ओपिनियन।
8: मेरे दोस्त ने बोला
9: देवी जी की सुनो।
10: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
11: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ এবং এর পরেই শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

0: মন। তাই প্রতিটি শিশুকে সময় দিন, তাদের সঙ্গে কথা বলুন, তাদের কথাগুলো শুনুন, তাদের চারপাশে থাকুন। কারণ শৈশব যদি রঙিন হয় তবেই আগামীর আকাশও ভরে ওঠে আলোর সম্ভাবনায়। যাই হোক, এবার তাহলে শুরু করা যাক আজকের আসর। আর আজকের আসরে আমাদের সঙ্গে রয়েছে একজন বন্ধু, তার নাম হলো অনন্যা দেবনাথ। স্বপ্ন দেখতে জানে সে শিশু, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে সেই স্বপ্ন একদিন সত্যিও করে তোলে। আজ আমাদের সঙ্গে তেমনই একজন প্রতিভাবান ছোট্ট শিল্পী অনন্যা দেবনাথ রয়েছে। খুব অল্প বয়সে গানকে ভালোবেসে সে এগিয়ে চলেছে সুন্দর এক পথ ধরে। সম্প্রতি লোকসঙ্গীতের জন্য সে অর্জন করেছে CCRT-র জাতীয় বৃত্তি, যা অত্যন্ত গর্বের এবং প্রশংসার। চলুন আজকের এই আসরে ভালোবাসা দিয়ে স্বাগত জানাই আমাদের ছোট্ট বন্ধু অনন্যাকে। অনন্যা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আবারও তোমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। প্রথমে যে জিনিসটা তোমার কাছে জানতে চাইবো, আজকে আমাদের অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে?
1: আমার খুবই ভালো লাগছে।
0: তুমি তো আগেও আমাদের অনুষ্ঠানে এসেছিলে, আবার নতুন করে এখানে এসে সবার সঙ্গে দেখা হলো, অনুভূতিটা কেমন বলো?
1: অনেক অনেক ভালো লাগছে, সবার সঙ্গে আবার কথা বলতে পারবো।
0: বেশ, এখন তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি শিশুবিহার স্কুলে এইটা পড়ি।
0: আচ্ছা, গান আর পড়াশুনো দুটোই একসঙ্গে কিভাবে সুন্দর করে সামলে নাও তুমি?
1: পড়াশোনাটার ফ্রি টাইমে টাইমে গান ড্রয়িং সবগুলি হয়ে যায়।
0: পড়াশোনার ফ্রি টাইমে গানগুলো হয়ে যায়, ঠিক আছে। কিছুদিন আগে তুমি তো লোকসঙ্গীতের জন্য CCRT-র জাতীয় বৃত্তি অর্জন করেছিলে, এটা সত্যি অনেক বড় একটা সাফল্য বলা যায়। এখন তোমার কাছ থেকে জানতে চাইবো, যখন প্রথম তুমি খবরটা পেয়েছো যে তুমি এই জাতীয় বৃত্তিটা পেয়েছো, তখন তোমার অনুভূতিটা কেমন ছিল?
1: আমার তো ভীষণ আনন্দ হয়েছিল, যখন আরো দেখেছি যে আমি একই ত্রিপুরা থেকে পেয়েছি, তখন তারও আনন্দ, আমার থেকে আমার মার বেশি আনন্দ হয়েছে।
0: এই সম্মান অর্জনের পেছনে নিশ্চয়ই অনেক পরিশ্রম, অনেক সাধনা রয়েছে তোমার। তো এই যে প্রস্তুতি নিয়েছিলে, সেটা কিভাবে নিয়েছিলে তুমি?
1: আমার বেশি একটা প্রস্তুতি নিতে হয়নি, কারণ বিভিন্ন যে প্রোগ্রাম থাকে ওইগুলোতেই লোকগীতির যে গানগুলি মানে গাইতে গাইতে প্র্যাকটিস এমনিতেই হয়ে গেছে, আলাদা করে করতে হয়নি বেশি।
0: তো আমাদের যারা ছোট্ট বন্ধুরা আজকে এই অনুষ্ঠানটা শুনছে, তাদের জন্য তুমি যদি কিছু বলো যে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে পারে তারা?
1: রেওয়াজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, গানটা ভালো করে শুনতে হবে।
0: আচ্ছা, ঠিক আছে অনন্যা, তোমার সাথে তো অনেক কথাই হলো, আর অনন্যার কথাতেই বোঝা যায় ভালোবাসা নিষ্ঠা থাকলে ছোট্ট বয়সে অনেক বড় স্বপ্ন ছোঁয়া যায়। তাহলে আর অপেক্ষা কেন, চলুন এবারে অনন্যার সুরের জগতে আমরা হারিয়ে যাই। অনন্যা দেবনাথের কণ্ঠে এবারে আমরা শুনবো একটি রবীন্দ্রসঙ্গীত, চোখের আলোই দেখেছিলাম। চলো শুরু করা যাক।

নমস্কার, নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা আর অফুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের শিশুতোষ আয়োজন কাকলি। শিশুর হাসিতে যেমন সকাল জেগে ওঠে, তেমনি তাদের স্বপ্নের রং খুঁজে পায় আগামী পৃথিবী। প্রতিটি শিশুই এক একটি অমূল্য সম্পদ। আগামী দিনের কোনো কিছু করার সম্ভাবনা লুকিয়ে থাকে তাদের মধ্যে। কেউ গান গায়, কেউ ছবি আঁকে, কেউ গল্প বলে, আবার কেউ স্বপ্ন দেখে নতুন কিছু করার। শুধু প্রয়োজন তাদের একটু সাহস যোগানো, তাদের একটু উৎসাহ দেওয়া আর একটুখানি ভালোবাসা। কারণ শিশুরা তো কখনো অভিনয় করতে জানে না। তাদের হাসিটা যেমন সত্য, তেমনি সত্য তাদের।

0: বাহ, খুব সুন্দর হয়েছে অনন্যা, এত সুন্দর করে তুমি গান করো। তো তুমি কার কাছ থেকে অনুপ্রাণিত, তোমার প্রেরণা কে?
1: মা।
0: আচ্ছা, তোমার পছন্দের কোনো সিঙ্গার আছে যার গান শুনতে তোমার খুব ভালো লাগে?
1: অনেকজনই আছে,
0: যেমন
1: শ্রেয়া ঘোষাল।
0: আচ্ছা, আর
1: অরিজিৎ সিং।
0: আচ্ছা, লোকসঙ্গীতে তুমি জাতীয় বৃত্তি পেয়েছিলে, মানে লোকসঙ্গীত কি তোমার খুব ভালো লাগে? কেন ভালো লাগে লোকসঙ্গীতটা?
1: এটা স্বরলিপি দেখে দেখে গাইতে হয় না তার জন্য, আর লোকসঙ্গীতটা আমার গলায় মানায় বেশি।
0: আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আমরা যখন কোনো কিছু করি তখন প্রত্যেকেরই কিন্তু এমন একটা সময় আসে যে মনে হয় এই বিষয়টা খুব কঠিন, আমি পারছি না, কিন্তু তারপরেও আমরা হাল ছাড়ি না। তো গান করতে গিয়ে তোমার কি এমন কোনো এক্সপিরিয়েন্স আছে?
1: ক্লাসিক্যাল যে রাগগুলি, ওইগুলি তুলতে গিয়ে অনেক কঠিন লাগে।
0: আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা আর কোন গানটা শুনবো?
1: নজরুল গীতি।
0: নজরুল গীতি, চলো শুরু করা যাক।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা অনন্যা, আমার মনে আছে আগেও যখন তুমি এসেছিলে তখন তুমি বলেছিলে বড় হয়ে তুমি ডক্টর হতে চাও, তাই তো? আচ্ছা, তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে?
1: সায়েন্স।
0: সায়েন্স পড়তে ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা অনন্যা, বলো যে বাড়িতে কে কে রয়েছে?
1: মা, বাবা, দিদি।
0: আচ্ছা, আর এই যে তুমি গান শেখো, তারপরে লেখাপড়া করো, আরো এত কিছু আছে, সবচাইতে বেশি তোমাকে কে সাপোর্ট করে বলো?
1: মা বাবা দুজনেই করে, মা বেশি করে। মা গানের দিকটাই বেশি করে, বাবা
0: লেখাপড়ার দিক থেকে বেশি করে। বেশ, দুজনে মিলেমিশে অনন্যা একদম ধীরে ধীরে অনন্যা হয়ে উঠছে, তাই তো? বেশ তো অনন্যা, এবারে তুমি আমাদের কোন গানটা শোনাবে?
1: একটি লোকগীত শোনাবো।
0: ঠিক আছে, এবারে ছোট্ট শিল্পী অনন্যা দেবনাথের কণ্ঠে শুনবো একটি হৃদয় ছোঁয়া লোকগীত। চলুন আবারও সুরের আবেশে আমরা ডুবে যাই।

0: অসাধারণ। আমাদের ছোট্ট বন্ধু অনন্যার জন্য এবার জোরে একটা করতালি হয়ে যাক। এবার আমরা চলে যাচ্ছি আজকের আসরের একেবারে ছোট্ট বন্ধু স্তুতি সেনের কাছে। বয়স মাত্র 7 বছর, কিন্তু তার উৎসাহ আর সাহস সত্যি ভীষণ মিষ্টি। আজ সে আমাদের জন্য পরিবেশন করবে একটি সুন্দর গান। তবে গান শোনার আগে চলুন আমরা তার সঙ্গে একটু গল্প করে নিই। আচ্ছা স্তুতি, বলো তুমি কেমন আছো?
1: আমি খুব ভালো আছি।
0: খুব ভালো আছো?
1: তুমি কেমন আছো?
0: আমি তো খুব ভালো আছি, তোমাদের সঙ্গে পেয়ে আমি আরো বেশি ভালো হয়ে গেছি। আচ্ছা বলো তো, আজকের অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে?
1: খুব ভালো লাগছে।
0: ভালো লাগছে? আচ্ছা স্তুতি কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: আমি ভারতী বিদ্যা ভবনে কলকাতায় পড়ি, আর আমি ক্লাস 2 তে পড়ি।
0: বেশ। আচ্ছা স্তুতি, তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে বলো।
1: আমার সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে শ্রীনিকা।
0: আচ্ছা তো শ্রীনিকার সাথে মিলেমিশে থাকো নাকি ঝগড়াঝাটি হয়? বলো।
1: খালি
0: মিলেমিশে খেলাধুলো করো। কি খেলো?
1: আই লুকোচুরি, তারপরে আম পাতা জোড়া জোড়া, রক পেপার সিজার সব।
0: বেশ। আচ্ছা স্তুতির সবচেয়ে পছন্দের বিষয় কোন বইটা পড়তে স্তুতির খুব ভালো লাগে?
1: ম্যাথস পড়তে ভালো লাগে আমার।
0: ম্যাথ করতে ভালো লাগে? আচ্ছা স্তুতি তো গান গায়, তো গান গাইতে ভালোবাসে স্তুতি?
1: গান গাইতে আমার খুব ভালো লাগে।
0: আচ্ছা স্তুতি গান ছাড়া কি আর কিছু করে?
1: আমি অনেক করি, ক্যারাটে করি, অ্যাবাকাস করি, ড্রয়িং করি।
0: স্তুতি বাড়িতে সবচাইতে বেশি কাকে গান শোনাও? বলো।
1: আমি আমার মাকে সবচেয়ে বেশি গান শোনাই।
0: আচ্ছা তোমার প্রিয় গান কোনটা?
1: আমার প্রিয় গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, গ্রাম ছাড়া।
0: আচ্ছা তাহলে আমরা গ্রাম ছাড়া গানটা শুনবো আজকে?
1: হ্যাঁ।
0: শোনাবে?
1: হ্যাঁ।
0: বেশ ঠিক। আর স্তুতি কি কার্টুন দেখে?
1: হ্যাঁ কার্টুন দেখি।
0: কোনটা সবচেয়ে প্রিয়?
1: নেটফ্লিক্সে এই কে-পপ ডিমন হান্টারস আছে, ওটা দেখি।
0: বড় হয়ে স্তুতি কি হতে চায়?
1: ডাক্তার।
0: ডাক্তার হতে চাও? তার জন্য কি করতে হবে?
1: অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক পড়তে হবে।
0: একদম ঠিক ঠিক। আচ্ছা স্তুতি কি দুষ্টুমি করে নাকি খুব শান্ত?
1: মা তো বলে আমি দুষ্টুমি করি,
0: কিন্তু তোমার কি মনে হয় তুমি শান্ত? একদম খুব গুড গার্ল, তাই তো? বেশ। শৈশব মানে একরাশ রোদ্দুর, একটু দুষ্টুমি আর অনেকখানি স্বপ্ন। ছোট্ট বন্ধু স্তুতির কথাতে কিন্তু ঠিক সেই সুন্দর শৈশবের ছোঁয়াই আমরা পেলাম। এবারে সেই হাসির সঙ্গে মিশে যাক সুরের মায়া। চলুন আমাদের ছোট্ট বন্ধুর কণ্ঠে আমরা একটি গান শুনি। চলো শুরু করা।

0: বাহ, কি সুন্দর করে গাইলে! তোমার গান শুনে আমার কিন্তু আরো একটা গান শোনার ইচ্ছে করছে। তুমি কি আমাদের আরো একটা গান শোনাবে আজকে?
1: হ্যাঁ, আমি ছড়ার গানও শোনাবো।
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: আচ্ছা,
0: কোনটা শোনাবে বলো?
1: লালজ্যোতি কাকাতুয়া শোনাই।
0: চলো চলো শুরু করা যাক তাহলে।

0: বাহ, খুব সুন্দর হয়েছে স্তুতি। আমাদের ছোট্ট বন্ধু স্তুতির জন্য এবারে জোরে একটা করতালি হয়ে যায়। এবারে চলে যাচ্ছি আমাদের আরও একজন ছোট্ট বন্ধু সৌহার্দ ঘোষের কাছে। সৌহার্দ, খুব সুন্দর নাম তোমার। তুমি জানো তোমার নামের কি অর্থ?
1: হ্যাঁ,
0: কি বলো তো?
1: বন্ধুত্ব।
0: একদম। আচ্ছা সৌহার্দ, বলো যে তুমি কেমন আছো?
1: আমি খুব ভালো আছি।
0: আজকে আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে বলো?
1: খুবই ভালো লাগছে, আর আমি প্রথমবার আকাশবাণীতে আসলাম, আমার খুবই ভালো লাগছে।
0: একদম, আমরাও কিন্তু তোমাকে পেয়ে খুবই আনন্দিত। ঠিক আছে, আচ্ছা সৌহার্দ বলো তো, লেখাপড়ার পাশাপাশি এই যে গানের চর্চা, সেটার সময় কিভাবে বের করো?
1: আমি সকালে উঠে আগে গান করি, তারপরে স্কুলে যাই, আবার স্কুল থেকে এসে আবার একটু গান করে, তারপরে কবিতা করে, তারপরে আবার আমি টিচারের বাড়িতে চলে যাই।
0: মানে সৌহার্দ লেখাপড়ার পাশাপাশি গান শেখে, আবৃত্তিও শেখে, তাই তো? আর কি কিছু শেখো?
1: না।
0: বেশ, আচ্ছা সৌহার্দ বলো তো, তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি কেবিতে পড়ি। আর
0: কোন জবন?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তারপরে?
1: আর ক্লাস আমি 6 পড়ি।

বাহ, অসাধারণ। আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করে তাই হয়েছে। প্রিয় শ্রোতারা, দেখতে দেখতে শেষ প্রান্তে পৌঁছে গেল আমাদের আজকের কাকুলির এই সুন্দর আয়োজন। আজকের ছোট্ট ছোট্ট বন্ধুদের গান, গল্প, কথাগুলো আমাদের মনকে ভরিয়ে দিয়েছে। তাদের স্বপ্নে ভরা চোখে আমরা যেন দেখতে পেলাম আগামীর সুন্দর পৃথিবীকে। শিশুরা ভালোবাসায় বড় হোক, সংস্কৃতির আলোয় আলোকিত হোক তাদের পথ, আর তাদের প্রতিভা ছড়িয়ে পড়ুক অনেক দূর পর্যন্ত, এই শুভকামনা রইল প্রত্যেকের প্রতি। আর আজকের মতো তাহলে কাকুলির অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে।

0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান কাকলি, আকাশবাণী আগরতলা।
1: আরে মার্কেট ট্রেন্ড দেখা? হ্যাঁ ক্যা, নিউজ দেখ আর অনলাইন ওপিনিয়ন্স ভি। সরি, কমেন্টস কি বাত হো রহি হ্যায়?
2: মুঝে কুছ সুননা হি নাহি হ্যায়। মতলব
3: জব বাত হো মিউচুয়াল ফান্ডস কি তো মে বেমতলব কি বাতো কো মিউট করতা হু আর লং টার্ম গোলস পর ফোকাস রাখতা হু। মিউচুয়াল ফান্ডস সহি হ্যায়।
4: মিউচুয়াল ফান্ড নিবেশ বাজার জোখিমো কে অধীন হ্যায়। যোজনা সে জুড়ে সভি দস্তাবেজো কো ধ্যান সে পড়ে।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা চলেছে। হরমুজ প্রণালী খোলার ব্যাপারে ইরানের সঙ্গে চুক্তি রূপায়নের কাজ অনেকটাই এগিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ দুটি খেলা। প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড় স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। অন্যদিকে ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় সহ বিস্তৃত পরিসরের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা

0: সংযোগ ব্যবস্থা, শিক্ষা ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে কথা বলেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রতিষ্ঠার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেন ইয়ং, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশ নেবেন। মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে মত বিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ।
1: Anchoring that is the relationship between the president and the prime minister. It's a personal relationship that dates back to the first administration when the president had a chance to visit here, and it has carried over into this second administration, and you can just see the connection between them, and I think that's incredibly important. It is. The connection between leaders is incredibly important. These are two very serious leaders that are focused not just on the short term but on the long term, and so I think that is important to note because it's a key part of the foundation of the relationship between our countries. And just in the past year, we've seen
0: চলতি বছরের জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটিরও বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন।
2: আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
0: মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এরাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। এর মধ্যে 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাবে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ বঞ্চিত থেকেছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে মন্ত্রী ও আধিকারিকদের উপস্থিতিতে আয়ুষ্মান আরোগ্য মন্ত্রীদের সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। একটি প্রতিবেদন,
3: সারা দেশের পাশাপাশি এবার এই রাজ্যেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক সংঘাতের জেরে সাধারণ মানুষকে আর কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে না। রাজ্যের গরিব মানুষ দেশের অন্য রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তেন, এবার সেই পরিস্থিতির অবসান হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় এবার পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। এর ফলে যোগ্য পরিবারগুলি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবে। রাজ্য সরকারের দাবি, এর মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে পরোক্ষ আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বহু কেন্দ্রীয় প্রকল্প শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলায় কার্যকর করা হয়নি। তার দাবি, এর ফলে সাধারণ মানুষেরই ক্ষতি হয়েছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও দরিদ্র পরিবারের চিকিৎসার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হয়েছে বহু ক্ষেত্রে। এদিকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এর ফলে বাংলার মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে।

0: দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে ভোট গণনা আজ। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট ১৯টি টেবিল রয়েছে। ২১ রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হবে। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জিরামচি আইন ২০২৫ খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের ২১ তারিখের মধ্যে এই সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধু দেশগুলির সঙ্গে আলোচনার পর এই চুক্তির বেশিরভাগ অংশই সম্পন্ন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ব্যাপারে ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলেছে, খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত এক সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তুলেছেন তিনি। আমেরিকার হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীর হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে পুলিশের পাল্টাগুলিতে ওই হামলাকারী প্রাণ হারিয়েছেন বলে খবর। জানা গেছে, ১৭ নম্বর স্ট্রিট এবং পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এর মাঝামাঝি এলাকায় এক ব্যক্তি হঠাৎ ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। জবাবে কর্তব্যরত পুলিশকর্মীরাও পাল্টা হামলা চালায়। হামলাকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলার কারাকাসে এই প্রথমবার সামরিক মহড়া চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত 23 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানীতে হামলা চালিয়ে দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে মার্কিন সেনা। ভেনেজুয়েলা কর্তৃপক্ষের দাবি, ওই দিনের হামলায় অন্তত 100 জন নিহত হন। এই ঘটনার পর এই প্রথম সেখানে মার্কিন সামরিক মহড়া অনুষ্ঠিত হল। ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। এদিকে কঙ্গোয় ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 204। পাঞ্জাবের কাপুরথালা জেলে গতরাতে কয়েদি ও বিচারাধীন বন্দীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে জেল চত্বর। কারাগারের বেশ কিছু অংশে ব্যাপক ভাঙচুর চলে বলেও অভিযোগ উঠেছে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আজ আইপিএল এ দুটি ম্যাচ খেলা হবে। প্রথম ম্যাচে দুপুর 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন গুরবিন্দর সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাবেন বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা, শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
2: अरे मार्केट ट्रेंड देखा?
3: हाँ,
2: हाँ क्या, न्यूज देख और ऑनलाइन ओपिनियंस भी।
3: सॉरी,
2: सुन नहीं रहा है क्या? परफॉर्मेंस की बात हो रही है,
3: मुझे कुछ सुनना ही नहीं है।
2: मतलब
3: जब बात हो म्यूचुअल फंड्स की तो मैं बेमतलब की बातों को म्यूट करता हूँ और लॉन्ग टर्म गोल्स पर फोकस रखता हूँ। म्यूचुअल फंड्स सही है।
4: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
1: এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য ভিবিজি রামজি আইন ২০২৫ খসড়া বিধিমালা গতকাল প্রকাশ করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, অংশীজন, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী ২১ জুনের মধ্যে খসড়া বিধিমালাটির উপর আপত্তি বা পরামর্শ জমা দিতে পারবে।

রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে উচ্চশিক্ষা দপ্তরের সমার্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 7 জুন রাত 12টা পর্যন্ত। ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রকের জন অংশীদারিমূলক কর্মসূচির অন্তর্গত সবসে দূর সবসে পেহলে এই ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব 19টি জেলাতেও পালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ফের বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। মাত্র 10 দিনের ব্যবধানে চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। ভারত সরকারের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার। 2027 সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকারের পদ্ম পুরস্কার পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আগরতলার লোকভবনে গতকাল হরিয়ানা থেকে আগত একদল শিক্ষার্থী রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীন যুব সঙ্গম ষষ্ঠ পর্বের কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানা শিক্ষার্থীরা ত্রিপুরা সফর করেছেন। এই সফরটি NIT কুরুক্ষেত্র এবং NIT আগরতলা যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। গোমতি জেলার কিল্লা ব্লক ও করবুক ব্লকের বিভিন্ন ADC ভিলেজে এলাকায় পৃথক পৃথকভাবে জনভাগিদারি শিবির অনুষ্ঠিত হয়। TSR এর সামাজিক কল্যাণ কর্মসূচি অনুযায়ী বাহিনীর 10ম ব্যাটেলিয়নের উদ্যোগে গতকাল মান্দায়ের NC কলোনি স্কুল মাঠে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। আসাম রাইফেলসের উদ্যোগে গতকাল আগরতলা গ্যারিসনে যোগব্যায়াম এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। গতকাল বজ্রপাতে 19টি জেলার পেচারথরের নবীনছড়ায় এক পরিবারের 2 ভাই বোনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় গত 2 দিনে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে আগরতলা ও তার আশপাশে এক পশলা বৃষ্টি হয়, সঙ্গে ঘণ্টায় প্রায় 85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। প্রথম অধিবেশনের সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠানে শুনবেন ছোটদের অনুষ্ঠান মুখরি বদল। খানিমারি দুপুর 12:30, দুপুর 12:55 শুনবেন চাষের কথা বিষয় পেঁপে চাষ। দুপুর 1:05 মহিলাদের জন্য অনুষ্ঠান অঙ্গনা। আজকের বিষয় চেতনার নজরুল। বেলা 1:40 লোকগীতির শিল্পী সুবোধ রায়। 1:50 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুমনা ভট্টাচার্যের কণ্ঠে। শুনলেন আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক বাংলা গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনুন রাহুল দেববর্মণের কণ্ঠে।

0: গানখানি শুনছিলেন আশা ভোসলে এবং রাহুল দেববর্মার কণ্ঠে।
1: বাসুদা টিউন কি যে কোয়াইট প্লিজ, কোয়াইট কোয়াইট কোয়াইট কোয়াইট কোয়াইট শুরু করায়। পর আশা জি নি আই আইয়ে, নমস্তে আশা জি, আইয়ে আইয়ে।
2: নমস্কার।
1: নমস্তে।
2: আরে মেরে বজে সে দেরি তো নাই হো পঞ্চম?
1: নাই তো। শুরু করে?
2: হ্যাঁ হ্যাঁ চলো
1: চলি। মনুরি স্টার্ট দিজিয়ে।
3: রেডি, 1 2 1 2 3 4।
2: হাই রে হাই রে দিওয়ানা মেরা হাই রে।
1: আরে নাই নাই নাই নাই নাই নাই নাই।
2: কি হুয়া?
1: ইয়ে আপ হিন্দি মে গা রহে হ্যায়?
2: ও
1: ইয়ে পূজা কা গানা হ্যায়, বঙ্গালি মে গায়ে তো আচ্ছা হ্যায়।
2: তো তুমি শুরু করো।
1: আচ্ছি বাত। মারুতি স্টার্ট দে।
3: One, two.

গানখানি শুনলেন আশা ভোসলে এবং রাহুল দেব বর্মনের কণ্ঠে। এবারে শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান।

আপনারা শুনছেন আধুনিক বাংলা গান। এবারের গানখানি শুনুন উষা মঙ্গেশকরের কণ্ঠে।

0: বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছিলেন আধুনিক বাংলা গান। আকাশবাণী আগরতলা।
1: মার্কেট ট্রেন্ড দেখা?
2: হ্যাঁ,
1: ক্যা নিউজ দেখ আর অনলাইন ওপিনিয়ন্স ভি। সরি, সুন নাই রাহা হ্যায় ক্যা? পারফরম্যান্স কি বাত হো রহি হ্যায়? মুঝে কুছ সুননা হি নাহি হ্যায়। মতলব?
2: जब बात हो म्यूचुअल फंड्स की तो मैं बेमतलब की बातों को म्यूट करता हूँ और लॉन्ग टर्म गोल्स पर फोकस रखता हूँ। म्यूचुअल फंड्स सही है।
3: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
4: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
5: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
0: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান সংযোজনায় হিন্দি গানের অনুষ্ঠান।

하이나하이 함들대 쪽에서는 히네도겐을 잡은 것 다봉들을 잡은 아님으로 코로나가 COVID-19 모리 다이 가르산

আছো যারা হামদিল দে চোখে সেনাম এনে তোকে নির্জামক খানার জাখা আকাশ বিনে আগর তোলা নর খাই তঙ্গ ক বড় বই কন হেজা হেরে তোকে নেড়ে চামু আই পান্ডা আ ফাইডেঙ্গে খাজানি দেখাবো খুব মারি কিছিং সঙ্গে সুন্দাবো হাই না হাই খানা লাফের তকিয়ন মে উংখা দো লভ জকে কাহানি আর চামুংখা কষ্ট হে খরান রেখা আরমান মালিক

আছে যারা দো লাভ জুক কাহানি হিনে তো খানার যাও খানার জাকা পানি কাটাও হাইন হাই খানার যা ফেরানো তখন উংখা দাই আকসার প্রেমকে রাজা মঙ্গ খরং রেখা অনুরাধা পটবল বাবল সুপ্রিয় তাই বিনে বাদল

আসো জরা খার জাগে তঙ্গ দা এক্সার প্রেম কে হেনে দোকানে চাব আকাশবাণী আগরতলা অমনিয়াগল পাখ্যা কবর বে কন্টেন্ট যাক ককটিশালী তিনি আওয়াই যাক হেনে দোকানে দা চাপং আই পানা যতন কাহাম তংরি তাই কাহাম তঙ্গান হই কক কচারি ফাইনে হাতিও হাইনে হাই মালাই হই কক কচারি ফাইদিন কারণ বাজালাইছে না যতন হামবায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন ককবরক সংযোগন হিন্দি ছায়াছবির গান। এবারে আপনারা শুনবেন কিছু বাংলা ছায়াছবির গান। তাহলে প্রথম গানখানি শুনুন নতুন ফসল ছবি থেকে প্রতিমা।

শ্রোতা বন্ধুরা শুনলেন গঙ্গা ছবির গানখানি নির্মলেন্দু চৌধুরী এবং সহশিল্পী বৃন্দির কণ্ঠে। এবারে আমরা শুনব দ্বীপের নাম টিয়ারং ছবির একখানি গান শ্যামল মিত্রের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গানখানি শুনলেন অরূপ ঘোষাল এবং গীতা চৌধুরী এবং অন্যান্য শিল্পীবৃন্দের কণ্ঠে নিমন্ত্রণ ছবি থেকে। এবারে আমরা পরের গানখানি শুনে নেব সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে বনপলাশের পদাবলী ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, গানখানি শুনলেন প্রতিমা বড়ুয়া এবং অন্যান্য সহশিল্পীর কণ্ঠে মাহুন বন্ধুর ছবি থেকে। এবারে আমরা শুনব মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নবজন্ম ছবির একখানি গান।

মন্দ যে সে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ যে সে সিংহাস

হীরক রাজার দেশে ছবির গানখানি শুনলেন অমর পালের কণ্ঠে। এবারে আমরা শুনে নেব রাজকুমারী ছবির একটি গান আশা ভোসলের কণ্ঠে।

কিশোর কুমারের কণ্ঠে আমরা গানখানি শুনলাম রাজকুমারী ছবি থেকে। এবারে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে পরের গানখানি শুনুন দুটি মন ছবি থেকে।

মান্না দে এবং রুবি বন্দ্যোপাধ্যায়ের মিলিত কণ্ঠে আমরা শুনে নিলাম গানখানি দুটি মন ছবি থেকে। এবারে আমরা শুনে নেব শ্যামল মিত্র এবং আলপনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে পৃথিবী আমারে চাই, এ ছবির একখানি গান।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনারা গানখানি শুনলেন পৃথিবী আমারে চাই ছবির গান। এবারে আমরা শুনে নেব ছদ্মবেশী ছবির একখানি গান আশা ভোসলের কণ্ঠে।

0: ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন বাংলা ছায়াছবির গান। শেষ গানখানি শুনলেন মান্না দির কণ্ঠে। এবারে শুরু হচ্ছে কক বড়ক অনুষ্ঠান।

ককটিশালনি দীপর জরাও যতন ন খাকুফুর বাইলাম সগ আকাশবাণী আগরতলা তেই চেংজাগ তিনি দীপর জরানি ককবর আওয়াই পান্ডা হাইকে চেং তিনি পান্ডানি পুইলাও খেলায়েনে চেরে রকনি পান্ডা বখ্রি বদল তিনি বখ্রি বদল পান্ডা খাইনি রকমখা চালিতাবাড়ি চেরাই রক তেই অবন সংসাখা ভূপেশ দেববর্মা

0: যেরাই রংনি পান্ডা বকরি বদল পান্ডানো খানা হেনই রেডে উগানা আসুক দোনাই খাজানি তাকুকতে বুকুক সঙ্গে পুইলানো আনি খাপাংনি হামজাক মাতে সিবাইয়া ফরি তিনি নি পান্ডানো অর ন চেঙ্গু এংকাই তিনি নরক যতন ফাইবে কেনা পান্ডানি পুইলানো চেং খরকসা তে খরকসা কাই সিনেমানি বিসিংতুই চেং তিনি চিনি পান্ডানো চেংলাইনাই কাই উ ইয়াং আসুক দোনাই কালি রং সুমজাক নিন বুমখাই
1: শর্মিকা দেবরমা
0: পান্ডানো বাহাইকে চেংনাই দক্ষিণাটক খাইনি পান্ডানো চেংলাইলা।

0: Norong ni pal khai ra sam mung balai khai khana thok kana. Hingkai pal khai ra sam mani yak lo sing tabuk kothma thai chak khana lai nya nya. Sab si chai khana re ne hingka mo.
1: An bum re buka de ba ma ang tabuk kothma chai khana na an kothma an bum hingkai tokha ba sial. Sal cha tokha ma sa bor ba mo han phan cha mane obana sana ba ge bu phan phan ke ni be de ga asu ga. শিয়াল মাসা আবন নগৈ বাহান চানামো সুজা খা তাই আবু ফাংতল আসুগৈ খা তখা নাইছে শিয়াল চাখা খুলমকা কিচিং তখা নং হাই নাই থক তক আং তাই নিগে খ বসং নাই থক নি বুকরং রং নি খরং খানা তক মালে সানা সকরে দ থাইছে রে সামনা বখানা গ্রানা শিয়াল নি ই কৌর খানা বাবু তো তাকা বেলাই নিয়ে হামজা খা তাই রেসা বই খানা রানা হনে খুয়ানা নাই দরব না বিনি খুকনি আর মুই বাহান হাওয়া কলাই থাকা লগে লগে না শিয়াল আর মুই

0: খজাই আর নি খালাঙ্কা আন কথমারন পাইখা
1: বিনি কথমা বেলাই হেখনা তকানা অ কথমা খানাই নরক তাম বুঝিখা
0: বড় খামিয়ানি ক কাহামন খানামা সায়া
1: বড় খামিয়ানি ক কাহামন ক কাহামন খানামা সায়া না বড়খা থকাই গাই কথমা খানামা নিয়া বল সংতাবো মে বিষ্ণু খুকতই মে বিষ তামসি সাইরে খানা রিনাই কাউন
2: আং তা কক টং সাই খানাই আন কক টং বুং খেদিং মা সকপা কে জরা ফাইবেরি চালাই বাসা ফাইদি লাম প্রাতি আরঙ্গই তা টং সিনে লেরে না সিঙ্গলাক জরা বারক দিয়া ফিরি সকাং টংগই চিনি মানি ক ক বর কক থাইন টং সুন না আন নক বুরু নক থাই হাসুক বাই তিবুং লাই না আন তা টং সিদি লেরে না সিঙ্গলাক হাসুক বাই তিবুং রক লাই না আন চালাই রক ফিয়া চিনি সুমাই আন কক টং রন পাইকা
1: বিনি কক টাং বেলাই খানা তকনা
3: ইংকাই
1: কক টাং কথমা খানা মানে ইয়াগুলো সং তাবুক হাইনো হাই রসাব মং খানা লাইফিনাই সংনো রসাব খানা রেনাই মে বিশ বাই রেবিকা ইংকাই দনরংনি রসাব মং রসাব খানা রিলা

0: abonghe no saimana bokoya no abonghe mazang kekenaka mazang mazang kenai koda mazang ke abo u agiwo ri rok tisaiton mane thoka yaro kaise jaga o ari no thebei tisaiton mane ajaga no mazang heno abo salo hankai simi baro tisaiton jago horo hankai bo tikhlai sum jago khenta herokta bujika hinke অতে থাইছে নং নসংনে আং বহক তৈ চাখাই ফিগং তৈ খিউ আও সাইদেমান সাইমিয়া দাব বহক তৈ চাখাই ফিগং তৈ খিউ আও বঙ্গে রান্দারি মানো হেনু নৌ কার ডগ রান্দারি ফ্রো ননুকা এ আবন হেনু হিংকাই আও চিনি থানি জরা রস করই মুসুক সঙ্গে নসং মা মুথাক সিনাই হিংকাই যত্ন হামবাই দো
1: হিংকাই সিনিয়া ফো জরা রকম করি খাবা সিং অরণ মা বসালাইছি নাই পাইথক হাইনাই রেডু খাই দায় খাজানি তাকুকটাই বহুক সংরকি খানি হামজাকমাতাই সিবাইয়াফরই নরংনি পাল খাই রেসাব মং রেসাব মানে বিশিং তিখাই সিং জিনি পান্ডান অরণ মোথাকি রিলাই সিনাই

0: আশ্রিক জোড়া চেরাইরকনি পান্ডা বখ্রি বদল খানারি জাখা তিনি বখ্রি বদল খাইনাই রক ওখা চালিতাবারিনি চেরাইরক তৈ অবন সংচাখা ভূপেশ দেব বর্মা তাবো খানারি জাগানো খরকসাবাই রেচাবজাক রেচাবমুনি পান্ডা খানিমারি তিনি খানিমারি পান্ডাও চং খালাইনাই হিরণ দেব বর্মানি খরাঙ্গ রেচাবমুং তৈ অবন কমথিংনাই উষা দেব বর্মা
1: আনি খানি খাজানি খাচুকনি তাকুকতে বুকুক সং চং যতনু সাইমানো তিনি লেলামানি সাল তেই জরা হানই সালনি সাল ও লেলামানি জরাও চং যতনু সাইমানো চিনি চাকরি খাইনাই পরিতনাই তাকুকতে বুকুক সং নি তিনি লেলামানি জরা হানই ও লেলামানি জরানো সালনি সাল দিপরো নরকনি লাংমানো বখানি হামা কচাংবাই তেই বতং থগ্রুই লেলানানি জরা তুবি ফাইও নরকনি খানি পান্ডা নরকনি খানিমারি প্রোগ্রাম হাইখে তাকুকতে বুকুক সং চং খা খায়ো নরক কাহাম নতং না হানই আও কাহাম নতংথুং আবনো চং নাইও তেই কাহাম তংনানি পুইতু নারগিনো তিনি চং খানিমারি প্রোগ্রাম নরকনি বসকাঙ্গ তুবুই সাবনি খরাংনো মারি রেকরি মানো নাইলাইয়ানে ফাইদি চং তিনি তাকুক হিরণ দেব বর্মানি রেজাবমুং চং খোনালাইয়ানো বিনি পুইলা ককথাইনি মারিও তামরেকারখা ফাইজিনালেয়ানো চালাই শিখলা সকলাইমানি কক চালাই শিখলা সকলাইমানি খাপাং আহা ও খাপাং তাবুক বখা কুবলুই দঙ্গ হামজাকমাও সামুঙ্গ খা আচুগ্রি মানিয়া ও বখা বগলানো গড়িনি সেকেন্ড কাটানো মেচেন দুই মুইতু খায়ো ববিনি জাদুন কনে কনৈন সামু মাননি মজুঙ্গ কক গুজার ক গ্রহর ফাই সামপিলিসিমি ফানো ফনুক থাকবাই যাদি হেনে ফুং গজাং সাল সাল গজাং মনুয়ী কাসাউই ফাইও ইয়াঙ্গু বখা বগলা বখা বগলাবো খাবাং উদিলা যাউই নবার নাঙ্গি হামা নাসাও গগুরু খাথলুই ফিয়া সাল হাবখা সানজাং খা সারি পাংলাই হরদি বরংখা ফুং গজাং নিসিমি আসুক চরা আসুক জরা গবংমা বনা সিঙ্গি দমনি বখা গুরুমুই বখা রুবাই লামা নাহার নাহারে লামা নাহার সকমানি জরা পাই জরা পাইমেনি উল সকায় হনে বতি পুইতদা থাকছিন

খাজানী দাকুকদে বুকুকজন নরকখানা কানা বুসি বুসু তে বুসুকন লাবলাই মানি বুসু খানা তগ্রসা বুঙ ককথায় জন কুমারী গলাম থাকা চিনি দাকু হিরণদেব বর্মা ফাইদি ঝড়া তো লাইরে লাইরে ও দাকুকদে বুকুকজন নরকনি গানানে আংলে কাকি থানানি মুচুয়া নরকনি মকলনি সামনি আংলে কুতুলি থানানি মুচুয়া হাইফানো জড়া তো বাইরে বাইরে চো মা থাকাই থাকতে থাকতে নরকনো অকপন সাবি কলামনা মুচুগো চিনি খানিমারি প্রোগ্রামনো হামজাগি খনাউই খনাতকজাগি টাই রকনি ককটুন তৈতুন চবং মা মানই দো বরং বেলাই খেন খাকসং হামবাই ইফারু থিপলাই চিনি চিবাই বংনি আগো দমথুং হিংখে যুসকাং তেউসা হাতে খানিমারি প্রোগ্রামনো তেউসা তুবি ফাইনানি নরকনি থানি পুইটু গলাঙ্গি সুমাই গলাঙ্গি

0: চাষের কথা আজকের প্রসঙ্গ পেঁপে চাষ। ত্রিপুরা রাজ্যে ফলের মধ্যে পেঁপে একটি জনপ্রিয় ফল। এটা ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে চাষ হয়ে থাকে। পেঁপেকে পুষ্টিকর, অর্থকরী এবং গুরুত্বপূর্ণ ঔষধি ফসল হিসেবে গণ্য করা হয়। ত্রিপুরাতে পেঁপে সবজি এবং ফল দুভাবেই ব্যবহৃত হয়। ভাইরাস এবং ছত্রাক জাতীয় রোগে সহজেই আক্রান্ত হয় বলে খুব কম চাষি পেঁপের চাষ করে। উপযুক্ত সময়ে রোপণ, চারা তৈরি এবং বিজ্ঞানসম্মত উপায়ে পরিচর্যা করলে ওই রোগগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব। সারা বছর ফসল পাওয়ার জন্য বাড়ির বাগানে সহজেই পেঁপে চাষ করা যায়। পেঁপে কেরিকেসি পরিবারভুক্ত। কোনো কোনো পেঁপের জাত পাতার কাণ্ডগুলি বেগুনি বর্ণের হয়। ফলগুলির মধ্যম থেকে বড় আকৃতির, এক একটি ফলের ওজন প্রায় 2.5 কেজির মতন। অনেক জাত আবার বেটে এবং বেশি ফলন দেয়। ফলগুলি আয়তকার হয়। এটা গাইনোডায়োসিয়াস গোত্র, যেখানে বাতাসের গতিবেগ বেশি, ওইসব অঞ্চলের জন্য উপযোগী অনেক ধরনের পেঁপের জাতেরও চাষ হয়ে থাকে। কোনো কোনো পেঁপের জাতের আবার ফলগুলি মধ্যম আকৃতির, অন্যান্য পেঁপের জাতের তুলনায় বেশি দিন সংরক্ষণ করা যায়। ভাইরাস এবং নিমাটোডের প্রতিবন্ধক। পুষা নানহা, এটা বেটে জাতের হয় এবং কিচেন গার্ডেনের জন্য উপযোগী। পেঁপে উষ্ণ আর্দ্র আবহাওয়াতে ভালো হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 মিটার উঁচু পর্যন্ত চাষ করা যায়, কিন্তু তুষারপাত সহ্য করতে পারে না। পেঁপে চাষের জন্য আদর্শ তাপমাত্রা হল 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। গাছের বৃদ্ধি এবং ফলের পরিপক্কতা ব্যাহত হয় যখন তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। ফুল আসার সময় শুষ্ক আবহাওয়া বন্ধাত্বের কারণ হয়, আবার ফলের পরিপক্কতার সময় ফলের মিষ্টত্ব বৃদ্ধি করে। সাধারণত পেঁপে বীজের মাধ্যমে চাষ করা হয়। পেঁপের বীজ 60 থেকে 90 দিনের মধ্যে অঙ্কুরোদ্গমের ক্ষমতা হারিয়ে ফেলে। নতুন টাটকা বীজে অঙ্কুরোদ্গম হয় না, তাই বীজকে কাঠের গুঁড়ো বা গোবরের ছাই দিয়ে পরিষ্কার করে ধুয়ে ছায়া জায়গাতে শুকানো উচিত। প্রতিটি গর্তে 2টি চারা লাগানো উচিত। ঠিক মতো পরিচর্যা করলে পেঁপে গাছে 4 থেকে 7 মাসেই ফুল আসে। কোনো কোনো গোত্রের ক্ষেত্রে ফুল আসার পর প্রতি গর্তে 1টি গাছ রেখে বাকিগুলিকে সরিয়ে ফেলা উচিত, যাতে প্রতি 10টি স্ত্রী গাছের জন্য 1টি পুরুষ গাছ থাকে। পেঁপে তাড়াতাড়ি বৃদ্ধি হয়, তার জন্য খাদ্য যোগান দরকার। প্রতি বছর প্রতি গাছের জন্য যে সারের প্রয়োজন হয় তা হল গোবর সার, ইউরিয়া, সিঙ্গল সুপার ফসফেট, পটাশ, নিমকেক ইত্যাদি। প্রথম বছর রক্ষণকারী জলসেচের প্রয়োজন। দ্বিতীয় বছর থেকে শীতকালে 10 দিন অন্তর এবং গ্রীষ্মকালে 5 দিন অন্তর জলসেচের প্রয়োজন। আগাছা নিয়ন্ত্রণ প্রয়োজন, কারণ রোগের বাহক এবং পোকার আশ্রয়দানকারী হল পেঁপে গাছ। মূল কাণ্ডের কাছে ছোট কাণ্ড বা কুকড়িয়ে সরিয়ে ফেলা উচিত, কারণ এরা শুধু পুষ্টি শোষণ করে। গাছে বেশি ফল ধরলে সাহায্যকারী হিসেবে ঠেকা দেওয়া প্রয়োজন। জাত এবং তাপমাত্রার উপর নির্ভর করে একটি পরিপক্ক ফলে পরিণত হতে সময় নেয় প্রায় 130 থেকে 165 দিন। পেঁপের লাভজনক উৎপাদনক্ষম প্রায় 3 বছর। প্রতিটি ফলের মরশুমে 1-1টি গাছে প্রায় 20 থেকে 40টি ফল ধরে, যার গড়পড়তা ওজন হয় 40 থেকে 75 কেজি। 1-1টি ফলের মরশুমে প্রায় 60 থেকে 75 মেট্রিক টন প্রতি হেক্টরে ফল আশা করা যায়। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল পেঁপে চাষ।
1: এতক্ষণ শুনছিলেন চাষের কথা।

0: विदेशों में मौजूद भारतीय नागरिकों से भी स्थानीय स्वास्थ्य दिशा निर्देशों का सख्ती से पालन करने और एहतियात बरतने के निर्देश दिए हैं। विश्व स्वास्थ्य संगठन की बैठक स्विट्जरलैंड के जेनेवा में संपन्न हो गई है। बैठक में स्वास्थ्य के क्षेत्र में बहुपक्षीय सहयोग के लिए कई संकल्प लिए गए। बैठक में दिमागी दौरों, टीबी, एंटीमाइक्रोबियल रेजिस्टेंस, आपातकालीन चिकित्सा, हीमोफीलिया, प्रिसिजन मेडिसिन और विकिरण से संबंधित निर्णय लिए गए। ईरान की फुटबॉल टीम ने फीफा विश्व कप के लिए अपना बेस कैंप अमेरिका से मैक्सिको ले जाने का फैसला किया है। इसके लिए उसे फीफा से मंजूरी मिल गई है। फीफा विश्व कप अगले साल होना है। बेस कैंप अमेरिका से हटाने का फैसला ईरान, अमेरिका और इसराइल के बीच बढ़ते भू राजनीतिक तनाव को देखते हुए लिया गया है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অনুষ্ঠান অঙ্গনা।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অঙ্গনার আসর। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। লেনিন নারী সমাজকে বলেছিলেন অর্ধেক আকাশ। নজরুল মনে করতেন পৃথিবীর সকল কল্যাণ কাজেই নারীদের ভূমিকা রয়েছে, নারীকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মহৎ কাজই সম্পূর্ণ হয় না। নজরুলের জীবনেও নারীর ভূমিকা ছিল অপরিসীম। এই নারীরা বিভিন্ন রূপে নজরুলের ব্যক্তি জীবনকে আলোকিত করেছে, সমৃদ্ধ করেছে, আবার কখনো কখনো বিষাদগ্রস্ত করেছে। তারা কেউ কেউ তার জীবনে এসেছেন মাতৃরূপে, ভগ্নীরূপে বা কেউ প্রিয়ারূপে, যে রূপে আসুক না কেন নজরুলের সৃষ্টিকর্মে তাদের প্রভাব কিন্তু অপরিসীম। এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। আর স্টুডিওতে আমার সঙ্গে আজ যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, এ রাজ্যেরই একজন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী তথা প্রশিক্ষক এবং নজরুল গবেষক মায়া রায়। নমস্কার, আপনাকে পেয়েছি, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই প্রথমেই। আমরা আনন্দিত আপনার কাছ থেকে জানবো বিস্তারিত এই বিষয়ে। নজরুলের নারী কবিতায় তিনি লিখেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই লাইনটা আজকের দিনে কতটা সত্য, বা আমরা কি সত্যি অর্ধেক মানি নারীদের?
3: আজকের দিনে পুরোপুরি সত্য একথা বলা যাবে না। নজরুল চেষ্টা যেভাবে অধিকার দিয়ে গেছে, মর্যাদা দিয়ে গেছে নারীদের, এই যে বিশ্বে যা কিছু
2: মহান
3: সৃষ্টি, অর্ধেক তার করিয়াছে নর আর অর্ধেক তার নারী।
2: ঠিক শুরুতেই যেটা বলেছিলাম, নজরুল ইসলাম মনে প্রাণে যেটা বিশ্বাস করতেন, তিনি না তার নারী কবিতায় কিন্তু লিখেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজকের সমাজে এটা কতটা প্রাসঙ্গিক?
3: নজরুল নারীদের অধিকার ও মর্যাদার কথা সাম্যবাদী কবিতায় স্পষ্ট উচ্চারণে বলেছিলেন।
2: ঠিক,
3: বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই দুটি পংক্তি বিশ্লেষণ করলে উপলব্ধি করা যায়, স্পষ্ট উপলব্ধি করা যায়, এই পৃথিবী শুধু পুরুষের নয়, পুরুষের একার নয়, নরনারীর উভয়ের। নজরুল, তুমি বলেছ যে আরো জোরালোভাবে বলেছিলেন নারীদের সমমর্যাদা দিতেই হবে। এই যে নজরুল সেই সময় এই জোরালোভাবে নারীদের মর্যাদার কথা, অধিকারের কথা বলে গেছে, চেষ্টা করেছিলেন নারীদেরকে সমমর্যাদা দেওয়ার জন্য, সেটা নজরুল নিজেও চেষ্টা করেছিলেন। কিন্তু এই কথাটি এখন যে বর্তমান সময় কতটুকু প্রাসঙ্গিক, এটা একটু ভাবার বিষয় হয়। নারীদের অধিকার যে মর্যাদা এখন কি পুরোপুরি পাচ্ছে?
2: সেটাই,
3: পুরোপুরি পাইনি, পাচ্ছে না, তারা ঘরেও পাইনি, বাইরেও পাইনি, হয়তো কিছুটা হয়েছে, মর্যাদা অধিকার পাচ্ছে, লড়াই করে পাচ্ছে, কেউ কেউ এমনিতে পাচ্ছে, তার গুণে পাচ্ছে, হ্যাঁ, কেউ কেউ আবার ঘরের ভিতরে তার গুণে পাচ্ছে, তার নিজস্ব গুণে পাচ্ছে, কিন্তু ঘরের ভিতরে তার মানে অধিকার মর্যাদা পাচ্ছে না। কারণ সবাইকে এখনো এই যুগ রয়ে গেছে যে সবাই নারীকে নিজেদের পরে ভাবে, আগে আমরা পরে নারীরা, আমরা যা বলবো নারীরা তা করবে, এটাই ছিল বর্তমান যে ভাবনা চিন্তা সকলের মনে, এটাই তো। নজরুলের জীবনে নারীদের প্রভাব ছিল অপরিসীম। কেন অপরিসীম? কোন কোন নারীরা ওনার নজরুলের জীবনে এসেছিলেন?
2: ঠিক, এই প্রসঙ্গে আমি একটু বলছি যে আপনার লেখনী থেকে, আপনার রচনা থেকেই আমি লাইনগুলো তুলে কথা বলছি, যে নারীদের, আপনি লিখেছেন, নারীদের বাদ দিয়ে কোনো মহৎ কাজই সম্পূর্ণ হয় না, সেটা নজরুল মনে প্রাণে বিশ্বাস করতেন। নজরুলের জীবনেও নারীর ভূমিকা ছিল অপরিসীম। এই নারীরা বিভিন্ন রূপে তার জীবনে এসেছেন, সেই সম্পর্কে একটু তুলে ধরুন।
3: নজরুলের জীবনে বিভিন্ন রূপে নারীরা এসেছেন, কেউ মাতৃরূপে, কেউ প্রিয়ারূপে, কেউ বধূরূপে।
2: আচ্ছা,
3: মাতৃরূপে

0: যে চারজন নজরুলের জীবনে এসেছিলেন তাদের কথা
1: প্রথমেই যদি তার গর্ভধারিণী মায়ের প্রসঙ্গে আসি,
0: বলছি আমি তাদের কথা আলোচনা করার আগে তার গর্ভধারিণী মায়ের কথা বলা যাক বা বলছি, ওটা না বললে অপূর্ণ থেকে
1: জানতে ইচ্ছে করছে।
0: গর্ভধারিণী মায়ের সান্নিধ্য স্নেহ ভালোবাসা কতটুকু পেয়েছিলেন ছোট নজরুল তা প্রথমে আলোচনা করা যাক। 9 বছর বয়সী পিতার মৃত্যুর পর অর্থ উপার্জনের জন্য বিভিন্ন জায়গায় কাজ করতে হয়েছে, বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, সেজন্য মায়ের সান্নিধ্য স্নেহ আদর থেকে নজরুল অনেকটাই বঞ্চিত হয়েছিলেন। তো সেনাবাহিনী, তোমরা জানো নজরুল সেনাবাহিনীতে গেছিলেন, সেনা ব্যারাকে করাচিতে ছিলেন, সেনাবাহিনী ভেঙে গেলে, ব্যারাক ভেঙে গেলে তখন নজরুল কলকাতা ফিরে এসেছিলেন, এসে মায়ের টানেই চুরুলিয়াতেই গেছিলেন সেনাবাহিনীতে ফিরে এসে তখনও কিন্তু সেনাবাহিনীতে গেছেন যে এতদিন ছিলেন তখনও কিন্তু মায়ের সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি।
1: হ্যাঁ,
0: তখন ফিরে এসে মায়ের সঙ্গে যেখানে নজরুল জন্মেছিলেন, যেখানে তার মা থাকেন সেখানে গেছেন, ওইখানে গিয়ে কিছুদিন থাকার পর দেখা গেল যে নজরুল ভারাক্রান্ত মন নিয়ে ফিরে এসেছেন।
1: আচ্ছা, যে
0: এখনো প্রশ্ন হলো কেন ভারাক্রান্ত মন নিয়ে ফিরে এসেছেন, এই কথাটা জানার আমাদের প্রয়োজন মনে করি। এটা যে মায়ের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে তার খুব অভিমান হয়েছিল,
1: আচ্ছা,
0: সেই কারণে তিনি সোজা কলকাতা ফিরে এসেছেন চুরুলিয়া থেকে। রেজিমেন্ট ভেঙে গেলে, এবার বেঙ্গলি রেজিমেন্ট ভেঙে গেলে করাচি সেনা বেরাকতে
1: ফিরেছিলেন।
0: তো এটা জানা গেল যে এই কারণে তার তিনি খুব অভিমান হয়েছিল তার। তারপর সে তার মায়ের সঙ্গে দেখা করেননি, কোনোদিন দেখা করেননি, এমনকি নজরুল যখন জেলে ছিলেন মা এসেছিলেন জেলে দেখা করার জন্য ছেলের সঙ্গে, কিন্তু নজরুল দেখা করেননি।
1: মানে এতটাই অভিমান,
0: এতটা অভিমান হয়েছিল। আর কারণটাও ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটা কারণ, সেই কারণেই তার খুব অভিমান ক্ষোভ হয়েছিল, সেই কারণেই দেখা করেন। কাজী নজরুলের মায়ের যখন মৃত্যু হয়েছে সেই মৃত্যুর সময় কিন্তু নজরুল মাকে দেখতে যায়নি, মায়ের মৃত্যু সংক্রান্ত কোনো লেখা,
1: তিনি অভিমানী হয়েছিলেন, সেই অভিমানকে নিয়ে নিশ্চয়ই অনেক লেখা রয়েছে। আমরা দেখি অভিমানী নজরুল, বিদ্রোহী নজরুল, প্রেমিক নজরুল, বিভিন্ন ভাবেই তো আমরা নজরুলকে দেখি, হয়তো কোনো লেখার মধ্যে তার মানে প্রেক্ষাপটটা ছিল।
0: তো এটা তোমার মায়ের সঙ্গে অভিমানের পরে নজরুল তো মায়ের মৃত্যুর সময় যায়নি এবং তার কোনো লেখাতেই মায়ের কোনো রচনা বা মায়ের সম্বন্ধে কোনো
1: প্রকাশিত হয়নি
0: বা মৃত্যু সংক্রান্ত কোনো লেখা নজরুলের রচনায় আমরা দেখতে পাইনি।
1: যদি এবার বলি প্রেরণাদাত্রী নারীরা কারা ছিলেন,
0: তাই বলছি যে এই যে নিজের মায়ের স্নেহ ও সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়ার পর যেখানে নজরুল মাতৃসমা নারীর আদর স্নেহ আদর পেয়েছেন, নজরুল তাকেই মা বলে ডেকেছেন। আরেকটা জিনিস যেটা, নজরুল মায়ের কোনো জাত পাত ধর্ম সেসব কিন্তু বিচার করেননি,
1: মানে সেই মায়ের সেই স্নেহটা বা ঠিক মতো না পেলেও কিন্তু মাতৃস্থানীয়দের কাছ থেকে কিন্তু সেই স্নেহ তিনি পেয়েছিলেন, ঠিক সেটাও কিন্তু তাকে এগিয়ে যাবার পথে অনেকটা সহযোগিতা করেছে।
0: প্রথম যার কাছ থেকে স্নেহ ভালোবাসা পেয়েছিলেন সেই বিরজা সুন্দরী দেবী। এই যে বিরজা সুন্দরী দেবীর সঙ্গে তার
1: পরিচয়টা
0: কিভাবে হয়েছিল, কখন হয়েছিল, এটা একটা প্রশ্ন। তো বিরজা সুন্দরী দেবীর সঙ্গে পরিচয় হয়েছিল 1921 সালে। 1921 সালে দৌলতপুরের বাসিন্দা আলী আকবর খানের সঙ্গে নজরুল কুমিল্লায় এসেছিলেন বেড়াতে। কুমিল্লা থেকে দৌলতপুরের আলী আকবর খানের বাড়িতে যাবে। কুমিল্লা থেকে আলী আকবরের খানে দৌলতপুর প্রায় 30 মাইল দূরে গণ্ডগ্রাম। নজরুলকে নিয়ে কুমিল্লায় সেনগুপ্ত বাড়িতে উঠেছিলেন,
1: আচ্ছা,
0: 2-3 দিন থেকেছেন।
1: আচ্ছা,
0: এখানে থাকার পর এই যে 2-3 দিনে বাড়ির ছোট বড় সকলকে অত্যন্ত আপন করে নিয়েছিলেন, এখানেই বিরজা সুন্দরীর সঙ্গে পরিচয় হয়েছিল তার, নজরুলের ইন্দ্রমোহন সেনগুপ্তের স্ত্রী বিরজা সুন্দরীর সঙ্গে পরিচয় হয়েছিল। বিরজা সুন্দরীকে তিনি মধ্যে তিনি নজরুল মাতৃরূপ দেখতে পেয়েছিলেন, মাতৃস্নেহের ছোঁয়ায় বিরজা সুন্দরীকে নজরুল মা ডাকতে শুরু করলেন। 1923 সালের 6 জানুয়ারি নজরুল সম্পাদিত ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে প্রতীকধর্মী রাজনৈতিক কবিতাটি প্রকাশিত হলে রাজদ্রোহ মামলায় নজরুল গ্রেপ্তার হয়। এই যে নজরুল যে গ্রেপ্তার হবে এই কথাটা নজরুল আগেই বুঝতে পেরেছে।
1: আচ্ছা,
0: তখন তিনি কি করলেন, তড়িঘড়ি করে বিরজা সুন্দরীর নামে ধূমকেতুর সত্য লিখে দিলেন।
1: আচ্ছা,
0: আর এই ধূমকেতুর নজরুল জানুয়ারি মাসে 1923 সালের 27 জানুয়ারি কাজী নজরুল সংক্রান্ত বিরজা সুন্দরীর একটি কবিতা ছিল মায়ের আশিস নামে।
1: আচ্ছা,
0: কবিতাটির শেষে লেখা ছিল তোর ব্যথা তোর মা, কারণ নজরুল যেহেতু কারাগারে চলে গেছে সেই জন্য মায়ের ব্যথা
1: ঠিক মানে উনিও কতটা অনুভব করেছিলেন
0: সেটাই কবিতাটার মাধ্যমেই এই কথাগুলি লিখেছে।

0: ধূমকেতু পত্রিকায় আনন্দমণি আগমনের কবিতাটির জন্য নজরুলকে এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
1: আচ্ছা,
0: প্রথমে প্রেসিডেন্সি জেলে, তারপর হুগলি জেলে তাকে স্থানান্তরিত
1: করা হয়েছিল।
0: তারপর কি করলো নজরুল, তো অনশনের যখন 40 দিন পুরো হতে চলছে, এতদিন হয়ে গেছে অনশনের, 40 দিন পুরো হচ্ছে, তখন বিরজা সুন্দরী দেবী অত্যন্ত বিচলিত হয়ে পড়েন, এই ছেলেকে তো বাঁচিয়ে রাখা যাবে না। এরকম ভাবে যদি অনশন দিনের পর দিন করেন, 40 দিন হয়ে গেল ওটা, তখন বিরজা সুন্দরী দেবী কি করলেন, সুদূর কুমিল্লা থেকে হুগলি জেলে উপস্থিত হলেন। বিরজা সুন্দরী দেবী বলছিলেন, এসে বেরিয়ে এসে জানালেন, খাইয়েছি পাগলকে, কথা কি শোনে, মরার মতো নেতিয়ে পড়েছে শরীর, উই গলা চিচি করছে, কথা কি, কিন্তু কথা কি শোনে, বলে না অন্যায় আমি সইব না, শেষ পর্যন্ত আমি হুকুম দিলাম, আমি মা, মার আদেশ সব ন্যায় অন্যায় বোধের উপরে, চুপ করে গেল। তারপর বলল, দাও কি খেতে দেবে, নিজের হাতেই লেবুর রস খাইয়েছি, খাইয়েছি, তরুণ কবির মাতৃভক্তি তাকে মরণ সাধনা থেকে বিচ্যুত করেছিল। নজরুলের উপর বিরজা সুন্দরীর প্রভাব কত গভীর, তা এই ঘটনা থেকে স্পষ্ট অনুভূত হয়। আর নজরুল আবার কি করেছেন, বিরজা সুন্দরীর প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা নিদর্শন স্বরূপ 20-এর দশকে সর্বহারা কাব্য গ্রন্থটি বিরজা সুন্দরীকে
1: উৎসর্গ
0: করেছিলেন একটি কবিতার মাধ্যমে। এখন তো আরো পরে পরে আরো মা আছেন তার, নজরুলের গিরিবালা দেবী আছেন, একটা আছেন, মিসেস এম রহমান আছেন,
1: মানে ঠিক এইভাবেই কিন্তু মাতৃস্নেহ তিনি পেয়েছিলেন,
0: পেয়েছিলেন
1: মাতৃস্নেহে তাদেরকে কিন্তু কাছে টেনে নিয়েছেন, তারাও কিন্তু নজরুলকে এভাবেই আগলে রেখেছিলেন, আর তার সৃষ্টিতে সেই নিদর্শন কিন্তু আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু মানে আরো আরো নারীদের ব্যাপার রয়েছে, নারীদের
0: মাতৃসমান নারী তো আরো তিনজন আছে এখানে।
1: আচ্ছা, সংক্ষেপে যদি বলে দেন তাদের কথা। হ্যাঁ,
0: গিরিবালা দেবীর কথা বলি এবার।
1: একদম,
0: গিরিবালা দেবী ইন্দ্রমোহন সেনগুপ্তের বড় ভাইয়ের বিধবা স্ত্রী।
1: আচ্ছা,
0: ইন্দ্রমোহন সেনগুপ্তের বাড়িতেই মেয়ে আশালতাকে নিয়ে থাকতেন,
1: প্রমীলা দেবী, যিনি
0: আগে নাম ছিল
1: আশালতা,
0: বাড়িতেই থাকতেন। ইন্দ্রমোহন সেনগুপ্তের বাড়িতেই নজরুলের সঙ্গে মাতৃসমা গিরিবালা দেবীর পরিচয় হয়। তিনি শিক্ষিতা ছিলেন, গিরিবালা দেবী কিন্তু খুব শিক্ষিতা ছিলেন, বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে তার পড়াশোনা ছিল, নজরুলের সব লেখার খবর রাখতেন। নজরুলের সঙ্গে কিন্তু তখন পরিচয় হয়নি, নজরুলের যে লেখালেখি করতেন সেই লেখা
1: তিনি পড়তেন।
0: নজরুলের কাব্য ও দেশপ্রেম গিরিবালা দেবীকে মুগ্ধ করেছিল। নজরুল যে মুসলমান এ তিনি মনের মধ্যে এই কথাটি কখনো স্থান দেননি। তিনি যদি লেখালেখি করতেন ভালো লেখালেখি করতেন, তিনি যদি রাজনীতি করতেন ভালো রাজনীতি করতেন, কিন্তু সবকিছু ছেড়ে এই যে দেবরের সংসারে গৃহবধূ হিসেবে রয়ে গেলেন।
1: কতটা বিদুষী নারী হয়েও কিন্তু এইরকম ভাবে ছিলেন, অথচ চিন্তা চেতনা কতটা উন্নত ছিল ভাবতেই অবাক লাগছে।
0: তিনি নজরুলকে ছেলে করে নিয়েছিলেন, নুরু বলে ডাকতেন। যদিও গিরিবালা দেবীকে নিয়ে নজরুলের কোনো রচনা নেই, তথাপি গিরিবালা দেবীর অপরিসীম প্রভাব সহযোগিতা নজরুলের ব্যক্তি জীবন ও সৃষ্টির পথকে অনেক মসৃণ ও সহজ করেছিল। যে আজকে যে নজরুলকে নজরুল হয়েছেন, এসব নারীর
1: পেছনে
0: এসব নারীরা রয়েছিলেন। মিসেস এম রহমান, তিনি বাংলার নারী মুক্তি আন্দোলনের পথপ্রদর্শক, বেগম রোকেয়া ও কাজী নজরুল ইসলামের নারী মুক্তি চেতনায় প্রভাবিত হয়েছিলেন, তার কলম কুসংস্কার অন্ধকারাচ্ছন্ন সমাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল।
1: আচ্ছা,
0: নজরুল সম্পাদিত ধূমকেতু সপ্তম সংখ্যায় তার লেখা আমাদের অভাব অভিযোগ নামে প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল।
1: আমরা কিন্তু মায়েদের প্রভাব ইতিমধ্যে জেনে নিলাম, এবারে কিন্তু আমরা আরো জানি নজরুলের জীবনে কিন্তু আরো আরো নারীদের প্রভাব রয়েছে।
0: প্রিয়া রূপে এসেছিলেন গ্রামের একজন মেয়ে, এক কিশোরী। নজরুল তখন কিশোরের ছাত্র জীবনে রানীগঞ্জের হাই স্কুলে পড়াশোনা করতেন, শিয়ারসুল হাই স্কুলে পড়াশোনা করতেন। রানীগঞ্জের পাশের গ্রামে এক কিশোরীর সঙ্গে প্রেম সম্পর্ক তৈরি হয়েছিল, অর্থাৎ বাল্যকালে যা হয় অনেকটাই সেই রকম। শনিক হিসেবে বেড়াকে যাওয়ার সময় কিশোরীর একটি চুলের কাঁটা সঙ্গে নিয়ে যান, কাঁটাটি তিনি অনেক যত্নে রেখেছিলেন। নজরুল কিশোরীকে নিয়ে স্বপ্ন দেখতেন, কল্পনা করতেন, তার এই স্বপ্নের কথা কারো কাছে গোপন রাখেননি। ফিরে আসার সময় যত্নে রাখা কাঁটাটি কিভাবে হারিয়ে গেল বুঝতে পারিনি, সেজন্য খুব কষ্ট পেয়েছিলেন। প্রথম প্রেমের স্মারক হিসেবে ব্যথার দানটা কিন্তু করাচি সেনানিবাস নিবাসী গল্প লিখেছিলেন। ব্যথার দান এর উৎসর্গ পত্রে তার জীবন থেকে হারিয়ে যাওয়া কিশোরীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, মানুষই আমার মাথার কাঁটা নিয়েছিলাম বলে ক্ষমা করুনি, তাই বুকের কাঁটা দিয়ে প্রায়শ্চিত্ত করলুম। সৈনিক জীবনে ওই কিশোরীর প্রেমেই তাকে কবি হওয়ার প্রেরণা জুগিয়েছিলেন।
1: ঠিক, প্রেমিকারাও কিন্তু প্রেরণা জুগিয়েছেন নানাভাবে। এছাড়াও কিন্তু আরো
0: আছে যে 1921 সালের কথা বলছি, এই সময় নজরুলের জীবনে দুজন নারী এসেছিলেন প্রিয়া রূপে বধূ রূপে। একজন হলেন কুমিল্লা জেলার দৌলতপুর গ্রামের সৈয়দা খাতুন,
1: আচ্ছা,
0: আরেকজন হলেন কুমিল্লার আশালতা সেনগুপ্তা।

0: এই নারীদের সঙ্গে নজরুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, দুজনের সঙ্গে বিয়োগ হয়েছিল।
1: আচ্ছা,
0: এই দুই নারীর সঙ্গে নজরুলের কখন পরিচয় হয়েছিল, কিভাবে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, কোন পরিস্থিতিতে বিয়ে হয়েছিল, সে প্রসঙ্গে আলোচনা করা যাক। প্রথমে সৈয়দা খাতুনের কথা বলি। সৈয়দা খাতুন আলী আকবর খানের ভাগ্নী, বোনের, বিধবা বোনের মেয়ে।
1: আচ্ছা,
0: নজরুল যখন আলী আকবর খানের সঙ্গে দৌলতপুরে আসলেন, তাদের বাড়িতে প্রায় আড়াই মাস ছিলেন। এই আড়াই মাসের থাকার সুবাদে আলী আকবর খানের বাড়িতে বিধবা বোনের মেয়ে সৈয়দা খাতুনকে নিয়ে ঘন ঘন যাতায়াত করতেন।
1: আচ্ছা,
0: এই যাতায়াতের সুবাদেই কিন্তু তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তবে বিশেষ করে সম্পর্ক তৈরি হয়েছিল সৈয়দা খাতুনের সঙ্গে এই যে আলী আকবর খানের আত্মীয়ার বিয়ের অনুষ্ঠানে। একথা সৈয়দা খাতুন নিজেও স্বীকার করেছেন। তাদের দুজনের পরিচয় ঘনিষ্ঠতার আভাস পাওয়া যায় দৌলতপুরে রচিত কয়েকটি কবিতায়। হারমানা, মানুষ বধূ কবিতাগুলি ছায়ানট গ্রন্থে সংকলিত হয়েছে। এছাড়া দৌলতপুরে নজরুল রচিত আরও কয়েকটি কবিতা, অনাদৃতা, বিদায় বেলা, পাপড়ি খেলা, হারামনি, বিদুরা প্রতিক্রিয়া ইত্যাদি। নার্গিসের কথায় জানা যায়, নজরুল নার্গিসকে নিয়ে বেশ কিছু কবিতা ও গান রচনা করেন। 15 বছর পর নার্গিসের সঙ্গে যখন নজরুলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তার বিবাহটা হয়নি, আক্ত হয়নি একটি কাবীর নামের একটা শর্তের জন্য, সেই শর্তে নজরুলের আত্মসম্মানে লেগেছিল বলে সে বিয়ের আসর ছেড়ে চলে এসেছিলেন। আর এসে আর কোনোদিনও নার্গিসকে সঙ্গে দেখা হয়নি। তো 15 বছর পর নজরুল নার্গিসের একটি পত্র পেয়েছিলেন। 15 বছর নার্গিসের সঙ্গে নজরুলের কোন সম্পর্ক ও যোগাযোগ না থাকলেও নার্গিসের প্রতি নজরুলের অফুরন্ত ভালোবাসার অসীম বেদনার অকপট স্বীকৃতি হিসেবে এই কথাগুলি একটি পত্রের মাধ্যমে নজরুল জানিয়েছিলেন। যেটা হলো যে, আমার অন্তর্যামী জানেন, তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সেই বেদনার আগুনে আমি নিজে পুড়েছি, তোমাকে কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণময় রূপ আমি কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, সে রূপকে আজ আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম। সে রূপ আজও স্বর্গের পারিজাত মান্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার বক্ষে। নজরুলের ওই স্বীকৃতি থেকেই স্পষ্ট হয়, নার্গিসের সঙ্গে বিচ্ছেদের জন্যই সৃষ্ট বেদনার থেকে উত্থিত হয়েছে তার সৃষ্টি। অগ্নিবীণা বা ধূমকেতুর জ্বালা, এগুলি
1: সেই অনুপ্রেরণা থেকে কিন্তু এই
0: সৃষ্টি হয়েছে। তারপরে আসছি আমি, যেটা এই যে কুমিল্লায় হয়েছিল, আশালতার সঙ্গে তার একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। 17 দিন ছিলেন তখন, তারপর বারবার এসেছিলেন। সেই সময় প্রমীলার সঙ্গে প্রেমের সম্পর্কটা আরো গাঢ় হয়েছিল। তারপরে বিয়ে হয়, তার প্রমীলাকে নিয়েও বেশ কিছু কবিতা গান রচনা হয়েছে। বিজয়লক্ষ্মী প্রমীলাকে কিছু উপহারও দিয়েছিলেন তিনি। গান কবিতা অনেক রচনা করেছেন এই দুইজন নারীকে নিয়ে। নজরুলের সৃষ্টিতে অনেক গান, কবিতা ইত্যাদি রচনা হয়ে আসছে। যে কোনো কবি শিল্পীর জীবনে নারীর প্রেম, স্নেহ, ভালোবাসা প্রেরণা হিসেবে কাজ করে। নজরুলের জীবনেও বিভিন্ন নারী এসেছিলেন, কেউ মাতৃরূপে, কেউ প্রেমময়ী রূপে। যে স্বর্ণ ফসল নজরুলের কাছ থেকে আমরা পেয়েছি এবং আগামী প্রজন্ম পাবে, তার পেছনে যে বিভিন্ন নারীর অমূল্য অবদান ছিল তা অস্বীকার করা যায় না। নজরুলের সৃষ্টি নিয়ে আমরা যখন কথা বলি, প্রশংসা করি, শ্রদ্ধা প্রকাশ করি, তখন এই নারীদের নেপথ্য ভূমিকার কথাও আমরা যেন স্মরণ করি। কারণ এই অর্ধেক আকাশ থেকে রোদ, বৃষ্টি, ঝড় বর্ষিত না হতো, তাহলে নজরুল প্রতিভা পরিপূর্ণ হতো।
1: অসাধারণ, অসাধারণ, একেবারে বাকরুদ্ধ হয়ে শুনছিলাম। আর একেবারেই কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুনছিলাম নজরুলের সৃষ্টিতে মা, কন্যা বা সঙ্গিনী কতটা অনুপ্রেরণা দিয়েছিলেন তার সৃষ্টিকার্যে, তাই তো? আজকের যে আলোচনার টপিকটা বা বিষয়টা আমরা নির্ধারণ করেছিলাম, নজরুলের জীবন ও সৃষ্টিতে অর্ধেক আকাশের অবদান, এ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা শুনছিলাম। আরও আরও অনেক কিছু শোনার অপেক্ষায় অবশ্যই আগামী কোনো আসরে আপনাকে আবারও পাবো। শ্রোতা বন্ধুরা, আজকের মতো আসরে পর্যন্তই। কথা বলছিলাম নজরুলের জীবনে অর্ধেক আকাশের অবদান, নজরুলের সৃষ্টিতে। আমার সঙ্গে ছিলেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী, প্রশিক্ষক তথা নজরুল গবেষক মায়া রায়। আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আসর থেকে।
0: আমিও বিদায়ের আগে তোমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার,
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নজরুলের জীবন ও সৃষ্টিতে অর্ধেক আকাশের অবদান, এ নিয়ে কিন্তু এতক্ষণ আমরা আলোচনায় ছিলাম। স্টুডিওতে আমার সঙ্গে যিনি ছিলেন, এ রাজ্যেরই একজন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী, প্রশিক্ষক তথা নজরুল গবেষক মায়া রায়। শ্রোতা বন্ধুরা, আজকের মতো অঙ্গনার আসরে পর্যন্তই। কথা হবে আগামী আসরে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার তিন দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দর বীর সিং। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন এবং এই জটিল সময়ে দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক ও সফল হবে বলে শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন।
1: In terms of the political understanding between India and the United States, we have a strategic partnership which emanates from a convergence of national interests in many areas. And in our meeting at the embassy, we took up developments pertaining to West Asia, Middle East, to the Indian subcontinent and to East Asia.
0: মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তিনি বলেন, সন্ত্রাসবাদের কারণে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আগামী শতাব্দীর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একমত।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে 4 দিনের ভারত সফরে মার্কো রুবিও গতকাল এদেশে এসেছেন। উল্লেখ্য, কোয়াড হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4টি দেশের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি মঞ্চ। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আগামী 26 তারিখে শুরু হওয়ার কথা। এই বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও মার্কো রুবিও উপস্থিত থাকবেন। ইবোলা প্রাদুর্ভাবের ক্রম পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত সরকার ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বর্তমানে এই দেশগুলোতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে ইবোলা রোগের কোনো ঘটনা এখনও পর্যন্ত শনাক্ত হয়নি। উল্লেখ্য, কঙ্গো এবং উগান্ডায় ইবোলা রোগের প্রাদুর্ভাবের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এগিয়ে রয়েছেন। 13 রাউন্ড শেষে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামজোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 58,234 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে

87,367 ভোট, সিপিআইএম পেয়েছে 29,133 ভোট। সিকিম আনুষ্ঠানিকভাবে ব্রহ্মপুত্র বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে মনোনীত হয়েছে। সিকিম ব্রহ্মপুত্র নদীর সুরক্ষা, সেচ ব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের জন্য প্রায় 300 কোটি টাকার প্রস্তাব জমা দিয়েছে বলে সরকারি সূত্রে খবর। গুয়াহাটিতে অনুষ্ঠিত বোর্ডের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অল ইন্ডিয়া রেডিওর 90তম বার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র একটি ম্যারাথন দৌড়ের আয়োজনের মাধ্যমে আকাশবাণী @90 উদযাপন করছে। 3 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে মহিলা ও পুরুষ মিলিয়ে 50-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। উল্লেখ, 1936 সালের 8ই জুন প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া রেডিও ভারত চীন যুদ্ধের কিছু পরেই 1962 সালে আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র স্থাপন করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনার পর এই চুক্তির বেশিরভাগ অংশই সম্পন্ন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ ব্যাপারে ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলছে এবং খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে কথা বলতে ট্রাম্প ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরিনের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি টেলিভিশনকে জানিয়েছেন, গত এক সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তোলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিপজ্জনক রাসায়নিকের আরও একটি ট্যাঙ্কের বিস্ফোরণ থেকে বিপর্যয় এড়াতে দমকলকর্মীরা বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছেন। লস অ্যাঞ্জেলসের গার্ডেন গ্রোভ শহরের কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া প্রায় 50,000 মানুষের জন্য অতিরিক্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার চমন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় থাকা 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে কোয়েটা রেলওয়ে স্টেশনে থামিয়ে দেওয়া হয়। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বাবুর ইউসুফজাই জানান, শহরে বিস্ফোরণের ঘটনার পর কোয়েটার সকল সরকারি হাসপাতাল সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় সাংসি প্রদেশের কিন ইউয়ান কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 82। শুক্রবার বিস্ফোরণের সময় 247 জন শ্রমিক খনিতে ছিলেন, যাদের মধ্যে 2 শ্রমিক এখনও নিখোঁজ। ঘটনার পরই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। চীনের খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সামাজিক মাধ্যমের এক পোস্টে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। 125তম ফ্রেঞ্চ ওপেনের আসর আজ প্যারিসে শুরু হচ্ছে। 25তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে নিজের অভিযান শুরু করবেন নোভাক জোকোভিচ। তিনবারের এই চ্যাম্পিয়ন এবং তৃতীয় বাছাই খেলোয়াড় আজ রাতে কোর্ট ফিলিপ সাত্রিয়েতে অনুষ্ঠিত সেশনের শুরুতে ফরাসি বিগ সার্ভার জিওভানি এম্পেতেসি পেরিকার্ডের মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই এবং 2024 সালের ফাইনালিস্ট আলেকজান্ডার জাভেরেভ এবং সপ্তম বাছাই টেলর ফ্রিৎজও উদ্বোধনী দিনে পুরুষদের সিঙ্গলসের লড়াইয়ে নামা অন্যতম প্রধান খেলোয়াড়দের তালিকায় রয়েছেন। ফিফার অনুমোদনের পর ইরানের ফুটবল দল 2026 বিশ্বকাপে তাদের বেস ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এক বিবৃতিতে জানান, টুর্নামেন্টের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ফিফা তাদের এই অনুরোধে অনুমোদন দিয়েছে। 2027 সালের শুরুতে এই টুর্নামেন্টের আগেই ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হল। উল্লেখ্য, বিশ্বকাপের সময় অ্যারিজোনার টাকসানের পরিবর্তে ইরান মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলন করবে। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। কমনওয়েলথ গেমসে যোগ দেওয়ার জন্য যোগ্যতা মান 10.16 সেকেন্ড। দ্বিতীয় স্থানাধিকারী অনিমেষ কুজুর দৌড় শেষ করেন 10.2 সেকেন্ডে। তিনি যোগ্যতা মান পার হতে ব্যর্থ হন। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে
কলকাতা নাইট।

0: রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। এই খেলা শুরু হবে সন্ধে 7:30। 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন গতকাল জেনেভায় শেষ হয়েছে। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি মানব স্বাস্থ্য সুরক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে একাধিক প্রস্তাব গ্রহণ করেছে। সম্মেলনের মূল ভাবনা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্য পুনর্গঠন একটি যৌথ দায়িত্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার 3 দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দর বীর সিং। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টসে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

0: রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দর বীর সিং। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টসে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এবারে শুনুন লোকগীতি, আমাদের আজকের শিল্পী সুবোধ রায়।

0: गैर जरूरी यात्रा से बचने की सलाह दी। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाशवाणी आगरतला, एबारे आकाशेर खबराखबर। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজকের আকাশ প্রধানত মেঘাচ্ছন্নই থাকছে। রাজ্যের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 61%। এক সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়, সন্ধে 6:05 কল্যাণী, এতে শুনবেন নারীর নীরবতাই কি নারীর বিপদের কারণ বিষয়ে আলোচনা, সন্ধে 6:40 শুনবেন ঘর গৃহস্থির আসরে শ্রী পদ্ধতিতে ধান চাষ বিষয়ে শুনবেন ডাক্তার রাজীব রঞ্জন চক্রবর্তীর সাক্ষাৎকার, পরে শুনবেন লোকগীতি শিল্পী গোষ্ঠ গোপাল দাস, সন্ধ্যা 7:00 ককবরক অনুষ্ঠান শুনবেন ককবরক নাটক, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যা 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 জানা অজানা, রাত 8:15 হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 রসে বসে, রাত 9:00 যন্ত্রসঙ্গীতের আসরে শুনবেন গিটার বাদন শিল্পী মুকুল রায়, রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32:35

আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে প্রথমে ইংরেজি সংবাদ এবং পরে হিন্দি সংবাদ।

গানটি শুনলেন কাটিপাতান ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে, অমর প্রেম ছায়াছবি থেকে।

গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং ভূপিন্দার সিং এর দ্বৈত কণ্ঠে কিনারা ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন আশা ভোসলে মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে ইয়াদো কি বারাত ছায়াছবির এই গানটি।

গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈতকণ্ঠে আঁধি ছায়াছবি থেকে। এতক্ষণ আপনারা শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

0: পদচারণা, কিন্তু ভেতরের অন্তঃস্থলে একটা যুদ্ধের পরিণামের প্রস্তুতি চলতে থাকে অন্তগহনে, যার খবর কেউ জানে না। সেটাকেই হয়তো নীরবতা বলতে পারি। যতই আমরা সুখ শান্তি নীর থাকুক, নারী রূপে তার যে ভাগ্যে শেষ পর্যন্ত বারুদ আর বিষের টুপোর সত্যি হয়ে ওঠে, সে কথাও আমরা অস্বীকার করতে পারি না। আজকাল তো যেখানেই দেখব খবর কি আসছে যে এই পণের জন্য বধূ হত্যা বা ধর্ষণ, বিভিন্ন ধরনের এই খবরগুলো আমাদের শিহরিত করে, তাই না? বলা আমরা বলতে পারি নীরবতার পর্দায় আসলে নারী আগলে রাখে তার ভেতরের যে অভিশপ্ত জীবনটাকে, তার অভিশাপকে, এও তো বলা যায়। কিন্তু আমি কিন্তু আজকে তোমাদের শেষ পর্যন্ত একটা কথা বলবো, এই নীরবতা কি করে মৌনতা হয়ে ওঠে, এর কাহিনী আজ আমি বলতে চাই,
1: আর সেই বিষয়ে শুনবো। আচ্ছা, আরেকটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে। অনেক নারী অন্যায়ের প্রতিবাদ করতে চাইলেও শেষ পর্যন্ত আমরা অনেক ক্ষেত্রেই দেখি সে কোনো না কোনোভাবে হয়তো পারিপার্শ্বিক চাপের মুখে পড়ে বা নিজের অভ্যন্তরের কোনো শক্তির অভাবেই নীরব হয়ে যায়। সেটার বিষয় একটু জানি।
0: হ্যাঁ, বলে না মানে যখনই নারীরা তার প্রতিবাদের ভাষা বা নিজেকে প্রতিক্রিয়া জানাতে চায়, তখনই কি হয়, তাকে স্তব্ধ হতে হয়। তো এর যে কতগুলো ছবি না বাস্তব জীবনে তো আমরা আকছাড় দেখছি, কিন্তু তাছাড়াও আমরা জানা, আমরা সাহিত্যের যে জগতের যারা, আমরা খুব ভালো করে জানি আজ থেকে 150-200 বছর আগে সাহিত্যের রচনার মধ্যে কিন্তু সাহিত্যিকরা দেখিয়েছেন সাধারণ মেয়ে অসাধারণ করার প্রচেষ্টা তারা চালিয়েছিলেন। এবং তারই সঙ্গে আমরা বলতে পারি যে আমাদের বিভিন্ন সাহিত্যিকরা, রবীন্দ্রনাথ বিশেষ করে, দেনা পাওনা গল্প বিখ্যাত গল্প, এই পণ প্রথার বিরুদ্ধে নিরুপমা একটা সাধারণ মেয়ে, সে কিন্তু প্রথম প্রতিক্রিয়া দেখিয়েছিল তার বিরুদ্ধের যে প্রতিবাদের ভাষা, সেটা সে কী বলেছিল তার বাবাকে, বাবা আমি কি শুধু টাকার থলি? এইভাবে সে না করেছিল যেন টাকা যেন তার বিনিময়ে না দেওয়া হয়। আজকালকার কয়টা মেয়ে বলতে পারে? নিশ্চয়ই পারে। আজকালকার মেয়েরা অনেক স্বাধীন হয়েছে, অনেক স্বেচ্ছাচার তাদের মধ্যে আছে, তারা স্বাধীন চেতা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও নিজের অধিকার নিয়ে যে লড়াই, সেটা কিন্তু আমরা সাহিত্যের ভাষাতেও দেখতে পাই। অনেক ধরনের গল্প আছে, আমরা জানি আসলে নারী তো সম্পত্তি হিসেবে ব্যবহার করা হয় না, আমাদের সমাজে নারী সম্পত্তি, কিন্তু আমরা যে দেখতে পাবো রাষ্ট্রে বলো, পরিবারে বলো, সমাজে বলো, নারীকে যেদিন সম্পদ ভাবা হয় সেদিনই তার সঙ্গে উঠে আসে একটা শব্দ, সেটা কি জানো? সেটা হচ্ছে বন্দে মাতরম। মাতাদের বন্দনা তখনই হয় যখন তিনি সম্পদ হয়ে ওঠেন। সেই কারণেই দেখো আমাদের এই ভারতবর্ষের কাহিনীতে আছে সত্যযুগ। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ ছিল, সম্পদের দেবী ছিলেন লক্ষ্মী, এবং সর্বাগ্রে তার সম্মান ছিল, শ্রদ্ধা ছিল। তাই তো সত্যযুগে সমস্ত কিছুর মধ্যে এত ভালো, এত শুভ, এত সুখ আর শান্তি ছিল, যে শান্তি আজ আমাদের হারিয়ে গেছে। কারণ যে রাষ্ট্রে বা সভ্যতায় নারীকে অবদমিত করা হয়, পিছিয়ে রাখা হয়, বলা হয় নারী হচ্ছে পায়ের তলার জুতো, নারী হচ্ছে নরকের দ্বার, এই ধরনের অপবাদ নারীদের দেওয়া হয়, সেই রাষ্ট্র, সেই সভ্যতা কখনই উন্নতির শিখরে আসতে পারে না, এবং বিনাশ অনিবার্য। আমার বক্তব্য সেটাই।
1: এরপর একটু জানবো, আসলে আমাদের মেয়েদের বড় হওয়া কিংবা আমাদের যে চিন্তা রয়েছে, আমাদের যে বেড়ে ওঠা রয়েছে, সবটাই নির্ভর করে আমাদের পরিবার এবং তার চারপাশে যে সমাজ নিয়ে আমরা বসবাস করি তার উপর। আচ্ছা, কোনোভাবে কি এই পরিবার ও সমাজ নারীর নীরবতাকে কখনো ভদ্রতা বা সহনশীলতা হিসেবেই প্রতিষ্ঠা করে না?
0: সে তো কাগজে কলমে। যেমন সীতার কষ্টে আজও আমরা পালা অনুষ্ঠান দেখি, চোখে জল আসে, কিন্তু রামের আগে তো সীতা যেতে পারেনি। সীতাও সম্পদ ছিল, সম্পদ ছিল না, সম্পত্তি ছিল, তাই সীতার এত পরিণাম, দুঃখের পরিণাম আমরা দেখে আজও চোখের জলে ভাসি। তো এই কথাগুলো, যে ভদ্রতা, শিষ্টতা, এগুলো প্রবাদ বাক্যের মতো আমাদের কাছে মনে হয়। সহনশীলতার আড়ালে আসলে নারী ঝিনুকের কুকড়ে থাকা সেই মুক্তটা, ঝিনুকের আড়ালে একটা মুক্ত থাকে না, সেই মুক্ত কজন কুড়িয়ে পেতে পারে? তো আমার মনে হয় মুক্ত হয়ে ওঠা তার আর হলো না, সে বিষের টোপরেই পড়তে হলো, এবং প্রতিবার যে মালাগুলো এইভাবে অবলুণ্ঠিত হতে থাকে, বলতে পারো নিজস্ব জীবন তার প্রাপ্তি আর পায় না, কত প্রতিভা অকালই ঝরে যায়। এইভাবে নারীদের ভেতর যে প্রতিভা আছে তার উন্মেষ আমরা করে উঠতে পারি না, বলে নারীদের একটা নিজস্ব আকাশ হারিয়ে গেছে, সেই আকাশটাকে পাবার জন্যই তো অধিকারের লড়াই, দুজনের সমান

0: ছিল সেই সমানত্ব কেন হারিয়ে গেল? কারণ আমাদের ভেতর যে যে আমাদের শক্তি ছিল সেই শক্তিটা কোনো না কোনোভাবে ক্ষয় হয়ে গেছে। আসলে নারী একটা জ্ঞানের ভাণ্ডার, তো সেই জ্ঞানের ভাণ্ডার যতদিন না উন্মোচিত হবে আলো স্ফুরণ হবে না। আলোর যে স্ফুরণ করতে হলে কি হবে, একটা অন্ধকার ঘরে তুমি যদি ঢোকো সেই ঘরে যতই সরঞ্জাম থাকুক তুমি কিন্তু দেখতে পাবে না, একটা আলোর সুইচ তোমাকে অন করতে হবে। সেই সুইচটাই আমাদের অন করতে হবে নারীদের ক্ষেত্রেও, সেটাই আমাদের জানতে হবে যে নারীদের ভেতর যে জ্ঞান ছিল, যে আমাদের পুরোনো কালে আমরা দেখেছি নারীরা কত বিদ্যা বুদ্ধিতে কত দিকে তারা এগিয়েছিলেন, সেইগুলোকে আমাদের এখন আবার জাগ্রত করতে হবে তাদের চৈতন্য বুদ্ধিতে।
1: আর সেই ক্ষেত্রে আমাদের বোধহয় শুরুটা একদম ছোটবেলা থেকে করতে হবে। আচ্ছা, ছোটবেলা থেকে মেয়েদের যেভাবে বড় করা হয়, মানে সার্বিকভাবে এখন চিত্রটা অনেকটা পরিবর্তিত হয়েছে, এখনের বাবা মা কোনোভাবে ছেলে মেয়ের মধ্যে বিভেদ করে না, কিন্তু একটা সময় ছিল যে ছেলেদের একরকমভাবে বড় করা হচ্ছে আর মেয়েদের একরকমভাবে। সেই যে বড় করা, তাদের কি কথা বলতে যে প্রকাশ করা, তাদের চিন্তার প্রকাশে কোনোভাবে বাধা সৃষ্টি করে?
0: আমার মনে হচ্ছে তুমি বৈষম্যের কথা বলছো, তো সেই বৈষম্য অনেকটাই আমরা পার করে এসেছি। আজকালকার ছেলে মেয়েদের চলাফেরা সব কিছুর মধ্যে দেখেছি ছেলে মেয়ে দুজনে সমান প্রতিযোগিতার পথে চলছে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে নয়, নারী যা ছিল তাই আছে। কারণ কি, এটা একটা অভিশাপ। জানো আমাদের যে সাহিত্যের পুরনো প্রথম পুস্তক বাংলার ছিল কি, তার নাম চর্যাপদ। চর্যাপদ একটা হেয়ালি ভাষা প্রয়োগ করত। সেই যে হেয়ালি ভাষাটার মধ্যে আছে, হেয়ালি ভাষাটার মধ্যে আছে যে আপনা মাংসে হরিণা বৈরী। হরিণ তার মাংসের জন্যই তার শত্রু বা শিকারী তৈরি করে। ঠিক নারীও তো তাই, আমরা কি অস্বীকার করতে পারবো এই অভয়ার কাণ্ড? বা এই আগরতলা শহরে ত্রিপুরার আশেপাশে কত জায়গায় ধর্ষণের কাণ্ড হচ্ছে, কারণ তো একটাই, কারণ তো একটাই, তার শরীর। এই শরীর রূপী নারীকে আজ চৈতন্য রূপী নারীতে পরিবর্তন করার কাজ করে যেতে হবে, এবং সেটা তার প্রাণ শক্তিকে জাগাতে হবে। আর সেটার জন্য নয়তো আমাদের চেষ্টা থাকতে হবে যে নারী শুধু ঘরের ভেতর বন্দি থাকা নারী নয়, তাকে ঘরে বাইরে সর্বত্র বিচরণ করতে হচ্ছে। কিন্তু সেখানে সে শুধু শরীর নিয়ে নয়, তার প্রাণ শক্তি শক্তিতে সে বিরাজমান হবে, সেটা আমাদের দেখতে হবে। এবং সেটা কি করে করা যায় ধীরে ধীরে আমি বলছি,
1: সেটাই শুনবো। আর সেদিকে নজর রেখে যে একজন নারী যে যদি দীর্ঘদিন ধরে তার কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখে, তাহলে কি তার মানসিক স্বাস্থ্যের উপর কোনো ধরনের প্রভাব পড়ে?
0: হ্যাঁ, নিশ্চয়ই পড়ে। ধীরে ধীরে আমরা দেখতে পাই দীর্ঘদিন ধরে চেপে রাখা যে কান্না বা দুঃখ বা ক্ষোভ তাকে মানসিক বিষাদগ্রস্ত করে তোলে, নানা রকম মারাত্মক রোগের কারণ হতে পারে। কিন্তু সেগুলো তো ডাক্তারি শাস্ত্রের কথা, কিন্তু আমরা আমি বলবো এক আকাশের নিচে মেঘে ঢাকা তারা হয়ে কতদিন তারা থাকবে? তাদেরকে তো আকাশের জায়গা দিতে হবে না? তো সেটার জন্য আমাদের কি ভাবতে হবে, আমি না সংস্কারটাকে পাল্টানোর কথা বলবো। এবং তুমি বলছিলে যে ছোটবেলা থেকেই আমাদের কি শিক্ষা দীক্ষা দেওয়া উচিত, ওই দ্রৌপদী মুর্মু আমাদের মহামান্য যে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, তিনি একটা ভাষণে বলেছিলেন যে তিনি তো ওই একেবারে আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন, কিন্তু তার যে সংস্কার, তার যে শালীনতা, তার যে জীবনশৈলী, সেটা অনেক মহৎ, অনেক আদর্শময়, আদর্শকে জাগাতে হবে। তো তিনি ওই ভাষণেই বলেছিলেন তার বাবা নাকি আদিবাসী একজন লোক হয়ে বন থেকে বিভিন্ন কাঠ কুড়িয়ে আনতেন, গাছের ডাল, শুকনো ডাল কুড়িয়ে আনতেন, এবং এনে সেগুলোকে কেটে কেটে আগুন জ্বালাবার কাজ করতেন। কিন্তু তিনি ছোট বয়সে তার বাবা মাকে দেখেছেন সেই গাছগুলো যখন কাটা হতো, টুকরো টুকরো করা হতো, শুকনো গাছকে তারা প্রতিটি গাছের ডালকে প্রণাম করত মাটিতে নতজানু হয়ে, এবং বলতো তোমরা যখন সজীব ছিলে আমাদের কত কী ফল দিয়েছো, শস্য দিয়েছো, ফুল দিয়েছো, কতভাবে আমাদের জীবন্ত তোমরা করেছো, আজ তোমরা মৃত বলে আমি তোমাদের অনাদর করছি না, দেখো তাতেও তোমরা আমাদের সহযোগ করে যাচ্ছ, তাই তোমরা আমাদের প্রণম্য, আমি তোমাদের প্রণাম করি। এইভাবে প্রণাম করে তারপর তাকে কাজে, দেখো সংস্কার কোথা থেকে আসে। হ্যাঁ, এই সংস্কার যার ভেতর ঢুকবে সে কখনো কাউকে অপমান করতে পারে না, ধর্ষণ করতে পারে না, কোনো নারীকে অবলুণ্ঠিত করতে পারে না। তাই সংস্কার সকলের মধ্যে যেতে হবে।
1: আর সেই দিকে কোনো না কোনোভাবে বোধহয় আমাদের সমাজ এই সংস্কারটাকে শুধু ভাবে যে মেয়েদের শেখাটা দরকার, কিন্তু এটা যে ছেলে মেয়ে অপামর সবাইকে শেখা দরকার সেটা আসলে আমরা অনেক সময় ভুলে যেতে

0: বসি। এর পরবর্তীতে একটু জানতে চাইছি যে নীরবতা নিয়ে আমরা কথা বলছি, তা কি কখনো নারীর নিরাপত্তারও কৌশল হতে পারে? মানে সে চুপ থেকে কি কোনো পরিস্থিতিতে থেকে বেঁচে যাওয়ার বা পরিস্থিতি থেকে মোকাবেলা করার কৌশল হতে পারে এই নীরবতা?
1: এটা সময়ের উপর, ঘটনার উপর নির্ভর করে, ধরো সিচুয়েশন কেমন তার উপর। কিন্তু আমার যেন মনে হচ্ছে এই নীরবতা তুমি যা বলছো সাইলেন্স, সেটা হচ্ছে ভেতরে ভেতরে একটা প্রচণ্ড তুফান আসার আগ মুহূর্তে আমরা জানি না, সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে যায়, একদম নিশ্চুপ হয়ে যায়। এই নীরবতা তা কি না তা ভাবতে হবে, অর্থাৎ পরিবর্তনের পালার জন্য দৌড়চ্ছে, ভেতর থেকে একটা পরিবর্তন চাইছে। এই যে ভেতরের আর্তনাদ বা ইচ্ছেটা, সেটাই যেন তাকে নীরব করে রেখেছে। কিন্তু এই নীরবতাকে এখানে না আমি এই নীরবতা অনেক সময় তাকে না শুধু শারীরিক বা মানসিক কষ্ট দেয় না, তাকে জীবন আর মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। তোমাকে একটা গল্প বলবো, সে গল্পটা হচ্ছে এই রকম যে জীবিত মৃত রবীন্দ্রনাথেরই গল্প। রবীন্দ্রনাথ লিখেছিলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কাদম্বিনী নামে একটা বিধবা নারী ছিল জমিদার বাড়ির, তার হাজবেন্ড মারা যাওয়ার পর তার ভাসুরের কাছে লালিত পালিত হচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়াতে, যেহেতু তার আর কেউ নেই, সে কী করলো, তাকে তার মরদেহটাকে পাঠিয়ে দেওয়া হলো শ্মশানে সৎকাজ করার জন্য। কিন্তু ঝড় বৃষ্টির রাত্রে সমস্ত চাকর বাকররা নিয়ে গেল, তারা তাকে দেখলো হঠাৎ করে যেন চিতার মধ্যে যখন দিচ্ছিল তখন যেন মৃতদেহটা নড়ে উঠলো, তারা সঙ্গে সঙ্গে ওটা ফেলে দিয়ে চলে গেল ভূত ভেবে। সেই যে ভূত তৈরি হলো, সে ভূত নিজেও উঠে যখন দেখলো আমি জ্যান্ত, কিন্তু সে যখন শ্মশানে নিজেকে পেলো সে ভাবতে পারলো না যে আমি কি জীবন্ত। এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে অনেকটা সময় সেই দিক সেদিক করতে করতে ধীরে ধীরে কিছুটা দিন পরে তার মনে হলো, না একবার আমি আমার ওই বাড়িতে যাব যেখানে আমার আদরের খোকা আছে, তার নিজের নয় ভাসুরের ঘরে, সেই খোকাকে দেখে হলো আমার মৃত্যু হলে ভালো। ওই যে তার মনের ইচ্ছেটা ওঠার জন্য সে ফিরে এলো জমিদার বাড়িতে। আসার পরে প্রত্যেকে তাকে দেখে ভূত ভূত বলে চিৎকার করতে লাগলো এবং তার প্রেতাত্মা ভেবে তাকে নূতন করে শ্রাদ্ধ করা হবে, ও সমস্ত বলে টলে কেউ বিশ্বাস করলো না সে জীবন্ত। তারপর সে নিজের মাথায় একটা কাঁসরের কাঁসার বাটি দিয়ে আঘাত করলো, তাতে রক্তক্ষরণ হলো, তা দেখো কেউ বিশ্বাস করলো না, বৌমা তুমি চলে যাও, আমরা তোমার ভুল করেছি, তোমার প্রায়শ্চিত্ত করবো, এই সমস্ত করে সে তখন বুঝতে পারলো তার জীবন্ত রূপটাকে কেউ স্বীকার করছে না। তখন সে কুয়োতে আত্মহত্যা করলো ঝাঁপ দিয়ে। তাহলে জীবন্ত থেকে যা হলো না, মরে গিয়ে প্রমাণ করলো সে জীবন্ত ছিল। এটাই জীবনের পরিহাস, অভিশাপ। নারীদের অনেকটা সময় তাই করতে হয়, যখন সে ঘরের কাজ করে কেউ তার দিকে দেখে না, যখন সে অবর্তমান হয়ে যায় তখন বাড়ির সবাই বুঝতে পারে মা কি জিনিস ছিল।
0: সত্যি কি সুন্দরভাবে আপনি বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরলেন। এরপর একটু জানতে চাইবো যে সবচেয়ে বেশি নারীরা চুপ হয়ে যায় বোধহয় পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে, আর এই নির্যাতনটা শুরু হয় একটা মেয়ের বিয়ের পরে বেশিরভাগ সময় ক্ষেত্রে। তো ওই যে পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে নারীরা কেনই অনেক সময় মুখ খুলতে নারাজ থাকে, তারা চায় যে চুপ করে থাকি আমরা?
1: হ্যাঁ, শুধু পারিবারিক ক্ষেত্রেই নয়, আজকাল তো মেয়েরাও দেখেছি নানা জায়গায় কাজ করতে বেরিয়ে পড়েছে। যেখানেই হোক, এটা লজ্জা সরমের ভয়, লোকে কি বলবে, এই ভয়ে সে অনেক সময় প্রতিবাদ করতে পারে না। আর একটা কথা আছে না, যে সয় সে রয়, নারীরাই সয়ে যায়। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা নারীদের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের ব্রেনে এটা কাজ করে। তাই পুরুষরা যাই করুক, নারী কিন্তু তার যত দুঃখ থাকুক যত কিছু থাকুক সে কিন্তু তার সংসার পালন করবে, সন্তানকে খাওয়াবে দাওয়াবে, স্বামীকে খাওয়াবে, মনের ভেতর হাজারো দুঃখের সমুদ্র থাকুক সেই কান্নাগুলো চেপে রেখে সে কিন্তু সেই কাজ করে যাবে। আর এটাও বলছো না, এটার একটা কারণ হচ্ছে যে অপবাদ, এটাও তো একটা কারণ। আর চরিত্র স্খলনের ভয়, তার চরিত্র নিয়ে কথা বলা হবে, কারণ সীতাকে আর যাই হোক অগ্নি পরীক্ষা দিয়েও প্রমাণ করা গেল না যে সীতার চরিত্র স্খলন হয়নি। এইভাবে প্রতিবার সীতাদের এই ভয়ই থেকে যায় যে আমার চরিত্র নিয়ে না কেউ কিছু বলে। এইভাবে আমরা বলবো কি, আসলে সংকোচ, এই সংকোচের কারণে না সে বাইরে না সে ঘরে কোনো কথা বলতে পারে। আর কথা বললেই মানে কি, কথা বললে তো তার সমাধান হয় না, সত্যি কথা না, মৌন তাই সমাধান হয়। তো আমি বলবো ওই রবীন্দ্রনাথের একটা কথা আছে না, সংকোচেরও বিফলতা নিজেরই অপমান, সংকটেরই কল্পনাতে হলো না ম্রিয়মান, মুক্ত করো ভয় আপন মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়। ওটাই করতে, নিজের ভেতর যে মুক্তির স্বাদ সেটাকে একবার খুঁজে দেখতে হবে, আর সে স্বাদ চৈতন্য শক্তি ছাড়া।

0: সম্ভব নয়। আমাদের যে আধ্যাত্মিক পড়া আছে, সেই জ্ঞান যদি আমরা একবার প্রাপ্ত হই, তাহলে আমার ভেতরের যে বলবান, যে শক্তিশালী রূপটা আছে, আমাদের ভেতর যে অষ্টশক্তি আছে, সেটাকে আমরা জাগিয়ে দিতে পারি।
1: একদম। আসলে আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি, আর বিষয় নিয়ে কথা বলতে শুরু করলে মনে হয় আরও অনেকটা বেশি কথা বলি, তবে হাতে খুব কম সময় রয়ে গেছে। একেবারে শেষে আপনার থেকে জানতে চাই, এই যে মানিয়ে নেওয়া, এই যে নীরব থাকা, এগুলো কোনো না কোনোভাবে সমাজ পরিবার আমাদের শেখায়, আমাদের বার্তা দিয়ে যায়, তো সেইগুলো থেকে পরিত্রাণ আপনি বলছিলেন, প্রথমে বলবেন পরিত্রাণের উপায় আপনি বলছিলেনও, সবটা নিয়ে আপনি কি বার্তা দিতে চান?
0: হ্যাঁ, আমি বলবো পরিত্রাণের একটা উপায় কি জানো, এই পৃথিবীতে আমরা অভিনয় করতে এসেছি। আর শুনলে অবাক হবে, আমি একটা কথা বলবো তোমাদের, হয়তো আর কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেলে এই কথাটা কোনো দিন কেউ বলেনি, সেটা হচ্ছে এই পৃথিবী একটা ড্রামা চলছে। হ্যাঁ, তো ড্রামার আগে আর পিছিয়ে যদি আমি না জানি, মাঝখান থেকে ঢুকলে কি আমি বুঝতে পারবো? আমাদের এক রাজযোগিনী একজনের বাড়িতে গিয়েছিল, গিয়ে যখন টিভিতে দেখছিল একটা ছোট্ট বাচ্চা বসে সিরিয়াল দেখছে, তো তিনি তার কথা আরম্ভ করেছিলেন, বাচ্চাটা বারবার বলছিল কথা বন্ধ করো, আমাকে সিরিয়ালটা দেখতে দাও, একদম এন্ডিং পার্ট চলছে, এখানে কি হবে আমি দেখতে চাই। তখন উনিও দেখলেন, দেখে বললেন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, এই ওকে মারছে, আবার তুমি হাসছো, তুমি হাততালি দিচ্ছ, কি হয়েছে কি? তখন বলল, তুমি তো আগেরটা জানো না। ঠিক, আমরা তাই, আমাদের কর্মফল আমাদের পিছনে ঘুরছে। বিগত জন্মে আমরা কী কী কাজ করে এসেছি আমরা জানি না, যাদেরকে আমরা নারীর শত্রুরূপে জানি, হয়তো বিগত জন্মে তাদের সঙ্গে আমাদের কার্মিক অ্যাকাউন্ট আছে। তাই একটা জিনিস ভাবতে হবে যে এর থেকেও তাহলে পরিত্রাণের উপায় কী। পরিত্রাণের একটাই উপায়, সবাইকে ক্ষমা করো। ক্ষমা সুন্দর দৃষ্টিতে প্রতিদিন ঘুমোবার আগে, প্রতিদিন সকাল জেগে তুমি নিজেকে নিজে ক্ষমা করো। আর যে সমস্ত মানুষ তোমার পিছনে লেগেছে, তোমার ভালো দেখতে পায় না, বা নারী বলে তোমাকে একেবারেই নিচের তলায় রাখছে, তাদের প্রত্যেকের কাছে তুমি ক্ষমা চাও, মনই মন, মন থেকে মনে ক্ষমা চাও, দেখবে কাজ হবে, খুব সুন্দর কাজ হবে। কারণ জানো তো, স্ক্রিপ্টটা তুমি নিজেরটা নিজে লিখতে পারো, অন্যের স্ক্রিপ্টটা তুমি লিখতে পারো না। তাই আমার স্ক্রিপ্টটা যেন সব থেকে ভালো আর সব থেকে শ্রেষ্ঠ হয়, সেই চেষ্টাটায় নারী কেন, যে কোনো মানুষই করে যেতে হবে। আসলে যদি আমাদের নিজের চিন্তাগুলোকে আমরা পরিবর্তন করি, তাহলে আমাদের কথাবার্তা বলো, আমাদের কর্মের যে পরিবর্তন, সেটা হবেই হবে। সত্তার পরিবর্তন শুরু হয় আমাদের চিন্তার পরিবর্তনের মধ্য দিয়ে। যখন আমরা লোকেদের সঙ্গে ব্যবহারে আসি, তখন যদি আমরা ওই লোকটাকে শরীর রূপে না দেখি, তার প্রাণ শক্তির দিকে তাকিয়ে কথা বলি, তাহলে সেই লোকটা যতই তোমাকে অপমান করতে চাক, কারণ তার সঙ্গে তোমার ফ্রিকোয়েন্সি মিলে যাবে, তুমিও প্রাণ ও প্রাণ, প্রাণে প্রাণে মিললে সখ্যত্ব হয়, বন্ধুত্ব হয়, শত্রু হয় না। এটা এক ধরনের ফর্মুলা, তুমি তো সায়েন্সের লোক, তুমি জানবে। আর যে কোনো পরিস্থিতিতে আমরা যখন অভিনেতার অভিনয় করে চলেছি, তখন অন্যের স্ক্রিপ্ট নিয়ে আমি ভাববো না, আমার স্ক্রিপ্টটা, আমার নাটকটা খুব ভালো হবে, সেই চিন্তা রেখে যদি আমি এগিয়ে যেতে পারি, তাহলে বিশ্ব বরেণ্য মহাপুরুষরা যা করে গেছে, একজন নারীও তা পারবে। সকলের মনের আকাশের তারা সে হতে পারবে। তাই নারী বলো, যাই বলো, আমাদের এই কথাই বলতে হবে, একটু সময় নিজেকে দিতে হবে, আর সেই সময়টা হচ্ছে আমার প্রাণের সাথে আমার প্রাণের কথা বলা।
1: অত্যন্ত সৃজনশীল আলোচনায় আমরা এতক্ষণ ছিলাম কল্যাণীর এই পর্বে, আর এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা শ্রদ্ধেয়া শ্রীমতী সুধপা ভট্টাচার্য মহোদয়া।
2: কল্যাণী অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন শ্রী পদ্ধতিতে ধান চাষ, এ বিষয়ে শুনবেন ডক্টর রাজীব রঞ্জন চক্রবর্তীর সাক্ষাৎকার, পরে শুনবেন লোকগীতি শিল্পী গোষ্ঠ গোপাল দাস। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, 8:05 জানা অজানা, 8:15 হিন্দি ছায়াছবির গান, 8:30 অনুষ্ঠান রসে বসে, 9:00 যন্ত্রসঙ্গীতের আসরে শুনবেন গিটার শিল্পী মুকুল রায়।

9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। পরবর্তী 24 ঘণ্টায় আবহাওয়ার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং 22.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 68%। আজ সকাল 8:30 থেকে এই পর্যন্ত বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপযোগ্য নয়। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায়। এছাড়াও ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্র বিদ্যুৎপাত সহিত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সমস্ত জেলায়। বিক্ষিপ্তভাবে শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।
1: মিষ্টি তো আমাদের সময় হতো,
2: তা তো ফিরে যান না নিজের সময়।
3: রোম্যান্স তো আমাদের সময় হতো,
2: পেমেন্টও সেই সময়ের। আরে ভাই, ডিজিটাল পেমেন্ট করা শিখুন নতুন সময়কার, ইজি সেফ আর ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি, আপনি আসুন একটা সেলফি নি, এটা আমাদের সময়ের কার্ড। আরবিআই একথা বলে,
4: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
5: অন্যদেরও শিখিয়ে দিন।

0: নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা। আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থের আসরে আমরা স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ে কম খরচে বেশি ফলনের লক্ষ্য নিয়ে কৃষিক্ষেত্রে এসআরআই পদ্ধতিতে ধান চাষ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। কম জল ব্যবহার, উন্নত গাছের বৃদ্ধি এবং বেশি উৎপাদনের জন্য এই পদ্ধতিকে আধুনিক কৃষি ব্যবস্থার একটি সফল উদাহরণ হিসেবে ধরা হয়। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা ডক্টর রাজীব রঞ্জন চক্রবর্তী। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার।
0: শ্রী পদ্ধতি বা এসআরআই পদ্ধতিতে ধান চাষ বলতে সাধারণভাবে আমরা কি বুঝব?
1: শ্রী পদ্ধতি বা এসআরআই, এটা একটা সংক্ষিপ্ত নাম। এটাকে ফুল ফর্ম যদি বলি ইংরেজিতে, সিস্টেম অফ রাইস ইনটেন্সিফিকেশন, এই নামে অভিহিত করা হয়। এখন

যখন এটা ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ বাঙালি এলাকায় যখন এটা প্রসিদ্ধি লাভ করলো এই ধান চাষটা, তখন তার নামের একটা ছোট্ট এব্রিভিয়েশন তৈরি হলো, তাকে বলা হলো শ্রী পদ্ধতি। মূলত এটা SRI, ক্যাপিটাল SRI। এটা মূল মূল বিষয়টা এসছে আফ্রিকায় মাদাগাস্কারে যখন খাদ্যাভাব দেখা দেয়, তখন একজন জনৈক বৈজ্ঞানিক, উনার ফার্ম ছিল, উনি ওখানে ধান চাষ করতেন, অন্যান্য ফসলও চাষ করতেন, উনি ওনার ফার্মের ছোট্ট একটা অংশে উনি এই পদ্ধতিটা অবলম্বন করে চাষ করে দেখলেন, ফলন বৃদ্ধি হলো। ওই সময় একটা খাদ্যাভাব দেখা দেখেছিল। এই খাদ্যাভাবটা কাটানোর উদ্দেশ্য নিয়েই ওনার মস্তিষ্ক প্রসূত যে পরিকল্পনা, ওই পরিকল্পনা যখন রূপ নিল, তখন দেখা গেল ফলন 2-3 গুণ বেশি হয়েছে ধানের উৎপাদন। এই দেখার পর 2002 সন, খুব বেশি দিন আগের কথা নয়, 2002 সনে বিশ্ব SRI সম্মেলন হলো চীনে। সেই বিশ্ব SRI সম্মেলনে বিষয়টি উত্থাপিত হলো, সর্বত্র প্রশংসিত হলো, এবং সেই বিভিন্ন বৈজ্ঞানিকরা অংশগ্রহণ করলেন। তখন বেরিয়ে আসলো যে কম জল, কম সার, এই প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অনুখাদ্যের ব্যবহার, বিভিন্ন নাইট্রোজেন গঠিত ব্যাকটেরিয়া সারের ব্যবহার, জৈবিক জীবাণুর ব্যবহার, এসব এর মাধ্যমে বেশি উৎপাদন কীভাবে পাওয়া সম্ভব। তখন এই আমরা ত্রিপুরায় 2005 সনে দক্ষিণ ত্রিপুরায় প্রথম শ্রী পদ্ধতিতে ধান চাষ করা হয়। অনেক কৃষক শ্রী পদ্ধতিতে ধান চাষ করে প্রচুর ফলন পেয়েছেন। মানে দেখা হয়েছিল যে কীভাবে আমরা উৎপাদনটা বাড়াতে পারি, মানে যদি আমরা ছোট চারা নিই, একটি করে চারা নিই, যেখানে কৃষক ভাইরা চারটা চারা এরকম করে লাগিয়ে দিতেন, সেখানে বললো না না, একটা চারা লাগাবেন, একটা দুটো পাতা বেরিয়েছে একটা চারা, 8-12 দিন এর বয়সের চারা, বীজতলা থেকে তুলে নিয়ে মূল জমিতে লাগাতে হবে। কীভাবে লাগাতে হবে? আল থেকে 20 সেন্টিমিটার ছেড়ে দিয়ে চারদিক থেকে ওই এটা ছাড়তে হবে, আর একটা বর্গক্ষেত্রের আকার নেবে, আর বর্গক্ষেত্রটা হবে 25x25 সেন্টিমিটার, এরকম একটা আকার হবে। প্রতি 10টা লাইনের পরে একটা ড্রেন থাকবে, তাহলে কাল্পনিকভাবেও যদি আমরা চিন্তা করি, তাহলে এটা একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র, জমিটা হয়ে যাবে আয়তক্ষেত্র, আর মাঝখানের ধানের যে একটা বর্গক্ষেত্র করে তৈরি হবে, প্রত্যেকটার মধ্যে সমান গ্যাপ, প্রত্যেকটা চারার মধ্যে সমান গ্যাপ, লাইটের মধ্যে সমান গ্যাপ, আর ড্রেনের মধ্যে জল, জলসেচ ব্যবস্থাটা ড্রেনে, আর কাদা মাখা অবস্থা জলটা থাকবে, চিপচিপে জল থাকবে, এরকম না ঢালাও হারে ফ্লাডিং হবে, ঢালাও হারে ফ্লাডিং হবে না, চিপচিপে জল। বলছে যে অতি কম জলে, কম সার দিয়ে, কম জলসেচ দিয়ে বেশি ধান উৎপাদন। তো ধান উৎপাদনের মূল চাবিকাঠিটা হলো আমার পাশকাঠির সংখ্যা বাড়ানো। পাশকাঠির সংখ্যা বাড়ানো, যখন বর্গক্ষেত্র বড় একটা জায়গা তৈরি হবে, তাহলে গাছ অনেকটা স্পেস পেয়ে যাচ্ছে, অনেকটা জায়গা জুড়ে যখন ধান গাছটা থাকবে, সেই বর্গক্ষেত্র তৈরি হওয়ার ফলে সে অনেকটা বাতাস, মুক্ত বাতাসে থাকছে, আবার এদিকে মাটির উর্বরতাও বাড়ছে, মাটিতে যে বিভিন্ন জৈবিক পদার্থগুলো ব্যবহার হবে, মাটির যে অন্যান্য গঠনমূলক পরিবর্তনগুলি হবে, এতে ফসল খাদ্য নিতে পারবে, মানে ধান গাছ সজীব এবং সবুজাবহ হবে, প্রয়োজনীয় শক্তি পাবে, এবং জল বাতাস থেকে খাদ্য উপাদান মাটির থেকে সংগ্রহ করতে পারবে। এতে এই এতটা স্পেস রাখার, এই জন্যই জায়গাটার গুরুত্ব দেওয়া হয়েছে বর্গক্ষেত্র তৈরি করে। এটা হলো মূল টেকনোলজিটা। আর 8-12, পরবর্তী সময়ে বলা হয় 15 দিন, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন মতামত আসতে থাকে। বৈজ্ঞানিকরা বলেছেন তাকে এত কম চারা, যদি চারাটাকে সঠিকভাবে না তোলা হয় জমির থেকে, তুলতে গিয়ে শেকড়টা ছিঁড়ে যায়,

0: পরবর্তী সময়ে 20 দিন অবধি এসছে ওটা।
1: আচ্ছা,
0: এই হলো মূল বিষয়টা, কিভাবে এসআরআই আসলো, কিভাবে মানে এসআরআই পরিকল্পনা। ত্রিপুরাতে গত 15 বছর ধরে এসআরআই পদ্ধতিতে চাষ হয়েছে, পরবর্তী সময়ে স্কিমের কিছু ধরনের পরিবর্তন হয়, সেটা কেন্দ্রীয় সরকার থেকে করা হয়, নাম দেওয়া হয়েছিল, প্রত্যেকটা রাজ্যেই তার নাম হয়েছিল মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বা মুখ্যমন্ত্রী সুসংহত এই উৎপাদন পরিকল্পনা। সেই পরিকল্পনায় কী হয়েছে যে ওই লাইনে চারাটা লাগাতে হবে, লাইনটা ঠিক থাকবে, ড্রেনও ঠিক থাকবে, বর্গক্ষেত্র তৈরিও ঠিক থাকবে, কিছু নিয়মাবলী এদিকে মানে কম, যদি কৃষক বাইরে নাও মানতে পারেন তবুও উৎপাদন বাড়বে, ওইভাবে করো দেখা গেছে উৎপাদন বেড়েছে।
1: আচ্ছা, এটা তো একটা পদ্ধতি এসআরআই, এটা থেকে যে কোনো ধরনের ধান চাষ করা সম্ভব?
0: হ্যাঁ, এই যে মূলত এই যে বিভিন্ন ধানের জাতগুলো আছে, গোমতী, তারপর আছে MTU 7029 বা স্বর্ণ ধান, তারপর পূজা ধান, এই ধানগুলি MTU 1010, এই ধানগুলি বেশিরভাগ ক্ষেত্রেই এই স্বর্ণ ধানই শ্রী পদ্ধতিতে সবচেয়ে বেশি সাকসেসফুল, মানে উৎপাদনের
1: স্বর্ণমাসুরি যেটা,
0: স্বর্ণ যেটাকে বলে আর কি,
1: সেটার উৎপাদন সবচেয়ে ভালো হয়
0: ত্রিপুরায়। এই ব্যবস্থাপনার মধ্যে বিভিন্ন অরুন্ধতীনগর গবেষণা কেন্দ্র একটি বিশেষ ভূমিকা নেয়, সারা রাজ্য জুড়ে ওরা কাজ করে এবং রাজ্যের বিভিন্ন এলাকায় ধান উৎপাদন বাড়তে থাকে, এমন পাশকাঠির সংখ্যা যত বাড়বে, আমরা ধান গাছে যখন সে তার খাদ্য ভাব পূর্ণ করতে পারবে এবং প্রচুর পরিমাণে অনুখাদ্যর ব্যবহার বা বিভিন্ন জৈবিক খাদ্য উপাদানের ব্যবহারের ফলে ধানের যখন বৃদ্ধি হয়, তখন দেখা গেছে যে মানে পাশকাঠির সংখ্যা বাড়ে। পাশকাঠির সংখ্যা এরকম করে আমরা 204টি পাশকাঠি হোক প্রতি হিলে একটা গোছা, গোছাকে আমরা হিল বলি, হ্যাঁ, প্রতি একটা গোছায় 204টি করে পাশকাঠি পাওয়া গেছে, এই এই হলো সংখ্যাটা, এই তার মধ্যেই তো ধানটা আটকে আছে। তা এইভাবে আমরা দেখেছি যে শ্রী পদ্ধতি কতটা জনপ্রিয়তা কৃষি মানে কৃষক ভাইদের মধ্যে হয়েছিল এবং এই এই এর আভাস এখনও আছে, মূল বিষয়ের কোনো পরিবর্তন হয়নি, কিছু নিয়মের নতুন নতুন করে কিছু স্কিম আসছে এখন।
1: এই যে এসআরআই পদ্ধতিতে যে চারা রোপণ করবে, জমিটা কি কীভাবে তৈরি?
0: হ্যাঁ, জমিটা প্রথমে একটু উঁচু বীজতলা হবে, উঁচু বীজতলা করবে আর লম্বা যতটাই হোক, আর এদিকে চৌড়াতে 1 মিটার।
1: আচ্ছা,
0: চৌড়াতে মিটার খানেক, এই যে লম্বাটা যত ইচ্ছা করতে পারে, তার মধ্যে মানে বর্গাকৃতি বিভিন্ন ধরনের লোকেল বাঁশ দিয়ে করতে পারে, এই বর্গাকারটা মানে লাইনটা টানা বাঁশ দিয়ে করতে পারে। আর জমিটাকে ঠিক করার জন্য কলার খোল ব্যবহার হয়, জমিটাকে সমতল করে জমিটার মধ্যে জমিটাকে ভালোভাবে চাষ দিয়ে, তিনটে চাষ মানে বিভিন্ন ফার্ম মেশিনারি ব্যবহার করে, তিনটে চাষ দেওয়ার পর জমিটাকে কিছুদিন ফেলে রেখে তারপর সেটার মধ্যে মূল জমিটা তৈরি করা হয়। আর এদিকে রয়ে গেছে বীজতলা, বীজতলাতে এই একটি একটি করে চারা ইয়ে করার পর একটা চারা তুলে এনে একটা লাইনে, লাইনটা আগে ঠিক হয়ে গেল, দড়ি টেনে টেনে লাইনগুলি করা হয়, দড়ি টেনে বর্গাকার মাঝখানে একটা তৈরি হয়ে যাবে, প্রত্যেকটা লাইনে আমরা যদি দুই দিক থেকে লাইনটাকে টানি, প্রথমে এইভাবে লম্বা দিক থেকে একটা টানলাম, একটা চৌড়ার দিক থেকে আর একটা টানলাম, তখন সেটা একটা বর্গাকার রূপ নিল এই দড়িগুলো ফেলে ফেলে। সেই বর্গাকারের মধ্যে আমরা যখন চারটে চারা লাগিয়ে দেব, এক একটা চারা মানে একটাই চারা থাকবে, একটা থেকে দুটো নয়, পরবর্তী সময়ে দুটো করেও চারা লাগানোর কথা বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন, সেই নিয়মও আমাদের রাজ্যে আমরা প্রয়োগ করেছি।
1: জলের ব্যবহারটা ঠিক কেমন?
0: জলের ব্যবহারটা চিপচিপে জল থাকবে, ড্রেনে ওই 10টা লাইনের পরে যে ড্রেনটা থাকছে সেখানে তো জল থাকছেই, আর থাকছে ওই কাদামাখা জল,

মানে জল কোনোভাবেই বেশি মাত্রায় থাকবে না। আর এখানে বলি যে মূলত ছয়টা প্রিন্সিপল ছিল যাকে বলা হচ্ছে মূল নীতি এসআরআই পদ্ধতির, সেটা হলো ছোট চারা, তারপর আসছে একটা করে চারা, তারপর আসছে বড় স্পেসিং বা ওয়াইড স্পেসিং, সেটা হচ্ছে 25x25। কৃষক ভাইরা ওই ব্যাপারটা বুঝতে পারবেন যে ওটা কেন কীভাবে 25x25 হলো, ওটা একটা বর্গক্ষেত্র। কোনো কন্টিনিউয়াস ফ্লাডিং হবে না, জল ঢেলে জমিতে দেওয়া হবে না, যেটা ধান চাষের

0: সেই সঙ্গে মূল জমি মানে গাছটা, মূল গাছটা অক্সিজেনও পাবে, সেই সঙ্গে পাবে ভালো মূলের বৃদ্ধি। মূল মূল যতটা গভীরে যাবে ধানের গাছের চারার, ততটা গভীর থেকে সে খাদ্য সংগ্রহ করতে পারবে। এটা একটা বিশেষত্ব এসআরআই পদ্ধতির। আর আসছি উইড এবং বাতাস। এই যে হাওয়া, যে খেলা দুটো চারার মধ্যে, সেটা যখন দুটো চারাই যখন বড় হবে, তখন এর মাঝখানে যে বাতাস খেলবে, তার থেকে যে প্রচুর পরিমাণে গাছ যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, সেটার যে সাইকেলটা সেটা অনেক দ্রুত গতিতে হবে এবং রোটেশান সিস্টেমে হবে। আর কোনো উইড থাকতে পারবে না, যে আগাছাগুলোকে সেখানে বাড়তে দেওয়া হবে না। আগাছাগুলি কীরকম, আগাছাটা 8 থেকে 10 দিনের মাথায় আগাছাটা পরিষ্কার করে ফেলতে হবে। পুরনো নিয়ম অনুযায়ী প্রতি 10 দিন পরে পরি 10 থেকে 12 দিনের মাথায় আগাছা পরিষ্কার করে ফেলতে হবে।
1: জলসেচটা কতদিন পর পর করবেন?
0: জলসেচ প্রয়োজন অনুযায়ী জলসেচ 15 দিন পরে একটু ড্রেনে। আর যেহেতু ওটা বৃষ্টি নির্ভর, মূলত এসআরআই বোরোতেও হয়, বোরো সিজন যেটা আমরা ফেলে এসেছি, এখন আসছে খারিফ সামনে জুন জুলাই। জুলাই মাসে মোটামুটি আমাদের রাজ্যে খারিফ আমন ধানটা লাগানো হয়ে যায়, এই তখন এই নিয়মে ওরা করতে পারে। মূল লক্ষ্য হলো উৎপাদন বাড়ানো, উৎপাদন বাড়ানো। 20-50% দানা বেশি হবে এবং 30-80 পাশকাঠি বেশি হবে কোন মানে সাধারণ ধান চাষ থেকে। তারপর আসছে প্রচুর কম সিড দরকার, প্রতি কানিতে ত্রিপুরা রাজ্যে আমরা যদি কানি হিসেবে ধরে হিসাবটা করি, তাহলে কানি প্রতি 800 গ্রাম বীজ লাগছে, 1 কেজিও নয়। আর হচ্ছে অনেকটা রুট সিস্টেম অনেকটা ডেপথে চলে যাওয়ায়, মানে মূলটা ধান গাছে, তাহলে প্রচুর পরিমাণে সে খাদ্য সংগ্রহ করতে পারে। আর এই রেইন বা আমাদের যে বৃষ্টিপাত, বৃষ্টিপাত থেকেও নিজেকে টলার মানে টলারেন্স পাওয়ারটা ওর বেশি থাকে গাছে। আর সেই সঙ্গে ড্রড বা মানে খরা অবস্থা থেকে কাটিয়ে নেওয়ার মতো গাছের শক্তি থাকে। আসছে খরচ, মানে খরচ একদম কমে যায় শ্রী পদ্ধতিতে ধান চাষ করলে। যত কম বীজ, কম জল, কম সার, কম রোগ মানে বিভিন্ন কেমিক্যালের প্রয়োগ এবং হায়ার নেট প্রফিট বা প্রচুর মানে আর্থিক দিক দিয়ে
1: লাভবান
0: লাভ।
1: আচ্ছা, এক্ষেত্রে আপনার জৈব সার কিংবা জৈব কীটনাশক কতটা কার্যকর?
0: জৈব সার মূলত প্রথমে তো বীজতলা তৈরি করার সময় জৈব সার প্রয়োগ করলো, পরবর্তী সময়ে মূল জমিতে হেক্টর প্রতি 10-15 টন আমরা গোবর সার প্রয়োগ করে মূল জমিটা তৈরি করব। মূল জমিতে মূল FOM বা কম্পোস্ট সারের উপরই মূলত জোর দেওয়া হয়েছে। তারপর হলো চারা তুলে আনা বীজতলা থেকে, তারপর চলে আসলো একটা যে মানে ওই যে বর্গক্ষেত্র সেটাকে মেনটেন করে যাওয়া, তারপর আসছে জলসেচ ব্যবস্থা প্রতি 12-15 দিনে জল দেওয়া, তারপর চলে আসছে আমরা দেখব যে যখন দানা বেরোচ্ছে, যাকে আমরা বলি পেনিকেল ইনিশিয়েশন বা দানা বেরিয়ে আসার সময়টা, তখন যাতে মোটামুটিভাবে 2-3 সেন্টিমিটার জল জমিতে থাকে, মানে এটাকে চিপচিপে জলই আমরা বলি। আসছে উইডিং, বা আমি আগেই বলেছি যে 10-12 দিন পরে পরে আগাছা তুলে ফেলতে হবে। আর সে নিউট্রেন ম্যানেজমেন্ট বা কী কী খাদ্য উপাদান বিভিন্ন সারের মধ্যে, ইউরিয়া সার আমরা প্রথম মূল জমিতে প্রয়োগ করব একবার, আর সঙ্গে SSP সার দেব, সেই সঙ্গে দেব পটাশ সার, পরবর্তী সময়ে ইউরিয়াটা আরও 2 বার প্রয়োগ হবে আগাছা পরিষ্কার করার পর। আর থাকছে সে সঙ্গে ফসফেট সলিবিলাইজিং ব্যাকটেরিয়া এবং অ্যাজাটোব্যাক্টর এজোস্পাইরিলাম। অ্যাজাটোব্যাক্টর এজোস্পাইরিলাম দুটি হলো বায়োফার্টিলাইজার জাতীয়, যা মাটির স্বাস্থ্য ভালো রাখে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছকে খাদ্য উৎপাদন নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করে গাছকে খাদ্য যোগায়। আমি জাতের কথাও বলেছি, আরও নতুন নতুন জাত এখন আসছে, যেগুলো এখন এই ব্যবস্থাপনারও শ্রী পদ্ধতির ব্যবস্থাপনারও পরিবর্তন আনছে, বিভিন্ন ধরনের জাত।

0: চলে এসছে, সিআর সিরিজের ধান এখন খুব মানে ইয়ে পেয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছে কৃষকদের মাঝখানে। হ্যালো, CR 311, CR 310, CR 308, এগুলো কৃষকদের মাঝখানে অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে। আর মূল যে ইয়েটা, আমাদের একটা ডিফিকাল্টিসও আছে যে প্রচুর স্কিলড লেবারের এখানে দরকার। কৃষক ভাই যে শ্রী পদ্ধতিতে ধান চাষটা, শ্রমিকের খরচের দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে ট্রান্সপ্লান্টিং, এই একটা করে চারা তুলে আনা, এবং উইডিং মানে আগাছা পরিষ্কার, এই দুটো কাজে শ্রমের ইয়ে খরচ দিতে হয়। অনেক কৃষক নিজের পরিবারের মহিলারা নিজে কিছুটা খরচ হলো বাঁচালেন, কিন্তু তারপরও ওনাকে শ্রমের খরচের জন্য কিছুটা আর্থিক সহায়তা, আমরা কৃষকদের এর জন্য আর্থিক সহায়তা করি ত্রিপুরা রাজ্য সরকার থেকে। আমরা এখন যে নূতন পদ্ধতি, যেটা পরিবর্তিত পদ্ধতিতে আমরা করছি ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামে।
1: আচ্ছা, ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের জন্য কি করবেন, তাদের জন্য কি এটা লাভজনক?
0: হ্যাঁ, ক্ষুদ্র প্রান্তিক চাষিরা যারা ধান চাষ করছে দীর্ঘদিন, তারা এখন সেসারাই ব্যবস্থাপনা থেকে একটু সরে গেল, মানে রাজ্য সরকার বা আমরা দপ্তর থেকে আমরা এখন বলছি, অনেক জায়গায় আমরা বৃষ্টির সিজনে ও দেখা হয়েছে, আবার বড় সিজনে যেখানে কম বৃষ্টিপাত হয় শীতকালীন মরশুমে, যে ধানটা আমরা জানুয়ারি 15 পৌষ সংক্রান্তির পরে আমরা মধ্যে আমরা লাগাই, বা পৌষ সংক্রান্তির পরে লাগাই, 31 জানুয়ারির মধ্যে লাগাই, সেই ধানটার মধ্যে আমরা দেখেছি ছিটিয়ে ধান যদি ইদানিং করা হয়েছে, কারণ প্রাকৃতিক আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে, বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে সময় বৃষ্টি হয় না, বৃষ্টির মূল সময় হলো 15 জুন থেকে জুলাই অগাস্ট, এই সময়টা হলো ত্রিপুরা রাজ্যের বৃষ্টি। এখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, মাঠে বোরো ধান এখনও আছে, কাটা হয়নি, ধান দাঁড়িয়ে আছে, ধান গাছ শুয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালবৈশাখী 15 এপ্রিল, 16 এপ্রিল থেকে 25 এপ্রিলের মধ্যে ত্রিপুরাতে প্রায় 150 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে গেছে, খরচ করেছে।
1: গতবার একই অবস্থা ছিল, বর্ষাকালে
0: গতবার অগাস্ট মাসে বন্যা হয়েছিল, বন্যা পরিস্থিতির মতো তৈরি হয়েছিল। এতে কি হচ্ছে, অল্টারনেট একটা মানে অন্যান্য ব্যবস্থাপনা, কি ব্যবস্থাপনা নিলে আমরা কৃষকের ফসলটাকে বাঁচাতে পারি, তখন আমরা বলছি তোমরা ডাইরেক্ট সিজেজ রাইস, DSR, ডাইরেক্ট সিজেজ সিডেড রাইস, ধানের জমি চাষ দাও, চাষ দিয়ে কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে না, তোমরা ধানটা ছিটিয়ে দাও।
1: আচ্ছা,
0: ছিটিয়ে ধান এই তো ছিল আজকে থেকে 30 বছর আগে, পরবর্তী সময়ে আমরা এই পদ্ধতিগুলি আনি। এখন এই প্রাকৃতিক পরিবর্তনে, আবহাওয়ার পরিবর্তনের কারণে কৃষক ভাইদের বলছে যে ছিটিয়ে ধান করে দেখো কি হয়। দেখা গেল হেক্টর প্রতি 4-5 টন পাওয়া যাচ্ছে, 5-6 টন পাওয়া যাচ্ছে, মানে 5000 কেজি প্রতি হেক্টরে, তাহলে একটা মানে একই ধরনের সেই পদ্ধতিতে যা ধান পাচ্ছি, জমিতে কোনো শ্রমের খরচ নেই, কিছু নেই, কৃষক ভাই নিজেই করতে পারছেন, জমিতে উনি সার মিশিয়ে দিলেন, এককালীনভাবে সার মিশিয়ে দিলেন,
1: আচ্ছা,
0: আর মাঝখানে পরে ইউরিয়া দিলেন, আর বীজটাকে ছিটিয়ে দিলেন। এতে বেশ কয়েকটা রাজ্যের কয়ে অনেকগুলো জায়গায় এটা করা হয়েছে এবং উৎপাদন ভালো।
1: প্রাকৃতিক চাষের দিকে আমরা
0: ছিটিয়ে দেওয়া মানে ধানটাকে আর ওই লাইনে বীজতলা তৈরি করে এগুলো করলো না, ছিটিয়ে দিয়ে এটা তো কৃষক, আমাদের রাজ্য সরকার বলছে আর্থিক সুবিধা আমরা দেব যদি তুমি এই পদ্ধতিতেও করো। এটা এই ব্যবস্থাপনা আসতে হয়েছে কারণ শ্রী পদ্ধতির যখন আমরা শুরু করি, আজকে প্রায় 20 বছর আগে ত্রিপুরাতে যখন শ্রী পদ্ধতি, আমরা সারা রাজ্য জুড়ে শ্রী পদ্ধতির পরিকল্পনা নিই, 10 বছর এই মধ্যেই ছিল কৃষক ভাইরা, এবং উৎপাদনে উপকৃত হয়েছে, কিন্তু আবহাওয়ার পরিবর্তন বা প্রাকৃতিক পরিবর্তন, বৃষ্টিপাতের পরিবর্তন, এগুলো দেখে এই যে ইয়েটা করা হলো, ব্যবস্থাপনা করা হলো, এতে কৃষক ভাইরা ভালো উৎপাদনই পেয়েছে। তাহলে মানে পরিবর্তন তো আসবেই, স্কিমেরও পরিবর্তন হয়, আর বিভিন্ন ধরনের বেনিফিটগুলি ওরা আগামী দিনে, আর্থিক সুবিধাও বাড়বে।
1: হ্যাঁ, আমাদের কৃষি বিজ্ঞানীরা তো বসে রয়েছেন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করার জন্য,
0: নতুন পদ্ধতি,
1: নতুন প্রযুক্তি আবিষ্কার করার জন্য।

0: তো সেগুলো যখন আবিষ্কৃত হচ্ছে তখন স্বাভাবিকভাবেই সেগুলো মাঠে কিভাবে প্রয়োগ করা যায়,
1: প্রয়োগ করে কিভাবে আমরা ধান চাষ নির্ভর কৃষক ভাইদের উৎপাদনটা যাতে ব্যাহত না হয় তার ব্যবস্থা করতে পারি, সেটাই হলো আমাদের এখন দপ্তরের আধিকারিকদের মূল লক্ষ্য।
0: কৃষক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আলোচনা এসআরআই পদ্ধতিতে ধান চাষ প্রসঙ্গে। এতে অংশগ্রহণ করলেন রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহকারী অধিকর্তা ডক্টর রাজীব রঞ্জন চক্রবর্তী।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন গোষ্ঠ গোপাল দাস। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

যতনন সানজা কাহাম আকাশবাণী আগরতলা তাবু চেংজাগো তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্ডা তিনি ককতিশাল পান্ডানি পুইলানো খেলায়ানো থুমনুক তিনি থুমনুক নিবংখা কমলাপতি ফাইদিকে খেলায়ানো কমলাপতি থুমনুকনি পুইলা বখাক তেই অবনশ শৈখা হরিদাস দেববর্মা

0: তিনি তো আমার সমুদ্রাম মতায় রলাইমা দিন কেরাম কত মায়ের সাই দোকানকে সীতা খামলে সাউন সার না খা
1: ও কোথা থাকো মামলা
0: থাকো হাওয়া নাম সাজির গিসা মামলা
2: মানু তা মায়ং না নিবা আমার মতায় রলাইমা দিন হবা বিন কম নবা সানানি নকলাইটা
0: আও নাম সাজরি
2: আহকে তো দে আন কুম্বার সাহ তুই সুপ্লাই লাইছে রে ফাইদি
1: সন্দিকে থাকো
2: আমার সুমাত্রাম্মা তিনি মনুষ্য ইয়ারনি ডালে বগরা টানানি মুসুম গই তাই তিনি মনুষ্য সমাজ নি সামক্রায় চাকরাই নি বাজই তিনি পুঠিমাও অঙ্কনা মুসুম যাক বন খাবাই ডালি রেখাইছে তিনি সামক্রায় চাকরাই তাই বিয়াল বিপদ কার নাই বন মানি নাই তাই বনি মহমা না আওয়াইখাই নাই আম তুই ব্রিমা মাথা নি কর্ম তা উনার অন্য সাইক নারবানা অ ব্রিমানি বুমুখা কমলাপতি দনপতি সদাগর আজানি সাজ সালটা খে
1: ও সম্পারি ওর ফাইগ্রালা কেন মহারানে সামনে দায়িত্ব ফাইগ্রা দে কমলানি তো সদাগর থাঙা নাইকিয়া

0: do fan garo tan ke tabu garo mai se mane ro kase do fan gane o bo ya mo ala ni o lo te te bo puro go khna ke pe te ble khna ke bo fan lo ji sa dai ga ro tha na ni ja lo tong kha
1: ao abo hi mo thang ge da ti thang ya di da ji ne sere sere ke khai ra di o mo ra ga mano ba ha ke tar ol bu ni ku par khe man ka chi do na sle ra mo se ko kur kya tolle un dino han khaya buni basara pai ni jin basara yong si
0: ah maharani agle ko khaya
1: ao agle ba ge khawo thange da ki thangra de bohoi bakha jong na tau ti jaro shaka ge tamang ga ekhle thoi si mu te thangla ka
2: o kamala kamala ani ma kamala biang thang khe
1: tama samna nong thago
2: oho rani da haidi jana ho haidi dini kamala na nong mani tata naidi আং তো সদাই ব্যবহার থাই নাইখা যে নিবিক থাং দংপ্রে থাং মাসে ইয়া থাং সবাই চামাং তামাং তানা থিনাই বেখা মিয়া না আং পাত্র মিত্র দাসি দামা তে সিপাই সান্ত্রী রং ছাই দংবাইখা তে রং খুঁসিনি বনাই থক সাগ দংদি নি খাবাই খে
1: আও থাগর আও তো থাং নি থামুন আসো কই চা খেবা মাই হাপল মুই হাপল সবাই থাং নু জেদা
2: আও ইসরি আগলে মা ছাতা তিনি দি পরল আং বো লাম রিছিয়ান তাং খে জরাইখা ছিয়া ফিলিক ফালাক বা কমলা নন নকি ছা তালা ফি মাখলাই জানাই যা
1: আবো ন আরো খা মাইয়া থাগোর তমা আং বাই জরাই নি পেকাম নাই ছিয়া দা বাই থিমে নি ইয়া গলো আং বা বনা আছ তোর উই তুবিয়া দা বাই নি বসাবো আনি বসানো আনি বসাবো বাই নি বসানো নং খা সর গনে সরাই দেবা থাং দি থাগোর মানে কমলা পতি নি কোন অজত নং গলা
2: আ ইসরে বিনে কমলা ওয়ান থাগুই না আং বনা নক মাত ফিরক ছিও বিনা নক না খে হানাং পিনাং সাতো ভিতর খাই যাওয়া নেই আগুন দাঁড়ে না আংপ্রাং যোগ নক ফেরত সিয়া নেই নন নক মানা ছিউনিয়া দে ইয়ংলে মাইয়ানি মানজামানি আমার সমত্রা মানুষ করি বই
1: আবো বাং সেরা থাকো মাইসো মাইসো বাই কর না মুই মান্ত্রেন খে তুকু বই না বখানো মুক্তি সে কলাই নু গেদা মা কমলা নব নাইছে নাইছে গে হাসে ইয়ফারু
2: দ রানি থাং দে মা কমলা নু হরগা দি খালানি জরাং খা মালাই লেংরা না
1: বদর তুমি উলু দিনে সাসরা রে বসে থানান থাকনা হাই হিনে নাংলে দাসির নরি মা কারিছে আং সাগবা থিংসে তিরি খগে খরং মে জরি তংখা
2: ও ভাই কে মালা এই থানা খাসা ইয়ালে বিসি বুসু গজানি তংলং না নাংলাং না জানি
1: দোয়া কোন তম তম কো গজালাং না তং সাইকাল নি তম ব ফাইগাং সাতো গনে তম নানো পুজি থে না থাগো
2: ও জান কুসু নাংাবো তাও হিনা কোকলা ন পুজি থে একে সাউন পুজি থাং থিনা নে কমলালে আনি জান সিমিছে নিন লে হানবো থানসা জানবো থানসা নং বা ছাবো বোয়া ছাবো দং খা হাইকে আং লাম দিছো আনি ইসরি কুসো
1: দ থাগো ফাইদা কোন কিছে খুলুমগরা না
2: দ দ দ জান কুসো আং জে বুনি দে তো তং খাং নিনি কক আনি বখা বিছিং ও তাতি সং মা হাইছিং ই জংমান আইও
3: আশামি লগি ও নানা আনো মি লং খাইছে ও বাবু বাবু মই বাবু থাকে আর তামো খাই সব দিকে কক্সার ক্লান থাকা সা
1: কুকুনাই দি বোখানে খাসু মা বা বোকা হাই না কক্সা পাই পাতা তামো কপাল না নরে বা ফরক দুই রে খাওয়াই সাং ফুদে ফানাই মাইসে মাইফল আছে ওই পরিশ্রম আছে কোন হল দিনই সে ক্লান গলা তাই তাবো তামো সাই ক্লান খাসা ম তাই সে বা সাই ক্লাই কে তিন রাত আছে খরপান তুই পুনগন ফুদি হি সাই ক্লান গলা
3: ও দাদু রাই মই হাকি বা কাহাম সেবলা হাকে আমার খানানো ফোন করি সে মাসে পারি সিদি কে আমার
1: খানাইতা অবাইকে জমানি কর না বফানি কো খিনকে বা হর বাখলাই দিনকে হর পাঁচ বাখলাই নাই তুই বাখলাই দিনকে তুই পাঁচ বাখলাই নাই আনি কো খিনকে বা রং সঙ্গে ফুকাই দিন দি আমাকে তো খাই সেও হেমা তো নাই তা পুনা পাই রাঙালি নবশ্য পুন মরুনালি পুনবা নগুন গিলা দংলা

আশ্বিক জোড়া থুমনুক কমলাপতিনি পুইলা বখা খনারি জাখা অবন শিখা হরিদাস দেব বর্মা তাবুক খনারি জাগানে রেজাবমুং তিনি রেজাবমুঙ্গ খরাংরিবানে জুলাই দেব বর্মা।

আশিক জোড়া জুলাই দেববর্মানী খরাঙ্গ রেচাপ জাগ রেচাপ মং খানারি জাখা তাবো খানাবাইদি সেকাংবাড়িয়ানী নবার্তিবারী সাজা ককতুমারক নখা চুমুইবাই কবলজাক তংনাই বেবাক থায়ন কিসামিসা ওয়াতে ওয়াইমানো তেই তুংমারি ও সাকাও তেই খামাও 35 ডিগ্রি সেন্টিগ্রেড তেই 24 ডিগ্রি সেন্টিগ্রেড নি বিশিংও তংনাই হিনী সাজাখা তিনি তুংমারি ও সাকাও নুকজাখা 33.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাই খামাও 22.4 ডিগ্রি সেন্টিগ্রেড হজা খাইমঙ্গ সাজাকা নর্থ উনকুটি ধলাই খোয়াই তেই ওয়েস্ট ডিস্ট্রিক্ট নকা ফিলেগেই তাই গুরুমই ব্রিচিনিসিমি বাচি কিলোমিটার দৌই দামসাও নবার শিবই মানো খানাবাইখা সেকাংবারানী সাকলাইজাক নবার তিবারী কক আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি হরনি কক বড় আওয়াই পান্ডা যতন হর কাহাম

আকবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসইর একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরিতে মাদ্রাজ এবং কানপুর আইআইটিকে সহায়তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ইবোলা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। পশ্চিমবঙ্গ থেকে 11 জন এবং ত্রিপুরা থেকে একজন পদ্মশ্রী পাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও আজ নতুন দিল্লিতে এক বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী জয়শঙ্কর।
1: Secretary and I therefore welcomed the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
0: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনসাধারণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাত বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সবসময়ই আলোচনা ও কূটনৈতিক পথে সমস্যা সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও বলেন, ভারত সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems.

0: And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
1: রাশিয়ায় সামরিক অভিযানে ইউক্রেনের রাজধানী কিভে দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শক্তিশালী হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এর ফলে কিভের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 70 জনেরও বেশি মানুষ আহত। ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি বিলা সেকারভা অঞ্চলে আঘাত হেনেছে। রাশিয়ায় অসামরিক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে মস্কো জানিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় চামন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 24 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেনও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 149,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 109,000এরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়, 88% বেশি ভোট পড়ে সেখানে। এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা হল 208। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর জন্য একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরির উদ্দেশ্যে আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই আইআইটির বিশেষজ্ঞ দল সংশ্লিষ্ট প্রক্রিয়াটির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং পোর্টাল ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। তথ্য প্রযুক্তির পরিকাঠামোর পরীক্ষা করে যথাযথ লগ ইন, ব্যবহারকারীর অ্যাক্সেস সিস্টেম, পেমেন্ট গেট গুলির যাতে নির্ভুল ও যথাযথ থাকে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এই দেশগুলিতে যদি কোনো ভারতীয় বসবাস করেন বা বেড়াতে যান তাহলে তাঁকে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে ভারতে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো খবর নেই। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমসের 4 সদস্যের একটি মেডিকেল টিম আজ ভোপালে প্রাক্তন মডেল এবং অভিনেত্রী তিশা শর্মার দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছে। কড়া নিরাপত্তার মধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া প্রায় 3 ঘন্টা ধরে চলে। আইনি স্তরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের কাছে দেওয়া হয়। এরপর ভোপালের ভদভদা শ্মশানে তিশার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে তার পরিবার মেডিকেল টিমকে আরও ভালো করে একটি ফরেন্সিক, প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল পদ্ধতি অবলম্বন করে তদন্ত করার জন্য অনুরোধ করে। প্রথমে ময়নাতদন্তের সময় যে বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে পরিবারের সদস্যদের দাবি, বিশেষ করে সেগুলি আবারও পরীক্ষা করার আবেদন জানান তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতির জন্য এরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এ সংক্রান্ত ঘোষণা করেছিল। 2026-এ পশ্চিমবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা, চারু ও কারুকলা, চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিতে 11 জন পদ্ম সম্মানে ভূষিত হবেন। এরা হলেন চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবলিয়া কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়, খাদি জামদানি শাড়ির তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক মহেন্দ্রনাথ রায়,

0: চারু ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখোপাধ্যায়, সাঁওতালি ভাষার সাহিত্যিক রবিলাল টুডু, উত্তরবঙ্গের সাহিত্যিক গম্ভীর সিং ইয়ঞ্জনে এবং সমাজসেবায় অশোক কুমার হালদার এবারে পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। আসামের কবীন্দ্র পুরকায়স্থকেও জনসেবার জন্য মরণোত্তর সম্মানে এবং সাহিত্য ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ত্রিপুরার নরেশচন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের মরণোত্তর সম্মান প্রদান প্রসঙ্গে তার পুত্র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগকে জানালেন,
1: আমার বাবা এবছর

0: নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের মরণোত্তর সম্মান প্রদান প্রসঙ্গে তার পুত্র কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগকে জানালেন,
1: আমার বাবা এবছর মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এটি আমাদের কাছে যুগপৎ অত্যন্ত আনন্দের এবং গর্বের খবর। বাংলার মূলধারার নাট্যচর্চার সমান্তরালে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে ওনার যে নিরলস নাট্য সাধনা, তার এই নাট্য সাধনাকে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত আনন্দের খবর। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বাবার এই সম্মান প্রাপ্তির জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
0: ভারতের আবহাওয়া দপ্তর IMD পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী পাঁচ দিন ধরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিচ্ছিন্ন কিছু অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে। IPL ক্রিকেটে আজ প্রথম খেলায় রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বেলা সাড়ে তিনটে। মুম্বাই টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে 205 রান করে। জবাবে ব্যাট করতে নেবে মুম্বাই 19 ওভার 1 বলে 9 উইকেট হারিয়ে 173 রান করেছে। অন্য খেলায় আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হয়েছে সন্ধে 7:30। KKR টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পুরীও বিথিকা দেববর্মা তিনি ককতুমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা উত্তর সালকা আমচাই তাবক হাকতনি হামকানি সাকাংবাড়িয়ানি আমচাই বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তে মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও তিনি দিল্লি গতাল বাবাকিনি পান্দাও মালাইখা খানা মিজোরামনি আইজল উত্তর সালকা আমচাইনি আ এ রিমুং মালমাতা আ করকনতুই আমজমু পান্দা যুগালি জাগানি তাবুক ককতমা শুক্রবুই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা উত্তর সালকা আমচাই তাবুক হা কতনি হামক্রাইনি সাকাং বাড়িয়ানি আমচাই কেন্দ্রনি মাঞ্জুমংতে উত্তর সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ানি ককবুখাল কাইসানো সোশ্যাল মিডিয়াও যতবাই বাগৈ নাওই মন্ত্রী বক্রক তিনি অকক সাকা ককবুখালো কাঞ্চনজঙ্গানি সম্পদ কাইবা প্রাকৃতিক মানৈ মালমাতা হুকুমো বেড়াইখ্রি তে তুই সম্পদ বপ্তিখে সিকিমনি হামক্রাইও সামুং তাঙ্গৈতং তাই ভাইব্রেন্ট সিকিম 2047নি লামা ফুনুগৈতংখা আবো রমৈতি সাজাক্ষা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু খনা নৈশাই নৈচিদ বিশিনী পদ্মশকাত ইয়াফার নাই অবিশিব ভারত হাপাং বেবাগৈ কাইসারা থামচিসা পদ্মশকাত সাকলাইখা আবরুকনি বিশিং খবজাগ কাইবা পদ্মবিভূষণ কাইচিথাম পদ্মভূষণ তে কাইসারা চিথাম পদ্মশ্রী সকাত সকাত মান্নাই রুগ্নি বিশিং খড়ক চিচুকু বুড়ে তে খড়ক চিদক থৈমানি ইয়াগুলো মানমানি সকাত বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তে মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও তিনি দিল্লি গতাল বাবাকনি পান্দাও মালাইখা পান্দাও হা কতর কাইনি বিশিং বানিয়া সকজাকনাই থক মাঞ্চুমংতে আমচাই নাইমুথাং নখবই জুদা জুদা বাবায় চুবা লাইমানো তাই বক্রা খেলাইতি সনাবাগৈ ফান রিজাখা পান্দানি উল ডক্টর জয়শঙ্কর সাকা ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রনি হালক কাইসা ফুয়ারজাক হায়ুংনি রায়দাতেই চুবা লাইমুং সাম্পলি খেকলাইকা বদাতি দদ্র বানিয়া কক খেলাইমুং পাইরিনানি সকজাকনাই থকনি বাবায় চুবালাইমুং বাং রিনানিতে নাইমুথাং গনাং তুয়ুং বানিয়ানি নাংমানি সাকা ফান বুকশিনকা
1: ইন্ডিয়া এন্ড দ্য ইউনাইটেড স্টেটস হ্যাভ কমন ইন্টারেস্ট বাট দে অলসো ফেস শেয়ার্ড চ্যালেঞ্জেস প্রমিনেন্ট অ্যামাং দেম ইজ টেরোরিজম আওয়ার পজিশন ইন দ্যাট রিগার্ড ইজ ভেরি ক্লিয়ার ইট ইজ ওয়ান অফ জিরো টলারেন্স উই অ্যাপ্রিশিয়েট দ্য স্ট্রং কোঅপারেশন বিটুইন কনসার্নড এজেন্সিস অফ আওয়ার টু কান্ট্রিজ ইন দিস ডোমেইন I particularly recognized the extradition from the United States to India last year of a key planner of the 2611 Mumbai attacks. Our two countries will intensify cooperation bilaterally as also in relevant international forums. We will continue to collaborate closely on counter

0: during illegal trade in narcotics.
1: মার্কিন বুইহার সচিব মার্কো রুবিও ভারত ন যুক্তরাষ্ট্র নিশিকাং বাড়ি আনি চুবালাইনে হিনে খুরসাকা বসাকা সামুং শিত্রাকা সুমংতে সকজাংনাই থগনি বাবায়ো ও হা কতর কানিনি বিশিং রায়দাতে গথকলাইমা তঙ্গ হাপাং কতরকু কবাংকু লুকুরক নাইমা ইয়াচাকমা বাগে বিবিজি রামজি কেরং নুইসাই নৈচিবানি খবজাক পুইলা বেরেমনি রায়দা বিতি মিয়া কারিখা কামি হামক্রাই ককচংলাইনক সাকা জেসা বড়ক দায়জক গুরংজাক এবং মথা বুসকাং জুন তালনি নৈচিসানি বিশিং ও পুইলা বেরেমনি রায়দা বিতিনি কক সাকা কাসুমং এবং ককবিতি রেউই মানানো খুরসাইমান বিকশিত ভারত জি রামজি কেরংনি নাহারমুং অংখা বিশাও সালসারা সামুংনি মানথাইন বাং রেউই বিশাও সালসারা নৈচিবা খেলাইনানি ও কেরং বুসকাং জুলাই তালনি সাল পুইলানি সেমি হা কতর গনাঙ্গই সামুঙ্গ ফুরুক জাগানো পশ্চিমবঙ্গনি ফলতা বিধানসভা আচুকথানী চংফিরমুঙ্গ ভারতীয় জনতা পার্টিনি বাতানে দেবাংশু পান্ডা কপ্লায়েংখা মোচাং পান্ডা শাহ রাশায় চুকু সাইনে কবাং বোট মানে কপ্লায়েংখা সিপিআইএমনি বাতানে শম্ভুনাথ কুর্মী নৈচি ব্রী সাই দক রানী কবাং বোট মানে উলনি রেমতঙ্গ কংগ্রেসনি আব্দুল রাজ্জাক মোল্লা উলথাম রেমতাই তৃণমূল কংগ্রেসনি জাহাঙ্গীর খান উলব্রী রেমতঙ্গ ইবুলা ককপ্রংমানি আচাইচাক হালগো হাপাং ভারতনি যত লুকুরকনো উলনি দাগিমুং রিয়াশাক আফ্রিকানি কঙ্গো উগান্ডাতে দক্ষিণ সুদানো বেড়াইয়া তংনা বাগে ককচাপ রেখা আবনো কারি তাবুক ও হা কত রোগ তংনায় এবার বেড়াইনা থাংনায় ভারতনি লুকুরকন আরো নি তাং সংবাই দাগিচাক লুকুশাক হামরাইদা মানেও চলিনানিতে আলাইদা হজাকমুং রেগৈ তংনা বাগে দাগিখা শাক হামতে নুকুং হামক্রাই কক চংলাই নক সাকা ভারত তাবুক জোড়া ইবুলা বেমারি নুকজাক মানে ককতমা গরেখু আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতমানে আপডেট মাননা বাকে লগ ইন খেলাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বা ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ এলার্টস ইউটিউবও নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মাননাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও AIR নিউজ আগরতলাতে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো কেন্দ্রনি আ এরিমুং মালমাতাতে দুধ শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং খনা মিজোরামনি আইজল উত্তর সালকা আমচাইনি আমচাই আমজুকমুং পান্ডাও আচুক ফাংনি সামুং তাঙ্গানো অ পান্ডানি নাইমুং অংখা উত্তর সালকা আমচাই কিতিংগৈ আ মালমাতাতে দুধ নতুই জুদা জুদা তাংবু তাংতে সামুংবু তাংন আমজুগৈ নাইজাগানো আরো আ খলাইনাই রোগনি হামক্রাইতে আজিমুংনি হামক্রাইনো তুইব কগলাম অঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা শালমারি ককতি শালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হা কতরতে বুইহা কত নিলুকুরক বাই কগলাম শালায়ান অবঙ্গানে মন কি বাত পান্ডেনে ফিল সারা থামচি ব্রিবেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ান সুকমা খাকামা কক মন কি বাত রহনানি কবক্ষা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরকনি ওয়ান সুমুরকন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নাম্বার কল খেলাই দি হিন্দি এবার ইংরাজি বাই ওয়ান সুমুরকন রেকর্ড খেলাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রেউ যে লিঙ্ক মানানো আপতিব SMS খেলাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসকাং শাল নৈচিচুকু জোড়া ফিয়কজাক তঙ্গানো ফিট ইন্ডিয়া সামুং বুতাঙ্গ তিনি আগরতলা সাইকেল র্যালিতে যোগ ব্যায়াম যুগালিখা আসাম রাইফেলস তিনি আসাম রাইফেলস নিয়ে আগরতলা গ্যারিসন যুগালিজাক ও সামুং বুতাঙ্গ বাহিনী নিয়ে জুদা জুদা র্যামনি খড়ক বাচি জোয়ান মানজাখা ও সাইকেল র্যালি আগরতলা গ্যারিসন নিসেমি শালবাগান জোড়া যুগালিজাখা আসাম রাইফেলস নিবু খাকতে সাজাখা ফিট ইন্ডিয়া সামুং বুতাং বসং ওয়ানসুক মুম্বাই গদাল চাকরি ওই বাহিনী নিয়ে জোয়ান রোগনি বিশিং শাক হামতে ফিটনেস হুকুমো সেনামৈতি সেনাবাগে ও শাকথার মুং ইয়াগো না কেন্দ্র হাপাংনি ফিট ইন্ডিয়াতে খেলো ইন্ডিয়া বসং সামুং বুতাং রুগৈ BSF নে সারা চুকু চিচুকু ব্যাটেলিয়ানে শাক থার্মা বাই তিনি কৈলাসহর বাইসাইকেল র্যালি যুগালি জাখা কৈলাসহরনি উনকুটিনে ট্রেকিং পয়েন্ট নিসেমি কৈলাসহর ধর্মনগর লাহার ও র্যালিন যুগালি জাখা র্যালিন চেঙ্গি রেখা ব্যাটেলিয়ানে কমান্ডেন্ট অতুল সাইনি ও সামুং বুতাঙ্গ BSF নে চেলাতে বুড়ি জোয়ান রক মানজাক ফাইকা আগরতলানি কৃষ্ণনগর তংনায় প্রদেশ বিজেপি তাংনগর তিনি প্রদেশ মহিলা মোর্চানি মথানি কগলাম পান্ডা যুগালি জাখা পান্ডাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনি তৈফাংবাই হাপাংনি বিশি চীনে পুংমানো রুগে জুদা জুদা সামুং বুতাংনতেই কগলাম অংখা আর মানজাখা প্রদেশ বিজেপি কাসকু রাজীব ভট্টাচার্য মহিলা মোর্চানি কাসকুজ মিমি মজুমদার আকর্ষণ ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদ তিনি আগরতলা ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতন রেমচিনি রিংনগ বাইথাংমু চুঙ্গুইথই রিমা শিবির কাশা যুগালিখা আর মাঞ্জাখা সাংসদ রাজীব ভট্টাচার্য কর্পোরেটর রত্না দত্ত শিবিরও যতই খড়ক

ব্রই চিনিনে বাইথাং মুচুঙ্গুই থৈরি লাইখা তাবু নবার তৈবানী ককতুমা বুসকাং দামনুই চিপ্রিয় হাস্তিনী শালথাং জেলা ধলাই উনকুটি খুয়াই উত্তরতে সিপাহী জলা জেলা ফেরাঙ্কগুই দামো ব্রই চিনি সীমে বাঁচি কিলোমিটার দৌই নবার শিবসই মানো তে ওয়াতে ওয়াউই মানো হুনে হজা খালাই রিখা নবার তৈবার নাইখুংনি বুখাক্তি খনাতুং মারি টঙ্গানো সাকাও থামচিবা ডিগ্রি তাই খামাও নৈজি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি টংমানি সাকাও থামচি থাম দশমিক নই তে খামাও নৈজি নেই দশমিক ব্রই ডিগ্রি সেলসিয়াস পাইথাগো ককতমা বাগ্রক্তেশা হাইনহাই পরিফিও মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা উত্তর সালকা আমচাই তাবক হা কতনি হামগ্রাইনি সকাংবাড়ি আনি আমচাই বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তে মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও তিনি দিল্লি কতালো বাবাক নিনি পান্দাও মালাইখা খানা মিজোরাম নি আইজল উত্তর সালকা আমচাইনি আ এরিমু মালমাতা আকরগ্নতে আমজকমু পান্দা যুগালি জাগানো ককবরক ককতুমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানে খানা ফুং দামস নি তামই সতী ব্রেজিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল আজ দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়া জাতীয় কর্মসূচির অধীনে বিএসএফ ও আসাম রাইফেলসের উদ্যোগে রাজ্যে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত। আগামী 24 ঘণ্টায় রাজ্যের 7 জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। এই বছর ভারত সরকার মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। পুরস্কার প্রাপ্তদের মধ্যে 19 জন নারী এবং 16 জনকে মরণোত্তর এই পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, পদ্ম পুরস্কার যথা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে অন্যতম। 1954 সালে প্রবর্তিত এই পুরস্কারগুলি প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ঘোষণা করা হয়। এই পুরস্কারের উদ্দেশ্য হল বিশিষ্ট কাজের স্বীকৃতি দেওয়া এবং এটি শিল্পকলা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, জনবিষয়ক এবং বাণিজ্য ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্র ও শাখায় অসামান্য এবং ব্যতিক্রমী কৃতিত্বের জন্য প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল আজ দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে আজ প্রধানমন্ত্রী একথা উল্লেখ করেন। প্রবন্ধে কাঞ্চনজঙ্ঘার 5টি সম্পদ, প্রাকৃতিক ঐশ্বর্য, জীববৈচিত্র্য, সংস্কৃতি, পর্যটন ও জলসম্পদ কিভাবে সিকিমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভাইব্রেন্ট সিকিম 2047-এর পথ দেখাচ্ছে তা তুলে ধরা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটি বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলে। তিনি দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করা, জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং নিরাপদ সামুদ্রিক বাণিজ্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন।
1: India and the United States have common interests, but they also face shared challenges. Prominent among them is terrorism. Our position in that regard is very clear. It is one of zero tolerance. We appreciate the strong cooperation between concerned agencies of our two countries in this domain. I particularly recognized the extradition from the United States to India last year of a key planner of the 2611 Mumbai attacks. Our two countries will intensify cooperation bilaterally as also in relevant international forums. We will continue to collaborate closely on countering illegal trade in narcotics.
0: এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং জ্বালানি ক্ষেত্রে

দুই দেশের কৌশলগত সমন্বয় রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই কে ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করার জন্য আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল সংক্রান্ত বিভিন্ন ঘটনা এবং ছাত্রছাত্রী ও অভিভাবকদের উত্থাপিত উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে আইআইটির বিশেষজ্ঞ দল সিস্টেমগুলি প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং বিশেষভাবে পোর্টালের স্থিতিশীলতা ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধ শিল্প মন্ত্রী রাজীব রঞ্জন সিং আগামীকাল মিজোরামের আইজলে উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করবেন। এই সভার প্রধান উদ্দেশ্য হবে উত্তর পূর্বাঞ্চল জুড়ে মৎস্য পশুপালন এবং দুগ্ধ খাতে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা। মৎস্যচাষীদের কল্যাণ ও জীবিকা উন্নয়নের ভবিষ্যৎ কৌশল নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকে কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধ শিল্প প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেলও উপস্থিত থাকবেন। ইবোলা প্রাদুর্ভাব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার সমস্ত ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তাছাড়া বর্তমানে এই দেশগুলিতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে এখন পর্যন্ত ইবোলা প্রাদুর্ভাবের কোন খবর নেই। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য বিভিজি রামজি আইন 2025 অধীনে খসড়া বিধিমালা গতকাল প্রকাশ করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, অংশীজন, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী 21 জুনের মধ্যে খসড়া বিধিমালার ওপর আপত্তি বা পরামর্শ জমা দিতে পারবেন। বিকশিত ভারত জি রামজি আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005 প্রতিস্থাপন করেছে। নতুন এই আইনের লক্ষ্য হল একটি অর্থ বছরে বিধিবদ্ধ কর্মসংস্থান নিশ্চয়তা সময়কাল 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। বিকশিত ভারত জি রামজি আইনটি আগামী 1 জুলাই থেকে দেশের সর্বত্র কার্যকর করা হবে। ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদ আজ আগরতলায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর রত্নাদত্ত। শিবিরে 42 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবাংশু পাণ্ডা বিপুল ভোটে জয়লাভ করেছেন। শ্রী পাণ্ডা 1,09,000 বেশি ভোটের ব্যবধানে এই আসনে জয়ী হয়েছেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী শম্ভুনাথ কুর্মী 40,600 বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা তৃতীয় হয়েছেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন।
কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়া জাতীয় কর্মসূচির অধীনে বিএসএফ এর 199 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আজ কৈলা শহরে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল ভাবনা ছিল ফিটনেস কি ডোজ আধা ঘন্টা রোজ। কৈলা শহরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন 9 কোটি ট্রেকিং

সংলগ্ন কৈলাসহর ধর্মনগর সড়কপথে এই বাইসাইকেল র্যালি শুরু হয়। বিএসএফ এর 199 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অতুল সাইনি পতাকা নেড়ে র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট দেবেন্দর কুমার সহ পদস্থ আধিকারিকেরা। এই কর্মসূচিতে বিএসএফ এর পুরুষ ও মহিলা জওয়ানরা অংশগ্রহণ করেন। র্যালিটি দীর্ঘ প্রায় 11 কিলোমিটার পথ পরিক্রমা শেষে টিলা বাজার বিওপিতে গিয়ে শেষ হয়। ফিট ইন্ডিয়া আন্দোলনের কর্মসূচিতে আজ আগরতলায় সাইকেল র্যালি এবং যোগ ব্যায়াম আয়োজন করেছে আসাম রাইফেলস। আজ বাহিনীর আগরতলা গ্যারিসনে আয়োজিত কর্মসূচিতে প্রায় 50 জন জওয়ান অংশ নেন। সাইকেল র্যালিটি আগরতলা গ্যারিসন থেকে শালবাগান পর্যন্ত অনুষ্ঠিত হয়। আসাম রাইফেলস জানিয়েছে, ফিট ইন্ডিয়া আন্দোলনের জাতীয় ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাহিনীর জওয়ানদের মধ্যে সুস্থতা ও ফিটনেসের সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালাম অভিমুখে এগিয়ে আসছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 26 মে কেরালামে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যায় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে আরও বলা হয়েছে যে আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব অংশে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব অংশে প্রবেশ করতে পারে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ধলাই উনকোটি খোয়াই উত্তর এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল আজ দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়া জাতীয় কর্মসূচির অধীনে বিএসএফ ও আসাম রাইফেলসের উদ্যোগে রাজ্যে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের 7 জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: জানা অজানা।
1: জানা অজানা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ, সুস্থ থাকতে কি করণীয়। লিখেছেন বিপদ দাস। সুস্থ থাকতে আমরা কে না ভালোবাসি। কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, কিন্তু সুস্থভাবে বাঁচতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে চলতেই হবে। তা বলে আপনাকে ভালো দামি দামি খাবার খেতে হবে, নরম আরাম বিছানায় ঘুমোতে হবে, দিনের বেশিরভাগ সময় বিশ্রাম নিতে হবে, দামি সাবান শ্যাম্পু ব্যবহার করতে হবে, দুপুরে ভাত ঘুম দিতে হবে, সকালে যতক্ষণ না পর্যন্ত ঘুম ভাঙছে ততক্ষণ পর্যন্ত ঘুমোতে হবে, এমনটা কিন্তু নয়। শরীর সুস্থ ও সবল রাখার জন্য একটি ভারসাম্যপূর্ণ জীবনযাত্রা প্রয়োজন। এটি কোনো একদিনের কাজ নয়, তা নিয়মিত করতে হবে। সুস্থ দেহে সুস্থ মনের বাস, তাই শরীর ভালো রাখা অত্যন্ত জরুরি। শরীর সুস্থ রাখতে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেগুলি হল সুষম খাদ্যাভ্যাস, যেমন প্রচুর ফল শাকসবজি প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে, চর্বিযুক্ত খাবার কম খান, প্রতিনিয়ত ব্যায়াম, হাঁটা দৌড়ানো সাঁতার কাটা ইত্যাদি, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, দিনে অন্তত 8-10 গ্লাস জল খান, পর্যাপ্ত ঘুম, রাতে 7-8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রোগের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করুন, ধূমপান ও

মদ্যপান পরিহার করুন। শরীর সুস্থ রাখতে এই সব নিয়মগুলি মেনে চলতেই হবে। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। অতিরিক্ত চর্বি, চিনিযুক্ত খাবার, নুনযুক্ত খাবার কম খান। ডায়েটে শাকসবজির পরিমাণ বেশি হলে তা ফুসফুস, খাদ্যনালী, পাকস্থলী, মূত্রাশয়, অগ্নাশয় ও জরায়ুর ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়। সঠিক খাবার আপনার ওজনও ঠিক রাখবে। নিয়ম করে পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। কম অথবা বেশি খাওয়া দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাবার তালিকায় আঁশযুক্ত খাবারের পরিমাণ বাড়াতে হবে। ভাজা, পোড়া, ফাস্টফুড জাতীয় খাবার সম্পূর্ণ বন্ধ করতে হবে। এগুলি স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। ভোরে ঘুম থেকে ওঠার অভ্যেস গড়ে তুলতে হবে। প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে 30 থেকে 40 মিনিট হাঁটুন। মনে রাখতে হবে, হাঁটার চাইতে ভালো ব্যায়াম নেই। এতে মন ও শরীর সতেজ থাকে। দিনের শুরুতে লেবু দিয়ে হালকা গরম জল পান করুন। খাবারের সময় বেশি জল না খেয়ে খাবার শেষে অন্তত 1 ঘন্টা পর জল পান করা উচিত। ফলমূল ও শাকসবজি বেশি পরিমাণে খাদ্য তালিকায় রাখতে হবে। একেবারে বেশি করে খাওয়ার চেয়ে অল্প অল্প করে বারবার খাওয়া ভালো। কাঁচা সবজির স্যালাড শরীরের পক্ষে খুবই ভালো। বাসি খাবার কখনোই খাওয়া উচিত নয়। অতিরিক্ত মাত্রায় চা কফির অভ্যাস ত্যাগ করুন, পরিবর্তে ফলের রস খান। শরীর ভালো রাখতে অবশ্যই নিয়মিত শরীরের যত্ন নিতে হবে। ভালো স্বাস্থ্য ছাড়া আমাদের পক্ষে কোনো কিছুই সঠিকভাবে করা সম্ভব নয়। এত কিছু জেনেও আমরা নিজেদের শরীরের প্রতি কতই না অবহেলা করে থাকি। এই ভুল স্বাস্থ্যাভ্যাস আমাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। হার্টের সমস্যা, লিভারের সমস্যা, পেটের সমস্যা, চোখের সমস্যা, মানসিক চাপ ও অবসাদ ইত্যাদি ভুল স্বাস্থ্যাভ্যাস স্বাস্থ্য ঝুঁকিগুলির অন্যতম। অনেকেই আছেন সকালে উঠেই খালি পেটে কাজে লেগে পড়েন, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। পুষ্টিবিদ ও চিকিৎসকেরা সকালে ঘুম থেকে উঠে কাজ শুরুর আগে খাওয়ার জন্য পরামর্শ দেন। কেউ কেউ আবার স্কুল, কলেজ, অফিসে যাওয়ার তাড়ায় কিছু না খেয়েই বেরিয়ে পড়েন, তারপর টুকটাক কিছু খেয়ে নেন দুপুরে। কেউ কেউ আবার খালি পেটে চা কফি খান, এটাও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি। সকালে কফি যতই পছন্দের হোক, সেটি কখনোই খালি পেটে খাওয়া উচিত নয়। সকালে কোনো খাবার খাওয়ার আগে কফি খেলে গ্যাস্ট্রিকের আশঙ্কা থাকে। তাছাড়া রাতে খালি পেটে ঘুমানোও ক্ষতিকর। রাতে অনেক সময় কাজের চাপে ক্লান্ত হয়ে অনেকেই ঘুমিয়ে পড়েন। অনেকে ভাবেন তাতে ওজন কমাতেও সুবিধে হবে, এতে উল্টো অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। খালি পেটে ঘুমলে শর্করার মাত্রা নেমে যেতে পারে, আবার ঘুমেরও ক্ষতি হয়। সব মিলিয়ে পরদিন শরীর দুর্বল হয়ে পড়তে পারে। অনেকেই মনে করেন একসঙ্গে অনেক কাজ করলে সময় বাঁচে। তবে যুক্তরাষ্ট্রের নিউরোসাইকোলজিস্ট ডাক্তার সানাম হাফিজ বলেন, মাল্টি টাস্কিং করলে মস্তিষ্ক আরও ক্লান্ত হয়ে পড়ে। তিনি পরামর্শ দেন 25 মিনিট একটানা একটি কাজে মনোযোগ দিন, তারপর 5 মিনিট বিরতি নিন। এটি মস্তিষ্ককে স্বাভাবিক ছন্দে কাজ করতে সাহায্য করবে। প্রতিদিন 7 ঘন্টার কম ঘুম মস্তিষ্কের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনের স্ক্রিনে চোখ রাখলে ঘুমের গুণমান নষ্ট হয়। তিনি পরামর্শ দেন ঘুমানোর অন্তত 30 মিনিট আগে স্ক্রিন থেকে দূরে থাকতে হবে। হালকা আলো ব্যবহার, শ্বাসচর্চা এবং ছোট একটি জরুরি ডায়েরি লেখার অভ্যেস গড়ে তুলতে হবে। এতে মস্তিষ্ক বিশ্রামে যেতে পারে। দিনের শুরুতেই বিশাল কাজের তালিকা মস্তিষ্ককে বিপাকে ফেলে, ফলে মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ ও মানসিক ভারসাম্য নষ্ট করে। তিনি পরামর্শ দেন দিনের এই 3টি কাজ সঠিকভাবে করতে হবে। তাছাড়া বন্ধু, পরিবার ও সহকর্মীদের সঙ্গে সময় কাটান, তা না হলে মস্তিষ্ক ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়বে, তাই সেদিকেও নজর দিতে হবে। বিশেষ করে যারা একাকী থাকেন বা অবসর জীবন।

আছেন তাদের জন্য সামাজিক মেলামেশা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার এক অন্যতম উপায়। তাছাড়া নেশাজাতীয় জিনিস থেকে নিজেকে দূরে রাখুন, কাজের চাপ সামলানোর কৌশল শিখুন। এক্ষেত্রে মেডিটেশন আপনার সাহায্যকারী হতে পারে। দীর্ঘদিনের একঘেয়ামি থেকে মুক্ত হতে কিছুদিন পরপর ট্যুর প্রোগ্রাম করতে পারেন, এতে আপনার শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকবে। জানা অজানা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ ছিল সুস্থ থাকতে কি করণীয়। এটি লিখেছেন বিপদ দাস।

জানা অজানা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি শুনুন, হীরে রাঞ্ঝা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং অনুপ জালোটার দ্বৈত কণ্ঠে এক দুচিকে লিয়ে ছায়াছবির গান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন সিলসিলা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং অমিতাভ বচ্চন এর দ্বৈত কণ্ঠে।
1: মে ওর মেরি তনহাই অক্সর ইয়ে বাতে করতে হ্যায়।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে নেওয়া হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1260 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন কৌতুক নকশা, আদালত ভণ্ডুল। রসে বসে অনুষ্ঠানে অংশগ্রহণে রবি ঘোষ ও অন্যান্যরা।

0: অর্ডার অর্ডার অর্ডার অর্ডার।
1: এবার কোর্টে কাজ আরম্ভ হচ্ছে, মেন শুরু করুন।
2: আসামি রামলাল বঙ্গ হাজির, আসামি রামলাল বঙ্গ হাজির।
1: হ্যাঁ রামধন,
3: আগে ইয়ে কেটে লাল।
1: ঠিক আছে ঠিক আছে রামলাল, তা উত্তর দিচ্ছ না কেন?
3: আগে উনি কি চোখের মাথা খেয়েছেন?
1: তার মানে
3: নাকের ফ্রন্টেই তো স্ট্যান্ডিং আছে, তবু চেঁচাবার কি মানে হয়?
1: এটাই আদালতের নিয়ম।
3: চেঁচানো আদালতের নিয়ম?
1: ইয়েস। তুমি হাজির কিনা তাই বলো।
3: হাজির।
1: আস্তে আস্তে আস্তে, এত জোরে চেঁচাচ্ছ কেন? এটা কি চেঁচাবার জায়গা?
3: বারে আপনি তো বললেন আদালতে চেঁচাবার নিয়ম।
1: আমি যখন বলবো তখন চিৎকার করে জবাব দেবে, নাহলে আস্তে বলবে।
3: স্যার আপনি কি মোটর গাড়ির গিয়ার?
2: হুজুর আপনার সঙ্গে ইয়ার কি মারছে?
3: না তোমার বউয়ের সঙ্গে ইয়ার কি মারবো, মাকড়া কোথাকার।
2: চুপ চুপ।
1: অর্ডার অর্ডার
3: অর্ডার অর্ডার।
1: তাই তোমাকে কি অর্ডার বলতে বলেছে?
3: না মানে আপনাকে একটু হেল্পিং করছিলাম আর কি।
1: কিচ্ছু করতে হবে না, মনে রাখবে তুমি আসামি।
3: আগে আমি কারো স্বামী নই।
1: আরে স্বামী নয় বলা হচ্ছে, আসামি বাংলা বোঝো না?
3: হ্যাঁ বুঝি, স্বামী আর আসামি একই কথা।
1: তার মানে
3: স্বামীর আগে যদি আহ বলা হয় তাহলেই আসামি।
2: চপ চপ চপ। হুজুর চপ বলছে।
3: আপনাকে নয় হুজুর, ওই উকিলটাকে, ওটা একটা মাকড়া।
2: হুজুর মাকড়া বলছে।
1: ও এরা দুজনে মিলে আমাকে পাগল করে দেবে।
3: এবার কালি পাগল হব, পাগল পাগল।
2: চপ
3: এই চপ। হুপ হুপ করলো কে?
2: হুজুর আপনাকে হনুমান বলছে হুজুর।
1: দেখো রামধন,
3: আগে রামলাল।
1: ঠিক আছে ঠিক আছে, দেখো রামলাল, বেজে বাদ আমি করলে লক আপে পাঠিয়ে দেবো।
3: আগে না, আগে না হুজুর।
1: তাহলে যা যা।
3: জীব
1: কি বলে?
3: কেউ হাঁচলে স্যার জীব বলতে হয়, ছোটবেলায় শিখেছি।
1: কে শিখিয়েছে শুনি?
3: সে মানে অনেক কথা স্যার, সে 1936 সালে, জানেন না 36 তো না 34, না না 37 সালে, হ্যাঁ 37 সালে আমি যখন বরিশালে, না বরিশাল না বর্ষেতে, না না বর্ষেও নয় বইচিতে, বইচিতে, হ্যাঁ বইচিতে, আমার মেজো মামি বুঝলেন।

0: না না না, মেজ মামি তো নয়, মেজশালী, দেখ মেজশালী তো নয়, মায়ের মেজ ননদের, না না না না, মেজ ননদের তো নয়, মেজ জায়েজ।
1: পুলিশ!
0: হ্যাঁ স্যার, আর করবো না হুজুর, আর করবো না, এই কান বলছে, কান বলছে,
1: মনে থাকবে?
0: হ্যাঁ, সে আমি বলতে পারছি না হুজুর।
1: তার মানে?
0: শ্রী শ্রী গুরুদেব বলেছিলেন, ওরে মন হলো বাঁদরের মতন, সে কি কারো বসে থাকে? তুই বল না, সরি মানে আপনি বলুন স্যার।
1: বাস বাস, আর একদম বাজে কথা নয়। উকিল বাবু, শপথ বাক্য পাঠ করান। বলুন, ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি।
0: দূর!
1: দূর মানে?
0: যাকে জানি না তার নামে শপথ করবো কি করে?
1: তুমি ঈশ্বর জানো না?
0: না, আপনি জানেন?
1: না তো। উকিল বাবু, আপনি জানেন?
2: না তো।
1: এই রে, গেঁড়া কলে পড়া গেল।
0: তাহলে স্যার আমি বাড়ি যাই।
1: বাড়ি যাবে কি? উকিল বাবু, ঈশ্বর মাইনাস করে শপথ বাক্য পাঠ করেন।
2: বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না।
0: কি বলতে হবে?
2: ওরে বাবা, যা বলবে সত্য বলবে।
0: দাঁড়ান দাঁড়ান, সত্য সম্বন্ধে আমার একটা ইলেকট্রিফিকেশন দরকার।
2: এখন লোডশেডিং চলছে, ইলেকট্রিফিকেশন সম্ভব না।
1: আরে ধুর, ও ক্ল্যারিফিকেশন চাইছে, মানে ব্যাখ্যা চাইছে।
2: কিসের ব্যাখ্যা হুজুর?
1: কিসের ব্যাখ্যা চাও?
0: আগে সত্য কি হুজুর?
1: উইল বাবু, সত্য কি বলে দিন।
2: চাচা আপন প্রাণ বাঁচা, এই কথা স্মরণ রাখিয়া যাহা বলা হয় তাহাই সত্য।
0: এক্স্যাক্টলি, দে বটির মাঠ। এবার বলুন তো সত্যের স্থান কোথায়? মাকড়া জানে না। আমি বলছি, আমি বলছি, সত্যের স্থান হচ্ছে রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারে, কেরানিদের ছুটির দরখাস্তে, ইনকাম ট্যাক্স রিটার্নে, কোন কোন সংবাদপত্রে, এবং প্রেমিক প্রেমিকার প্রথম আলাপে। এবং
1: আর এবং এ দরকার নেই।
0: ঠিক আছে স্যার।
1: এবার উকিল বাবু যা বলছেন তোতা পাখির মতন আওড়ে যাও।
0: ঠিক আছে,
1: নইলে সোজা শ্রীঘরে চালান করে দেবো।
0: না না স্যার, শ্রীঘরে যাবো না স্যার, এই ঘরে আমার খুব ভালো লাগছে।
1: ঠিক আছে উকিল বাবু,
0: প্রসিড।
1: এই তুমি বলে গেলো?
0: বলবো না স্যার।
1: না না, আমার কথা তুমি রিপিট করবে না।
0: একদম না।
1: হ্যাঁ উকিল বাবু, হা করে দাঁড়িয়ে আছেন কেন? শপথ বাক্য পাঠ করান।
2: যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না।
0: যাহা বলিব সত্য বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না।
2: ঠিক আছে হুজুর।
0: ঠিক আছে হুজুর।
1: ঠিক আছে মানে? ও তো উল্টো শপথ নিল।
0: মাকড়া কোথাকার,
1: মাকড়া কোথাকার। কে বলেছে?
0: সরি
1: নেই, আমার পর
2: বলো। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না।
0: যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া সত্য বলিব না।
1: কি হচ্ছে? কি
0: গুলিয়ে যাচ্ছে হুজুর?
1: ঠিক আছে, আমার সঙ্গে বলো।
0: বল,
1: যাহা বলিব সত্য বলিব,
0: যাহা বলিব সত্য বলিব।
1: ঠিক আছে, অতি হবে।
0: হ্যাঁ অতি হবে, চলো মাকড়া কোথাকার।
2: হুজুর, আবার মাকড়া বলছে।
1: বারবার মাকড়া বলছো কেন?
0: ঠিক আছে স্যার, এবার থেকে কাঁকড়া বলবো
1: না। কিচ্ছু বলবে না।
0: বলবো না?
1: না। প্রসিড,
0: প্রসিড। হ্যাঁ ঠিক আছে বলুন। হ্যাঁ,
2: তোমার নাম কি? কি হলো, জবাব দাও। হুজুর, আসামি উত্তর দিচ্ছে না।
1: এই উত্তর দিচ্ছ না কেন?
0: এই তো বললেন কিছু বলবে না।
1: আরে বাবা, বাজে কথা বলবে না, কিন্তু জেরার জবাব দেবে।
0: স্যার আপনারা বড় কমপ্লিমেন্টারি কথা বলেন।
1: কমপ্লিমেন্টারি কথা আবার কি?
2: হুজুর, ওটা কন্ট্রাডিক্টরি হবে।
1: এই তুমি একদম ইংরেজি বলবে না, এই তোমাদের মতো লোকের জন্যই না দেশ থেকে ইংরেজি উঠে যাচ্ছে না। বলো তোমার নাম কি?
0: ছোটবেলায় রামু, পরে রামধন, স্কুলে ইয়ে কেটে রামলাল।
2: এত কথা তোমায় কে বলতে বলেছে?
0: আগে স্যার, আমার নামের পেছনে হিস্টিরি আছে, সেটা বলবো না স্যার?
2: হিস্টিরিয়া নয়, হিস্ট্রি।
0: হ্যাঁ হিস্টিরি, এখন হিস্টিরিয়া হয়ে গেছে।
2: হুজুর, আসামি বড্ড বাজে কথা বলছে,
1: আপনিও তো কথা বাড়াচ্ছেন। নাও প্রসিড,
0: নাও প্রসিড।
1: আবার
0: না স্যার, ভুল হয়ে গেছে স্যার, মিস্টেক স্যার।
1: উকিল বাবু, হা করে দাঁড়িয়ে আছেন কেন? জেরা করুন।
2: আপনি কি জাতি?
0: বজ্জাতি।
2: সেটা আবার কি?
0: ছোটবেলায় সংস্কৃত সন্ধিটা পড়া হয়নি বুঝি, খালি লিঙ্গ নিয়ে নাড়াচাড়া হয়েছে।
2: হুজুর, হুজুর আবার বাজে কথা বলছে। এই রামধন,
0: কেটে লাল।
1: ঠিক আছে ঠিক আছে, রামলাল, স্পষ্ট করে বলো তুমি কি জাতি?
0: আগে বট প্লাস জাতি, বজ্জাতি।
1: বজ্জাতি, বজ্জাতি আবার জাত হয় না?
0: আগে মানুষ মানেই এখন বদ, তাই মনুষ্য যদি না বলে বলা উচিত বজ্জাতি।
1: অন্য প্রশ্ন করুন,
2: বাবার নাম কি?
0: কোন বাবা?
2: কোন বাবা মানে?
0: আগে গুতোর চোটে বাবা না জন্মদাতা বাবা?
2: জন্মদাতা বাবা।
0: গয়া গঙ্গা।
2: গয়া গঙ্গা আবার কি নাম?
0: নাম হতে যাবে কেন, বাবা গয়া গঙ্গা।
2: ও, তার মানে মৃত?
0: ইয়েস, দশরথ।
2: বাপের নাম দশরথ, ছেলের নাম রাম। বা
0: হুজুর, উনি বা বললেন কেন?
1: এই আপনি বা বললেন কেন?
2: না, মিলিয়ে মিলিয়ে নাম রেখেছে তো তাই বললো।
0: তাহলে আপনার বাপের কি?
2: হুজুর, বাপ তুলছে।
1: এই এবার থেকে কেউ কারো বাপ তুলবে না।
0: নাও প্রসিড।
1: আবার
0: না, সরি স্যার। হ্যাঁ আপনি লেট করছিলেন তো তাই বলে দিলাম।
1: না বলবে না। নাও প্রসিড।
2: নিবাস কোথায়?
0: এখন এখানে।
2: দূর বলি, থাকা হয় কোথায়?
0: ঘরে।
2: কি জ্বালা, ঠিকানাটা কি?
0: ক্যানিং এর গাদ্ধার মোড়।
1: তোমার বিরুদ্ধে কি অভিযোগ জানো?
0: আমি কি গণৎকার?
1: তোর মশাই, অভিযোগটা শুনিয়ে দিন না, তাড়াতাড়ি করুন, আমার বাথরুম পেয়েছি।

0: ছোট না বড়,
1: চুপ,
0: সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। নাও প্রসিড,
2: প্রসিড।
0: আপনি গত 13 জুলাই শামবাজার একটা বাসের ওপর বোমা ছড়ায়।
2: উদো গেড়ে কোথাকারে
0: হুজুর, আসামি যা তা বলছে।
2: হুজুর যা তা নয়, যা তাই বলছি, মানে যাহা সত্য তাহাই বলছি।
0: রাম
2: লাল,
0: ঠিক আছে ঠিক আছে, তুমি কোর্টের নিয়ম বিরুদ্ধ কাজ করছো।
2: কি নিয়ম বিরুদ্ধ কাজ করেছি স্যার?
0: কোর্টের নিয়ম, তোমাকে যা জিজ্ঞাসাবাদ করা হবে শুধু তার জবাব দেবে, ফালতু কথা একটাও বলবে না।
2: আগে জিজ্ঞাসাবাদ যদি রং হয় তাহলে জবাব দেবো। যা বলিব সত্য বলিব, শপথের মানে কি হলো স্যার?
0: মুখে মুখে তক্ক করবে না, যা বলা হচ্ছে তাই করো। নাও প্রসিড,
2: প্রসিড। না ঠিক আছে,
0: গত 13 জুলাই পুলিশ আপনাকে দু হাতে দুটো বোমা সমেত শামবাজারের মোড় থেকে গ্রেপ্তার করে।
2: আগে গ্রেপ্তার করে ঠিকই, কিন্তু তখন আমার দু হাতে ওই ইয়ে ছিল না।
0: কি ছিল না?
2: বোমা ছিল না।
0: তবে কি ছিল? আনন্দ নাড়ু?
2: না, তখন আমার দু হাতে ছিল দুটি বেল, আমার গিন্নির নিজের হাতে পোঁতা গাছের বেল।
0: হুজুর আবার ইয়ারকি মারছে, কি হচ্ছে কি রাম?
2: আগে কেটে লাল।
0: আরে বাবা ঠিক আছে ঠিক আছে, উকিল বাবু যা জিজ্ঞেস করছেন তার জবাব দিচ্ছ না কেন?
2: আগে জবাব তো দিচ্ছিলাম স্যার। হ্যাঁ, তখন আমার হাতে ছিল দুটো বেল। হ্যাঁ, মেয়ে শ্বশুরে যাচ্ছিলাম তো বেল দুটো হাতে নিয়ে।
0: বিহাই বাড়িতে কেউ বেল হাতে যায়?
2: আগে যাই হুজুর, বিয়ানের কষ্ট কাঠিন্য তো, তাই জন্য যাচ্ছিলাম দুটো নিয়ে।
0: আপনার মেয়ের শ্বশুর বাড়ি কোথায়?
2: নিয়ারিং শামবাজার মোড়।
0: শামবাজারের 5 পাতার মোড়ে যখন বাসে আগুন লাগে তখন বোমা হাতে আপনাকে পুলিশ গ্রেপ্তার করে।
2: বাসে আগুন লাগে কি করে?
0: আপনার বোমার খায়।
2: তাহলে বাসে আগুন লাগার পরেও আমার হাতে দুটো থাকে কি করে? মাকড়া,
0: চুপ, ওটা অন্য বোমা।
2: অন্য বোমা? মুখ দেখো, যেন বাঁদরের খোমা।
0: স্যার স্যার আবার খারাপ কথা বলছে। আচ্ছা রামলাল, কি হচ্ছে?
2: কি করবো হুজুর, বেলকে যারা বোমা হবে তারা সত্যিকার বোমাকে কি ভাববে বলুন।
0: দেখো তুমি যদি ঠিক ঠিক জবাব না দাও।
2: আমি ঠিক ঠিক জবাব দিচ্ছি হুজুর, তাহলে ব্যাপারটা আপনাকে খুলে বলি শুনুন। হ্যাঁ, আপনার মাথায় স্যার গোবরটা কম আছে, আপনি বুঝবেন। হ্যাঁ না বলছি শুন না। হ্যাঁ স্যার শুনুন,
0: কি বলো?
2: না না আমি ভুল হয়ে গেছে, বলছি আপনাকে শুনুন, আপনি শুনুন ভালো করে। কি সাংঘাতিক কাণ্ড স্যার, জানেন তো আমি শিয়ালদায় একটা বাস থেকে যেমন নেমেছি দেখি কি 5 মাথার মোড়ে বিরাট গোলমাল, একটা দোতলা বাস স্যার দাউ দাউ করে জ্বলছে। ফট ফট ডুম টালাস টাই ফট হুম,
0: কি হচ্ছে কি
2: স্যার? বাসটা পুড়ছে তো, নানা রকম আওয়াজ, তাই আপনাকে শোনাচ্ছি না।
0: ঠিক আছে, তারপর কি হলো তাই বলো।
2: তা স্যার আমার খুব তাড়া ছিল বুঝলেন, রাস্তার লোকদের বারণ না শুনে যেমনি স্যার রাস্তাটা পার হতে গেলাম না, অমনি পুলিশ আমায় খপাত করে ধরে ফেললো। কি অন্যায় বলুন স্যার।
0: পুলিশ কি বলল?
2: পুলিশ আমায় বললো স্যার, এই হাতেও দুটো কি? আমি বললাম স্যার বেল। পুলিশ বললো বেল কি হবে? আমি বললাম মেয়ের শাশুড়ি কষ্টকাঠিন্য ভুগছেন, তাই জন্য নিয়ে যাচ্ছি আর কি।
0: তারপর পুলিশ কি বললে?
2: পুলিশ স্যার কিচ্ছু বললো না, আমার হাত থেকে বেল দুটো স্যার কেড়ে নিল, তারপর নিজেদের মধ্যে কি সব গুজগুজ ফুসফুস গুজগুজ করে কথাবার্তা বললো, তারপর স্যার আমার হাতে গোল গোল কি দুটো ধরিয়ে দিল।
0: পুলিশ দুটো গোল গোল কি ধরিয়ে দিল তোমার হাতে?
2: বোমা? হ্যাঁ বোমা বোমা বোমা।
0: কি করে জানলে ও দুটো বোমা?
2: আমি আর জানলাম কোথায়, আপনারা তো আমাকে যা বললেন আমি তাই বললাম।
0: নিন এখন সামলাম ঠেলা, যে বেল দুটো আপনার হাতে ছিল সেগুলো গেল কোথায়?
2: সেগুলো পুলিশ নিয়ে চলে গেল। কত করে স্যার প্রেয়ার করলুম ফেরত দিল না।
0: কিন্তু আমাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে যে আপনি ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছিলেন।
2: এই দেখুন, দেখলেন স্যার? হ্যাঁ, একটু আগে বললেন বোমা দুটো আমার হাতে ছিল, এখন বলছে ব্যাগে। তাছাড়া আমার কাছে কোনো ব্যাগই ছিল না। এই উকিলটা স্যার একদম একটা গেড়ে।
0: ইওর অনার, আমায় গেড়ে বলছে? এই গেড়ে বলবে না।
2: তাহলে কি বলবো স্যার?
0: শুদ্ধ ভাষায় কিছু বলো, এটা কোর্ট।
2: তাহলে বৃষ বলি স্যার?
0: কি উকিল বাবু, বৃষ বলবে?
1: হ্যাঁ না স্যার, বৃষ মানে ষাঁড়।
0: তাহলে বৃষ বলবে না।
2: তাহলে উল্লুক বলি?
1: না।
2: তাও
1: না।
2: এলিফ্যান্ট?
0: এলিফ্যান্টটা মেনে নি। আপনার দল বেশ বড় জন্তুর সঙ্গে তুলনা করেছে।
1: আই অবজেক্ট, পশুর সঙ্গে আমার তুলনা করবে?
0: রামবাবু আর একটু ওপরে উঠতে পারো না?
2: নিশ্চয়ই হুজুর, আপনি বলে আমি কত উঁচুতে যেতে পারি? স্যার আমি ওর সঙ্গে শকুনির তুলনা করবো।
0: কি উকিল বাবু, শকুনি চলবে?
1: নো,
0: চলবে না।
2: তাহলে জলে নেমে যাই, জলহস্তি চলবে?
1: হুজুর এটা কোর্ট রুম না অন্য কিছু,
2: এটা চিড়িয়াখানা।
1: কনটেন্ট অফ কোর্ট।
2: এই বেশি ইংলিশ ধরবি না, বুড়ি ফাঁসিয়ে দেবো।
1: এই এত বাজে হলো তুই।
2: এই অর্ডার আমাকে, ঠিক আছে অর্ডার অর্ডার।
0: কি হচ্ছে নাকি? আপনারা দুজনই কি কোর্টে নিয়ম ভঙ্গ করবেন?
2: আমি নিয়ম ভঙ্গ করলাম? হ্যাঁ, আপনি তো শপথ বাক্যে সত্যি কথা বলতে বললেন। হ্যাঁ, আপনার উকিল বাবু অনেকগুলো মিথ্যে বলে যাচ্ছে।
0: তার মানে তুমি বলতে চাও আমার কোর্টে কোনো নিয়ম নেই?
2: তা আমি জানি না হুজুর, কিন্তু আসল মালদের পুলিশ ধরতে না পেরে আমাকে হাজতে চালান করে দিল, বেলকে বোমায় পরিণত করলো। আপনি তো পেতলের রাধিকার মতন বসে আছেন তখন থেকে।
1: হুজুর আপনাকে ও যা তা বলছে।
2: বেশ করছি, এই তুই চুপ কর।
1: তুই তো কারি করছে।
0: ও আমি আর পাচ্ছি না
2: স্যার, আপনার বাথরুমে ঘুরে আসুন।
0: না আমি আর ঘুরে আসবো না, কোর্ট মুলতুবি রইল, কবে আবার বসবে আমি জানি না।
2: মগের মুলু পেয়েছে? হ্যাঁ, আমাকে ফাঁসিয়ে দিয়ে কোর্ট মুলতুবি?
1: হুজুর
2: হ্যাঁ
1: খুশি মতো।

বিচার হয়ে যায় ও ভোলা মন বেল ছিল বোমা হলো গোলে মালে গোলে মালে বিচার হয়ে যায় বেল ছিল বোমা।

এতক্ষণ শুনলেন রসে বসে অনুষ্ঠানে কৌতুক নকশা আদালত ভণ্ডুল আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে আপনারা শুনছেন লঘু সুরে গিটার, শিল্পী মুকুল রায়।

এতক্ষণ শুনলেন যন্ত্রসঙ্গীতের আসরে লঘু সুরে গিটার, শিল্পী ছিলেন মুকুল রায়। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বাড়ির সদস্যদের মধ্যে যিনি সবার খেয়াল রাখেন তাদের স্বাস্থ্যেরই সবচেয়ে বেশি অবহেলা হয়, সেটি কখনো পরিবারের পুরুষ উপার্জনকারী হতে পারেন, আবার কখনো হন সেই মহিলা সদস্য যিনি সবার নানাভাবে খেয়াল রাখেন। ভারতীয় মহিলাদের স্বাস্থ্য আজও অনেকটা উপেক্ষিত। শুধু ভারত নয়, ভারতের মতো অনেক দেশেই মহিলাদের স্বাস্থ্য নিয়ে অবহেলা উপেক্ষা রয়েছে, আর তাই মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচার করা বাঞ্ছনীয়। সেই কারণেই 28 মে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর উইমেন হেলথ, অর্থাৎ মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচারের জন্য একটি আন্তর্জাতিক দিন। আসুন এই দিবসকে সামনে রেখে আগামী 26 মে মঙ্গলবার রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি মহিলাদের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব নিয়ে। আমাদের

স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে আপনারা ফোন করবেন 2326253 এই নম্বরে। আগামী মঙ্গলবার 26 মে রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট রিলে করে শোনানো হচ্ছে।

0: গানটি শুনলেন বিশ্বরূপার কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস।
1: অরণি ভরেছ

গানটি শুনলেন রুমা গুহ ঠাকুরতার কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের সবশেষ শিল্পী অরুন্ধতী দেবী।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

সঙ্গীত শুনবেন শিল্পী সাগর সেন। সকাল 7:45 অভিজ্ঞাপন, 8:40 যুববাণী, 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর বৃন্দগান। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:00 শুনবেন হিন্দি ছায়াছবির গান, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নগুল, 12:30 ককবরক অনুষ্ঠান খেরিংবার, 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 1:40 লোকগীতি শিল্পী স্বাগত দে, 1:50 নজরুল গীতির শিল্পী অনিন্দিতা রায় ভট্টাচার্য, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 চাকমা গান, 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক থেকে পাঠ দেবেন বাটাঢেপা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা রূপা মোদক, সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে রাজ্যে পেঁয়াজ চাষ প্রসঙ্গে ডাক্তার ত্রিদীপ ভট্টাচার্যের সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে লোকগীতি শুনবেন গীতা চৌধুরীর কণ্ঠে, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সংবাদ বিচিত্রা, 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 আধুনিক গানের শিল্পী শুভমিতা, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অপর্ণা সাহার কণ্ঠে, রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান, রাত 9:30 ক্রীড়া প্রসঙ্গ, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 অনিন্দিতা রায় ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন আধুনিক গান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। আবহাওয়ার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং 22.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 68%। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়া এবং পশ্চিম ত্রিপুরা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:03 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।